সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ শনিবার, 26শে বৈশাখ 1948 শতাব্দ, ইংরেজি 16ই মে 2026 খ্রিস্টাব্দ, বাংলা 1লা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে সময় এখন সকাল 5টা বেজে 58 মিনিট হয়ে 28 সেকেন্ড। আমাদের প্রভাতী তথা প্রথম অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সকাল ৬টার হিন্দি সংবাদ।

শুনছেন পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে ভক্তিমূলক গান।

এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আজ থেকে 20 মে-র মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ থেকে আগামী 20 মে-র মধ্যে আকাশ আংশিক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা 90 থেকে 92% এবং বাতাসের সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 61 থেকে 70% কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এখন জানিয়ে দিই কৃষি পরামর্শ। জমিতে জল নিকাশের সঠিক ব্যবস্থা করতে হবে এবং সম্ভাব্য বৃষ্টির কথা মাথায় রেখে সেচের সময়সূচি সরঞ্জাম ব্যবহার করতে হবে। টমেটো, ডল্লে খোরসানি এবং কুমড়ো জাতীয় ফসলে ব্যাকটেরিয়াল উইল্ট এবং ছত্রাকজনিত রোগের উপর নজর রাখতে হবে, যা আর্দ্র এবং স্বাভাবিক তাপমাত্রার অবস্থার বেশি ছড়ায়। প্রয়োজন অনুযায়ী মাটি ভেজানো বা জৈব এজেন্ট ব্যবহার করে উদ্ভিদ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৃষ্টির সময় কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে না করাই ভালো এবং আগাম কাটা ফসল ও গবাদি পশুকে শুকনো, সুরক্ষিত ও নিরাপদ স্থানে রাখতে হবে। এক বার্তায় জানানো হয়েছে, নতুন কমলালেবু বাগান তৈরির জন্য গর্ত খনন শুরু করতে হবে, জমিতে জল নিকাশের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে, গবাদি পশু এবং মুরগিকে সুরক্ষিত শেড বা খোয়ারে রাখতে হবে। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকি অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন বীজ ও খাদ্যশস্যের পার্থক্য। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
1: বীজ এবং খাদ্যশস্য, এই যে আমি বীজটা যখন লাগাবো তখন আমার কিন্তু ওই বৈশিষ্ট্যের, ওই ক্যারেক্টারেরই একটা গাছ ওখান থেকে তৈরি হবে। কিন্তু যদি আমি খাদ্যশস্য থেকে ধানটা লাগাই, তার থেকে কিন্তু ওই ক্যারেক্টারটা আসবে তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ বীজের থেকে আমি একটা সেম ক্যারেক্টার, আমার যে এক্সপেকটেশন, যেই এক্সপেকটেশন আমার জন্য আমি কিনে নিয়ে এসেছি বীজটা, তার যে ভ্যারাইটাল ক্যারেক্টার, সেই ভ্যারাইটাল ক্যারেক্টারটা আমি ওই বীজটা লাগানোর পর থেকে যে গাছটা হবে তার থেকে আমি পাব। কিন্তু ওখান থেকে যখন আমি খাদ্যশস্যে যাব, তখন সেইটা নানান এই সাধারণ প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে, তার থেকে সেই ক্যারেক্টারটা তার নাও থাকতে পারে। সেই জন্য বীজ যখন তৈরি করা হয়, সার্টিফিকেশন করা হয় এবং সেটা আইন মেনে করা হয়, এটা আইনের বিধানে হয়, সিড অ্যাক্ট অনুযায়ী হয়, এটা একটা জন্য দেশে আইন আছে, সেই আইন অনুযায়ী বীজটা তৈরি করা হয়। আর খাদ্যশস্য নর্মাল কাল্টিভেশন, ওই বীজের থেকে যে উৎপাদনটা হবে সেটা খাদ্যশস্য হিসেবে ব্যবহার হবে। তো এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য বীজের সঙ্গে। আর বীজের থেকে একটা ধানের বীজ লাগালে আমার একটাই গাছ হবেই, কিন্তু খাদ্যশস্যের থেকে গাছটা আসতেও পারে। আমি যদি তিনটে খাদ্যশস্যের ধান ফেলি, তার থেকে একটাও গজাতে পারে, দুটো গজাতে পারে বা তিনটাও গজাতে পারে। বীজ 90% জার্মিনেশন থাকতেই হবে, সেটা হচ্ছে বীজ।

0: আর যদি না হয় সেটা বীজ নয়, রিজেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বেসিক ক্যারেক্টার হচ্ছে বীজের সঙ্গে আর খাদ্য উপাদানের। কিন্তু যখন খাদ্যশস্য লাগাবো, প্রথম তো গাছ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই, হলেও তার থেকে কোনো ভালো বা উন্নত মানের গাছ ওখান থেকে হবে না। সেই জন্য বীজ আর খাদ্যশস্য দুটো ডিফারেন্ট জিনিস, এবং সবসময় চাষিদের উচিত বীজকে লাগানো, খাদ্যশস্যকে লাগানো যাবে না, বীজকে লাগাতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: এখন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য,
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: বলছেন পঙ্কজ ভগত।
3: নমস্কার, আজকের যে টপিক তা হচ্ছে যোগের রোগমুক্তি। যোগের রোগমুক্তি আলোচনার আগে আমি যোগ বিষয়টা আপনাদেরকে কিছু জানাতে চাই, যে বেশিরভাগ মানুষের মধ্যেই এই ভুল ধারণাটা আছে যে যোগ মানেই যোগাসন, কিন্তু অ্যাকচুয়ালি যোগের বিভিন্ন পার্ট রয়েছে। পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী যোগের 8টা পার্ট, ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যানা, সমাধি, এটা হচ্ছে যোগের 8টা পার্ট। তার একটা পার্ট হচ্ছে আসন। যোগ মানেই যে যোগাসন নয় সেটা আমি এতক্ষণে আপনাদেরকে ক্লিয়ার করলাম। যোগ দর্শন বা হঠযোগের বিভিন্ন বিষয়কে এক জায়গায় যদি আমরা করি তাহলে যে সমস্ত বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে অনুশাসন, নিয়মানুবর্তিতা, খাদ্যাভ্যাস, মিতাহার, সন্তুষ্টিকরণ, মানসিক শান্তি, শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতা ইত্যাদি। তাহলে এই বিষয়গুলির মাধ্যমে রোগমুক্তি সম্ভব কিভাবে? কারণ আমরা সকলেই কম বেশি জানি যে আজকের ডেটের বেশিরভাগ, সেটা শারীরিক সমস্যা হোক বা মানসিক সমস্যা হোক, তার কারণ হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো কী কী? যে ঘুম থেকে দেরিতে ওঠা, নিয়মিত স্নান না করা, ব্রাশ না করা, সাত্বিক খাবার না খাওয়া, মানুষ দিনে দিনে তামসিক এবং রাজসিক খাওয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, নিয়মিত যোগ অভ্যাস বা আসন, প্রাণায়াম, ধ্যান এই সমস্ত জিনিসগুলো না করা, মন এবং ইন্দ্রিয়ের উপর সংযম না রাখা, এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। যোগ দর্শন এবং হঠযোগ যদি আপনারা পড়াশোনা করেন তাহলে যে বিষয়গুলো উঠে আসে সেটা হচ্ছে অনুশাসন, নিয়মানুবর্তিতা, খাদ্যাভ্যাস, সন্তুষ্টিকরণ, মানসিক শান্তি, শারীরিক এবং মানসিক পরিচ্ছন্নতা। এবং আমরা যেটা জানতে পারলাম যে শারীরিক এবং মানসিক সুস্থতা তার কারণ হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। তাহলে স্বাভাবিকভাবেই যোগের মাধ্যমে যদি আমরা ডিসিপ্লিন হতে পারি, লাইফে ডিসিপ্লিন আনতে পারি, তাহলে আমরা সেই সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। আর একটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। আপনারা প্রত্যেকেই জানেন যে 180টার বেশি দেশ তাদের দৈনন্দিন জীবনে যোগটাকে অন্তর্ভুক্ত করেছে, কারণ তারা বিভিন্ন রিসার্চ করে, শয়ে শয়ে তারা রিসার্চ করেছে এবং তারা পেয়েছে যে 70-80% শারীরিক বা মানসিক সমস্যা তার কারণ হচ্ছে মানসিক অশান্তি, স্ট্রেস, অ্যাংজাইটি বা মানসিক দুঃখ, কষ্ট, যন্ত্রণা। এগুলোর কারণেই বিভিন্ন ধরনের শারীরিক বা মানসিক সমস্যাগুলো হচ্ছে, যেগুলোকে বলা হয় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, রেজাল্ট অফ মেন্টাল আনরেস্ট অর এজিটেশন অর টেনশন অর ডিপ্রেশন। এই সমস্ত রোগগুলো কী কী? 70-80% রোগ আমি কয়েকটা বলি, যেমন হেডেক, মাইগ্রেন, চুল পড়া, ENT প্রবলেমগুলো, থাইরয়েড, চেস্ট পেন, হাই ব্লাড প্রেশার, ইনডাইজেশন, ডায়াবেটিস, হ্যাঁ, কোলনের প্রবলেম, মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার, নি পেন, ব্যাক পেন, ইভেন ক্যান্সার, এই সমস্তগুলোই কিন্তু সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার্স। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে এই সমস্ত রোগের কারণ হচ্ছে মানসিক অশান্তি। চলুন আমরা একটু জেনে নিই যে যোগ এ বিষয়ে কী বলছে, যে যোগের যে সংজ্ঞা আছে বিভিন্ন যোগশাস্ত্রে তার কয়েকটা আমি বলি। যেমন আপনি যদি যোগ দর্শন পড়েন, পতঞ্জলি যোগ সূত্র যদি পড়েন, তাহলে আপনি পাবেন 2 নম্বর সূত্রে যোগস চিত্ত বৃত্তি নিরোধা, মনের যে বৃত্তি সেই বৃত্তিগুলোকে রোধ করাই হচ্ছে যোগ, কমপ্লিট স্টপেজ অফ মেন্টাল মডিফিকেশন, মুডস, রিফ্লেকশন অ্যান্ড থটস। তাহলে দেখুন, যোগ মানে এখানে যেটা বলা হয়েছে যে মানসিক যে বৃত্তি তাকে রোধ করা, মানে মানসিক শান্তি আনা। আপনি যদি ভগবদ্গীতা পড়েন, 2 শ্লোকা নম্বর 48, আপনি পাবেন যোগস্থাহ কুরু কর্মাণি সঙ্গম ত্বক্ত ধনঞ্জয়া সিদ্ধি সিদ্ধিও সমভূতবা সমত্বম যোগ উচ্চতে, যার মানেটা হচ্ছে ইকুয়ানিমিটি অফ মাইন্ড। যে কোনো পরিস্থিতিতে, অনুকূল হোক, প্রতিকূল হোক, যে কোনো পরিস্থিতিতে মনের সাম্যবস্থাটা বজায় রাখা যোগ। তাহলে আমরা জানলাম যে ভগবদ্গীতাও বলছে

0: যোগ মানে মানসিক একটা ব্যাপার, মাইন্ড ওরিয়েন্টেড। তাহলে এই বিষয়টা বলার কারণটা হচ্ছে এটাই, যে একদিকে আমরা পেলাম যে 70-80% শারীরিক বা মানসিক সমস্যা তার কারণ মানসিক অশান্তি, আর যোগ ইজ অল অ্যাবাউট মানসিক শান্তি। তো এইভাবেই যোগের মাধ্যমে রোগমুক্তি সম্ভব।
1: এতক্ষণ শুনলেন যোগে রোগমুক্তি, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানালেন পঙ্কজ ভগৎ। যোগে রোগমুক্তি এ বিষয়ে আমাদের বিস্তারিত জানালেন পঙ্কজ ভগৎ।
2: স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য শুনলেন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে লোকগীতের অনুষ্ঠানে, শুনবেন ভাবাইয়া গান, শিল্পী অমিত বর্মণ।

এতক্ষণ শুনলেন লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া গান। শিল্পী ছিলেন অমিতা বর্মন। শিল্পীর সঙ্গে সঙ্গতে ছিলেন দোতারায় অমৃত শীল, বাঁশিতে মাধবচন্দ্র রায় এবং ঢোলে রতন বর্মন। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনবেন আজ দুপুর 1:50 এবং সন্ধে 6:40 আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী সুচিত্রা মিত্র।

এই গানটির সঙ্গে শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী ছিলেন সুচিত্রা মিত্র। আকাশবাণী শিলিগুড়ি।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে প্রত্যুষা।

0: সুপ্রভাত।
1: আজকের প্রত্যুষে যাকে স্মরণ করব তিনি প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়। তিনি বহু ছবিতে পার্শ্ব চরিত্রে দাপটের সাথে অভিনয় করেছেন। বিকাশ রায় তার বাচনভঙ্গি, কণ্ঠস্বর এবং অনবদ্য স্টাইলের জন্যে বাংলা চলচ্চিত্রে বিশেষ স্থান করে নেন। তার অভিনয় জীবন দীর্ঘ 38 বছরের। এর মধ্যে তিনি মঞ্চেও অভিনয় করেছেন। তার অভিনীত শ্রেষ্ঠ ছবিগুলোর মধ্যে
2: এই সময় হিলারি তেনজিং এর আলোকচিত্র তোলেন। ওই আলোকচিত্রে তেনজিং কে তার বরফ কুঠার তুলে ধরে থাকতে দেখা যায়। তার বরফ কুঠারে জাতিসংঘ, ইংল্যান্ড, নেপাল ও ভারতের পতাকা লাগানো ছিল।
1: তার অভিনয় জীবন দীর্ঘ 38 বছরের। এর মধ্যে তিনি মঞ্চেও অভিনয় করেছেন। তার অভিনীত শ্রেষ্ঠ ছবিগুলোর মধ্যে 42, রত্নদ্বীপ, জিঘাংসা, টাকা আনা পাই, কীর্তিগড়, মরুতীর্থ হিংলাজ, সব্যসাচী, রাত্রির তপস্যা, আরোগ্য নিকেতন উল্লেখযোগ্য। পরিচালনা ও প্রযোজনাও করেছেন অনেক বিখ্যাত বাংলা সিনেমায়। তার রচিত গ্রন্থ মনে পড়ে, কিছু ছবি কিছু গল্প, প্রসঙ্গ, অভিনয়, আমি উল্লেখযোগ্য। বিকাশ রায় জন্মগ্রহণ করেন 16 মে 1916। প্রতি বছর 16 মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলো দিবস উদযাপিত হয়। ইউনেস্কোর মতে সারা বিশ্বে সহযোগিতা জোরদার করতে এবং শান্তি ও উন্নয়নের জন্যে সম্ভাবনাকে কাজে লাগাতে এই দিবস উদযাপনের গুরুত্ব রয়েছে। আলোকভিত্তিক প্রযুক্তি শিক্ষা, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, স্থায়ী উন্নয়ন, যোগাযোগ, শক্তি এবং চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর দিবসটির উদযাপন ইউনেস্কো দ্বারা সংগঠিত হয়। 1960 সালে 16 মে মার্কিন প্রকৌশলী এবং পদার্থবিজ্ঞানী থিওডোর মাইম্যান হিউজেস রিসার্চ ল্যাবরেটরিজে প্রথম সফলভাবে লেজার নিক্ষেপ করেন। সেই দিনটির কথা স্মরণে রেখে প্রতি বছর আলো দিবস উদযাপিত হয়ে আসছে। 2018 সালের 16 মে প্রথম ইউনেস্কোর উদ্যোগে আন্তর্জাতিক আলো দিবস উদযাপিত হয়। আন্তর্জাতিক আলো দিবসের উদ্দেশ্য হল বৈজ্ঞানিক সহযোগিতার প্রচার করা এবং শান্তি ও স্থায়ী উন্নয়নের জন্য বিজ্ঞানের সম্ভাবনাকে কাজে লাগানো।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয়, রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন মঙ্গলপ্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। বাঙালি হিসেবে আমরা গর্বিত এই কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা পেয়েছিলাম। তিনি জন্মেছিলেন আমাদের এই প্রিয় বাংলাতেই, বৈশাখ মাস তাঁর জন্মমাস। নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, তাঁর কিরণ ছটায় আমাদের বাংলাসহ ভারতবর্ষ তো বটেই, সারা বিশ্ব আলোকিত উজ্জ্বল। তাঁর অসাধারণ সাহিত্য প্রতিভা তাঁকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা আমাদেরকে শুধু অবাক বিস্ময়ে বিস্ময়াভূত করে। যে অসামান্য সাহিত্য সম্ভার আমাদের জন্য রেখে গেছেন তাতে আমরা কেবলমাত্র মুগ্ধই হই না, তার অমলিন কিরণে স্নাত হয়ে পবিত্র হই, নিজেদের ধন্য মনে করি। রবিকবির প্রতিটি সৃষ্টি, সে কবিতা হোক, গল্প হোক, সঙ্গীত, নাটক, চিত্র, শিল্প, উপন্যাস হোক, আমাদের নিত্য নতুন ভাবনায় ভাবিত করে, উজ্জীবিত করে এবং এক দার্শনিক স্তরে আমাদের উপনীত করে। যে দর্শনেই হাঁটি না কেন, তার সবকটির উৎসমুখ রবীন্দ্রনাথ। আমাদের চিন্তনে মননে তাই তো রবীন্দ্রনাথ সর্বক্ষণ বিরাজ করেন। রোগে তাপে শোকে তিনি আমাদের একমাত্র শক্তি, আমাদের প্রেরণার স্থল। আমাদের চলার পথে রবীন্দ্রনাথের মতো এত বড় মাপের শিক্ষক আর কেউ আছেন বলে আমাদের মনে হয় না। আমাদের হাসা, আমাদের কাঁদা, আমাদের ভালোবাসা, প্রেম সবেতেই তিনি জড়িয়ে।

রবীন্দ্রনাথকে ছাড়া আমাদের চলা প্রায় অসম্ভব। তাঁর সৃষ্টি মানেই সূর্যের আলো, এক অনন্য উত্তাপ। সেই আলো আর উত্তাপ নিয়েই আমাদের বেঁচে থাকার আনন্দ। যতদিন আমাদের সমাজ সংস্কৃতি থাকবে, ততদিনই রবীন্দ্রনাথ আমাদের হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন, ঠিক রাজার মতো। প্রণাম কবিগুরু। লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি, গ্রাম রাজবল্লভপুর, পোস্ট মালবান্দি, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। উদয়শঙ্কর চট্টোপাধ্যায় চুয়া মসিনা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন, জনারণ্যে রবির কিরণে স্নাত হই সকালে, শীতে তব শান্তি মেলে, গ্রীষ্মে ঘাম জমে কপালে। প্রত্যুষার বন্ধুগণ, সুন্দর একটি বিষয় দিয়েছ কবিগুরু রবীন্দ্রনাথের জন্মমাসে রবি কিরণে। তাই রবি অর্থাৎ কবিগুরুকে নিয়েই বিষয়ের উপর চিঠি শুরু করলাম। পঁচিশে বৈশাখ শুধু একটি দিন বা তারিখ নয়, যার কিরণ আমাদের পাঠশালার গণ্ডি থেকে সহজ পাঠেই পেয়েছি, কিন্তু ওই অল্প বয়সে তখন তাকে চিনতে পারিনি। তাকে চিনলাম অনেকটা পথ পার হয়ে এসে। তার কিরণের দ্যুতি যত ছড়িয়েছে, ততই তার দীপ্ততাকে চোখে পড়েছে। কলেজের জীবন থেকে তাকে উপলব্ধি করেছি, তার প্রতিটি সৃষ্টির মধ্যে ভেসে থাকা তরঙ্গগুলোকে নিয়ে। যা উপলব্ধি করেছি এবং অনুভব করেছি, ওই তরঙ্গগুলো যেন প্রবাহিত হচ্ছে শিরায় ও ধমনীতে। আবার এটাও অনুভব করেছি যে প্রেম, পূজা, প্রকৃতি ও ঋতু সকলকে তিনি এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন গীতাঞ্জলির মাধ্যমে। এই রবির কিরণ দেখে মনে হয় তিনি যেন ঈশ্বরের এক প্রেরিত দূত। তাই দেখি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বাণীগুলো যেন স্তুতি বাক্য হয়ে উঠেছে মহামানবের কাছে। এরপরে উনি বলেছেন, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে, লক্ষ কোটি মানুষের মাঝে আমিও একজন রবীন্দ্র অনুরাগী। তাঁর সৃষ্টির সব কিছু আমার পড়া হয়নি, তবু যেটুকু ওনার সম্বন্ধে জ্ঞান সঞ্চয় হয়েছে সেই কিরণের ছটায় আমি আপ্লুত। গীতা ও গীতবিতান, এই দুইটি গ্রন্থই যেন আমাদের জীবনের অঙ্গ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যেমন তার অমোঘ বাণীগুলো লিপিবদ্ধ করে গেছেন, গীতবিতানেও তেমনি কবিগুরু তার সৃষ্টির সবটুকু নিংড়ে দিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে যত বাণী ছিল তিনি যেমন উজাড় করে দিয়েছেন ওই গীতার পাতায়, ঠিক তেমনি কবির কলমে যত কালি ছিল এবং মনের গভীরে যত ভাষা ছিল সব সাজিয়ে রেখে গেছেন ওই গীতবিতানের পাতায়। তাই তার সঙ্গীতগুলোকেই এক সূত্রে মেধে অঞ্জলি দিলাম তার চরণে। লিখেছেন উদয়শঙ্কর চট্টোপাধ্যায় চুয়ামসিনা বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। জয়দেব চক্রবর্তী কর্ণজোড়া উত্তর দিনাজপুর থেকে লিখছেন, বৈশাখের প্রথম প্রহরে রবিকিরণ যখন মাটির বুকে পড়ে, তখন যেন মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে ঝরে পড়ছে আলোর বাণী। প্রখর রোদ যেমন জাগিয়ে তোলে প্রকৃতিকে, তেমনি তার সৃষ্টি জাগিয়ে তোলে মানুষের মন। এই রবি কিরণ শুধু তাপ নয়, এ যেন জ্ঞানের দ্বীপ, নতুন দিনের আহ্বান। বৈশাখ মাসের পূর্ণ জন্মদিনে কবিকে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। কবিগুরুর নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার সেই বিখ্যাত পংক্তিটি দীর্ঘ নিদ্রা বা অচেতনতার পর প্রাণের জাগরণ ও উচ্ছ্বাসের প্রতীক। অন্ধকার গুহায় আবদ্ধ নির্ঝর যেমন সূর্যের আলো পাখির গানে উদ্বুদ্ধ হয়ে পাষাণ ভেঙে মুক্ত হয়, কবিও তেমনি এই দীর্ঘ স্থবিরতা কাটিয়ে নতুন প্রাণ, শক্তি ও আবেগে জাগ্রত হয়েছেন। রবির কর অর্থাৎ সূর্যরশ্মি হল জীবনের নতুন আশা, অনুপ্রেরণা বা প্রেমের আলো। ওনার লেখায়, গানে, নাটকেই আমাদের জীবনের নতুন আশা ও আলোর পথ দেখিয়েছেন। করোনাকালে আমরা যখন দিশেহারা অবস্থায় দিন কাটিয়েছি এবং হতাশায় ভুগেছি, গুরুদেবের গানের সেই বিখ্যাত লয় আমাদের মনে জাগিয়েছে বেঁচে থাকার সাহস। বিপদে মোরে রক্ষা করো, এ নয় মোর প্রার্থনা, বিপদে আমি যেন না করি ভয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সারা বিশ্ব ধর্মীয় বিদ্বেষ ও যুদ্ধে উন্মত্ত, শত শত নিরীহ লোক তথা শিশুরা ঘর ছাড়া অনাহারে মৃত্যুর কবলে পতিত হচ্ছে। কিছু ধনী ক্ষমতাবান ব্যক্তি কপটতার আশ্রয় নিয়ে মুচকি হাসি হাসছে,
কবির সেই বিখ্যাত গানের লাইন আমাদের মনে করিয়ে দেয়, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, কেন এ হিংসাদেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারই। পরিশেষে বলি, প্রতি বছর মহাসমারোহে কবিগুরুর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে ঠিকই, ওনার অমূল্য অবদানের কথা বর্তমান প্রজন্ম কি আজ মনে রাখছে? এ যেন বাংলা বর্ণপরিচয় না পড়ে ইংরেজি বর্ণমালার দিকে নজর দেওয়ার মতো। লিখেছেন জয়দেব চক্রবর্তী, কর্ণজোড়া, উত্তর দিনাজপুর থেকে। মৌসুমী চৌধুরী কর, 8 নম্বর গলি, জলপাইগুড়ি থেকে লিখছেন, এই মাসে প্রত্যুষার বিষয় ভাবনাটি অসাধারণ। সারা বৈশাখ মাস জুড়ে কবি তর্পণের নানা অনুষ্ঠানের সাথে সাথে আমরাও কবিকে প্রণাম জানাতে পেরে ধন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। তিনি ঠাকুর পরিবারের চতুর্দশ সন্তান ছিলেন। তার পরিবার তৎকালীন বাংলার সংস্কৃতি, শিল্প, সাহিত্যচর্চার অন্যতম কেন্দ্র ছিল। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কবি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। যে সকল কাব্যগ্রন্থগুলোর জন্য তিনি আমাদের মধ্যে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন, সেগুলো হলো মানসী, সোনারতরী, গীতাঞ্জলি, ছোট ছোট উপন্যাস, গল্পগুলোর মধ্যে ঘরে বাইরে, নৌকাডুবি, চোখের বালি প্রভৃতি উপন্যাস, বাংলা সাহিত্যে অমূল্য সম্পদ। তিনি 2000-এরও বেশি সঙ্গীত রচনা করেছেন। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাঁর অমর সৃষ্টি। 1901 সালে তিনি বীরভূমের বোলপুরে শান্তিনিকেতন আশ্রম ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তিনি কুসংস্কার ও জাতিভেদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ সৈন্যরা নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় 100 মানুষ মারা গিয়েছিল। এই হত্যাকাণ্ডের খবর পেয়ে কবিগুরু অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হন। তিনি প্রতিবাদ স্বরূপ তার নাইট উপাধি ত্যাগ করার সিদ্ধান্ত নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাহসী পদক্ষেপ ব্রিটিশ শাসনের বর্বরতার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করেছিল এবং ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছিল। রবি ঠাকুরের কথা যত বলা হবে ততই কম পড়ে যাবে। বলতে ইচ্ছে হয়, তোমার কিরণে আমরা উদ্ভাসিত, তুমি আমাদের রবি, হে বিশ্বকবি, করি তোমার চরণে ভক্তিপূর্ণ প্রণাম। লিখেছেন মৌসুমী চৌধুরী কর, 8 নম্বর গলি, জলপাইগুড়ি থেকে। ঈশানী গুপ্ত, আপনি লিখছেন গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, সঞ্চয় তো কম খুবই, কেবলমাত্র সঞ্চয়িতাই আমরা নিয়ে চলি, তাকে ধরেই জীবনের সব কটা ওঠা পড়াই। প্রিয় অঞ্জনা, নদীর ধারের খঞ্জনা গ্রামের সেই যে রঞ্জনা, সে তো আসলে আমাদের এই পাড়ারই সবচেয়ে মিষ্টি মেয়ে বন্দনা। সুখী সব সাথীরা শুধুই কাছাকাছি থাকার সুখে তারা ভালোবাসতে শেখায় মানুষ, ফুল, পশু সহ সবাইকে। কখনো আমরা খুব ব্যস্ত, তো কখনো আবার এত অলস যেন মালঞ্চের মালাকার। মনে স্বপ্ন কোনো রানী যেন সত্যিই দেন মনোরম কাজ, সাজি ভরে তারই জন্যে কেবল ফুল তুলে আনার। খুব আনন্দে মরে যেতেও ইচ্ছে করি আমরা ভীতু, ভেবেই নি যখন শ্যাম সমানই সুন্দর, হয়তোবা পরিশেষের সেই মৃত্যু। মন কেমন যেন আবার করে ওঠে কুন্তিকর্ণের বাক্যালাপে, মৃত্যু আসন্ন জেনে জননীরই বা কেমন ক্ষত হয় হৃদয়ে। ভেবেই বসি হয়তোবা অকারণে, বুঝি নিজেই কখনো হয়েছি ভাগ্যাহত এ মত। এ সময় কাছে পিঠে শোনা যায় সিন্ধু পারে চাঁদ ওঠার গান, দুঃখী মনটা গানের পরশে ভরে নেয় নিজেই তার প্রাণ। গত রোগশয্যায় পড়েছিলাম আরোগ্যর কবিতা, ওরা কাজ করে, পঙ্ক্তিতেই শক্তি পেয়েছিল দেহটা। হাত বুলিয়ে গীতবিতান গীতাঞ্জলির গানগুলোতে মনে ভেবেছিলাম, তবু করে চলেছেন ভগবান এই আমাকে এত দয়া। এবার চিত্রার কথা, সবারই মনের সেটা, কখনো ভৃত্য হয়ে কখনো উপেন রূপে জমিহারা, চোখে জল আসে তাই না? তবু শেষ পর্যন্ত মনে থেকে যাবেই 1302-এ লেখা 1400 সাল কবিতাটির কথা। হই না সকলেই বিখ্যাত ও কবি,
অনেকেই তো বিখ্যাত আর কবিও, আমারও তো চাই এমনই হতে, জেনজির মনে 100 বছর পরেও তাঁরই মতো তাজা থাকতে। সব কিছুই পেয়ে থাকি আমরা রবি কিরণে। লিখেছেন ঈশানী গুপ্ত, গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। ধীরেন হাজরা আমগুড়ি বাজার ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, রাত প্রভাতে পূর্ব গগনে উদয় তপন, ভাবনা বিপর্যস্ত তরঙ্গ ভেদে রবি কিরণ, সব ঝঞ্ঝাট মুছে চেতনার রবি জেগেছে, টাইগার হিলের অভাবনীয় কল্পনা, বিশ্বে উষার উৎস ভাবনা, রবির কিরণ আকর্ষণ, প্রভাতে জাগে রবি কিরণ, প্রভাতি আলো বিপ্লবের জ্ঞান, ম্যাক্সিম গর্কি দার্জিলিং দর্শন, হিমালয় মেঘ ও কুয়াশার আচ্ছন্ন, কুয়াশা দেখে নাহাও বিষণ্ন, ইহা হয় এক মূঢ়তা, কালো বাষ্প কাঞ্চনজঙ্ঘার ধীরতা, শুভ্র মহত্ব অতিক্রম করতে পায় না, রবি হল আলোর উৎস, চেতনার কৃতিত্বের পরশ, 125 বছর পূর্বে রবি ঠাকুর নৈবেদ্য কাব্য রচনা করেছেন, শতাব্দী সূর্য আজি রক্ত মেঘ মাঝে, অস্ত গেল হিংসায় উৎসবে আজি বাজে, অস্ত্র অস্ত্রে মরণের উন্মাদ, রাগিনী ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী, তুলিছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষাদ দন্ত তার ভারী তীব্র দিয়ে। বঙ্গাব্দের 25শে বৈশাখ আজি রবীন্দ্র জয়ন্তীর জন্মদিবসের উৎসুক, স্মরণ ও বরণ করি বিশ্বকবির চরণ, কবির গলে মাল্যদান, পৃথিবীতে উন্মাদ রাগিনী, ফোনা তুলেছে নাগিনী, একদিকে অস্ত্র কেনাকাটা, অন্যদিকে কুচক্রের দুঃসাহসিকতা, রবি কিরণে বারুদের গন্ধ, এটাই মোদের সন্ধ। এই ভাবনা ভেদ করো, চৈতন্য প্রাণে জাগ্রত করো, নববঙ্গাব্দের রবি কিরণ উজ্জ্বল পথ দেখাবেন, ছুড়ে সব ভেদাভেদ, হিংসা নিন্দা পরচর্চা মিথ্যা অপবাদ, শিক্ষা নাও কবিগুরুর চরণে, জাগাও সাম্যবাদ, গুরু জ্ঞানে পাইবে পারিবারিক সামাজিক শিক্ষা, বিদ্যা জ্ঞানের শিক্ষায় রবীন্দ্রনাথের দীক্ষা, প্রণাম করি গুরুর চরণ, চৈতন্য হোক রবি কিরণ। লিখেছেন ধীরেন হাজরা আমগুড়ি বাজার ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। সাধন বিশ্বাস অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, রবি কিরণে চলব পথ, ভয়টা কিসের আর, মাথার উপর আছেন রবীন্দ্রনাথ, জীবনে হবে না হার, শত সূর্যের কিরণ থেকেও অধিক দ্যুতি রবি ঠাকুরের প্রাণে, সেই জ্যোতিতেই জ্ঞানের আলোক জ্বালিয়ে রাখি হৃদয় কোণে, জীবন দর্শন শিক্ষার আলো রবির কিরণে ভরপুর, সাহিত্যের কত ধারা রবির গান কবিতা উপন্যাস দেখি যত দূর, রবি ঠাকুরের সৃজন কিরণে বাঙালি আজ উজ্জ্বল, শিক্ষা জ্ঞান মানবতা সম্প্রীতি ভালোবাসায় সমাজ কত প্রজ্জ্বল, রবির কিরণে আলোকিত মোরা মনুষ্যত্ব আর উদারতায়, এমন প্রভা ছড়িয়ে আছে দেশ আর বিদেশময়, ধর্মান্ধতা বিদ্বেষ হিংসা কুসংস্কার জাতের নামে বজ্জাতি সব চলে যাক, রবি কিরণের তীব্রতায় যত অসভ্যতা ভণ্ডামি পুড়ে হোক খাক, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, এই রবি হোক মোদের প্রাণের রবি আর তার কিরণ, তোমায় নতুন করে পাব মোরা করব সদা বরণ, সারা জীবন দিল আলো সূর্য গ্রহ শশী, সব আলো হতে রবি কিরণ আলো যে অনেক বেশি, তুমি মোদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথ, যুগ যুগান্তরের রবি কিরণ সম, তোমার প্রতি প্রণতি শ্রদ্ধা ভক্তি ভরে করি নম। লিখেছেন সাধন বিশ্বাস অম্বরপুর মুড়িঘাটা উত্তর চব্বিশ পরগনা থেকে। মৌমিতা চট্টোপাধ্যায় জগাছা সাঁতরাগাছি হাওড়া থেকে লিখছেন, বৈশাখ থেকে শ্রাবণ তীব্র দহনের ভেতর শীতল শান্তির বাড়ি, এই বৃত্তই এক যুগের পরিমাপ, দুঃখ সুখের প্রাত্যহিক জীবন গাথায় প্রেমে অপ্রেমে সোহাগে আদরে, জাপান থেকে ইংল্যান্ডের শ্রীভূমাস্পদ কিংবা জোড়াসাঁকোর গাঁথুনি খোয়াইয়ের রাঙামাটির ধুলোমাখা পটে, নরম শীষের তুলি আঁকা একটাই মুখাবয়ব, অখণ্ড ভারত উদার বিশ্ব এক মানচিত্রে একাত্ম,
বৈশাখের পুণ্য প্রভাতে উদিত নব রবিকিরণ,

ঢেকেছিল অসীম আধার, তারপর প্রদীপের শেষ রশ্মিটুকু নিঃশেষিত হল শ্রাবণধারায়। রবি হল অস্তমিত, তবু তার আভার অর্ঘ্য সঞ্চিত রইল ভাগ্যপীড়িত নাগরিক জীবনের পূজার থালায়। বিশ্বভরা প্রাণস্পন্দনে গভীর অনুভবী চেতনায়, নিদারুণ যন্ত্রণার আবর্তে রক্তাক্ত অনুশোচনায়, প্রশান্তির স্নিগ্ধ নাম রবীন্দ্রনাথ। লিখেছেন মৌমিতা চট্টোপাধ্যায়, জগাছা সাঁতরাগাছি থেকে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। আপনারা কি ভাবছেন তা লিপিবদ্ধ করে ফেলুন এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। চিঠি পাঠাবেন এই ঠিকানায় airprottusha@gmail.com অথবা সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। তাহলে পাঠিয়ে দিন আপনার লেখা 200 শব্দের মধ্যে। মে মাসের বিষয় রবি কিরণে।

0: প্রত্যুষা আজ এ পর্যন্তই, প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।
1: প্রত্যুষা অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি।

একটা বিশেষ ঘোষণা। আগামী 17 মে 2026 রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত হবে সুস্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। এখন জানিয়ে দিই পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:45 শুনবেন নজরুল গীতিশিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। এরপর সকাল 8:30 শুনবেন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। সকাল 9:30 শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মাননীয় শো। এই অনুষ্ঠানে শুনবেন শ্রী মাখনলাল সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুনীল কুমার দাস। বেলা 10টায় শুনবেন ইংরেজি কথিকা বন উজাড়, বলবেন বর্ষা ঘোষ। 10:10 শুনবেন পার্শ্ব সম্মিলিত সঙ্গীত পরিবেশনা। বিষয় আসামিস, গান এ মাতিরে। 10:30 শুনবেন কিছু কথায় কিছু গানে লাইভ ফোনের অনুষ্ঠান, দুখু মিয়ার গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 11:30 দুপুর 12টায় কথায় সুরে। দুপুর 12:30 শুনবেন কিশোর জগৎ। শুনলেন আকাশবাণী শিলিগুড়ির কেন্দ্রের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু ৩ টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের ৩০ তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার ৩ আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। বিস্তারিত খবরে, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টা দত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएई के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার

পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দু দফার আলোচনার পরেই সিদ্ধান্ত, আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে, আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR চালু হতে চলেছে। আগামী 29শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ, 20শে থেকে 29শে জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং 30শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি BLO মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবানে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায়, নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকে কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। IPL ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, খেলা শুরু সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জেলা প্রশাসনের বৈঠকে যোগ দিতে দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। আগামীকাল দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তাঁর অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটি প্রথম এফআইআর। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার গতকাল 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে যাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তদন্ত বর্তমানে সিবিআই এর হাতে এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় মূল অপরাধের তদন্তে হস্তক্ষেপ করা হচ্ছে না। তবে কলকাতা পুলিশের কয়েকজন সিনিয়র আধিকারিক কিভাবে পরিস্থিতি সামলাচ্ছিলেন তা খতিয়ে দেখা হয়েছে। এ ব্যাপারে কোন মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: অভয়াকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে জড়িত বলে নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও অভিযোগ করেছেন। প্রেসিডেন্সির সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল ফোন থাকার ঘটনায় জেল সুপার সহ 2 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার এন কুজুর এবং কো কন্ট্রোলার দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করেছে। কিভাবে সংশোধনাগারের ভেতরে বন্দীরা অবাধে স্মার্টফোন ব্যবহার করছিল তা তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের কাছে কারা দপ্তরের এই অব্যবস্থার জন্য পূর্বতন সরকারকেই দায়ী করেন। তিনি জানান, রাজ্যের প্রায় প্রতিটি সেন্ট্রাল জেলে কয়েদীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ আসছিল। তার প্রেক্ষিতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে অভিযান চালিয়ে সিম কার্ড সহ 23টি স্মার্টফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় শেখ শাহজাহান সহ যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে পূর্বতন সরকার অপরাধীদের সুবিধা পাইয়ে দিতেই সংশোধনাগারে মোবাইল ফোন বা অন্য অপরাধমূলক কাজে মদত যোগাত বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন।
2: জেল থেকেই তো পুরো অপরাধ জগৎ চলত। আমরা জানি যে জেল হচ্ছে সংশোধনাগার, কিন্তু তৃণমূল কিংবা তার আগের বাম আমলে এই সংশোধনাগারগুলো পরিণত হয়েছিল যারা ক্রিমিনাল তারা যেন আরো হায়ার গ্রেডেড ক্রিমিনাল হতে পারে। জেলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকতো, বহু ক্ষেত্রে জেলারদের নীরব থাকতে বাধ্য করা হতো। যারা তার দায়িত্বে থাকতেন তারা যদি ট্যাপও করতেন তাহলে মুশকিল হতো।
0: পুরো নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে গতকাল 10 ঘন্টা জেরা করে ইডি। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। গতকাল সকালে কোনোরকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। দীর্ঘ জেরা পর 10 ঘন্টা পর রাতে তিনি বেরিয়ে আসেন। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গতকাল 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। ব্যাংশাল আদালতে গতকাল সকালে তাকে পেশ করা হয়। 28 মে ফের তাকে আদালতে পেশ করা হবে। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রথীন্দ্র বসু গতকাল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, ওইদিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি অধিবেশনে তাঁর বক্তব্য রাখবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরে বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে। এদিকে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে গতকাল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করবেন। তিনি সড়কপথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাবেন। সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। এদিকে ফলতায় ভোটগ্রহণকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। ওই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্ণীকে সমর্থনের কথা ঘোষণা করেছে সিপিআইএম লিবারেশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সে কারণেই রিভেরিফিকেশনের এই সিদ্ধান্ত। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি মিলিয়ে প্রায় 1,69,00,000 জাতি শংসাপত্র ইস্যু করা হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়ে সংশয় রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হাসপাতালে অব্যবহৃত খালি শয্যা বা বেড এবার থেকে প্রয়োজনে রাজ্য সরকারি হাসপাতালগুলি ব্যবহার করবে। বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে গতকাল এসএসকেএমে এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দেন। বিভিন্ন সরকারি হাসপাতালে বেড না থাকায় মুমূর্ষু রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। এই সমস্যা মেটাতে কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন হাসপাতালে ফাঁকা পড়ে থাকা বেড যাতে রাজ্য সরকারের হাসপাতালগুলি ব্যবহার করতে পারে, এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সারাইয়ের কারণে আগামীকাল বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গত রাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এ ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি জারি করে। এর ফলে আগামীকাল গোটা দিনই কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু যান চলাচলের জন্য খোলা থাকছে। সেতু সারাইয়ের কাজ স্থগিত হওয়ার সিদ্ধান্ত বদল বলে জানা গেছে। পূর্ব রেলের সমুদ্রগড় ও নবদ্বীপধাম স্টেশনের মধ্যে 92 নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণ ও জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়ে কাজের জন্য আজ সকাল 8:20 থেকে বিকেল 4:10 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আজ হাওড়া কাটোয়ার মধ্যে 4 জোড়া, ব্যান্ডেল কাটোয়ার মধ্যে 3 জোড়া, শিয়ালদা কাটোয়ার মধ্যে 1 জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তবে তাপমাত্রার কোনো তারতম্য হবে না বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস। এদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্লে অফে যাওয়ার কোন রকম সম্ভাবনা জিইয়ে রাখতে হলে কেকেআরকে বাকি তিনটি ম্যাচ জিততেই হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যে দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
3: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুরু হচ্ছে নজরুল গীতির অনুষ্ঠান, শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্র।

এই গানটি সঙ্গে শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, নজরুলগীতির অনুষ্ঠান। শিল্পী ছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র। আকাশবাণী শিলিগুড়ি।

একটি ঘোষণা, আগামী 17ই মে 2026 রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত হবে সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। মিডিয়ামে 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এছাড়াও আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান শুনতে পাচ্ছেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। একটু পরে শুনবেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে।

0: পরবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুন কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এখন শুরু হচ্ছে হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নাম্বারে। আপনাদের জানিয়ে দিই, আজ 16 মে আন্তর্জাতিক আলো দিবস। প্রতিবছর বিশ্বজুড়ে বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, শিক্ষা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আলোর গুরুত্বকে উদযাপন করতে এই বিশেষ দিনটি পালন করা হয়। এই দিনটি সম্পর্কে কিছু আকর্ষণীয় গুরুত্বপূর্ণ বিষয় হল, 1960 সালের 16 মে পদার্থ ও প্রকৌশলী থিওডোর মাইম্যান বিশ্বের প্রথম সফল লেজার রশ্মি আবিষ্কার করেছিলেন। আলোর বিজ্ঞানে এই যুগান্তকারী আবিষ্কারটিকে সম্মান জানাতেই ইউনেস্কো প্রতি বছর এই 16 মে দিনটিকে ইন্টারন্যাশনাল লাইট ডে হিসেবে ঘোষণা করেছেন। 2018 সালে প্রথমবার বিশ্বব্যাপী এই দিনটি আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। আমাদের জীবনে আলোর ভূমিকা অপরিসীম। আলো মানে শুধু অন্ধকার দূর করা নয়, আধুনিক বিজ্ঞানের ভিত দাঁড়িয়ে আছে আলোর উপর ভিত্তি করে। যেমন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেই ধরা যাক, লেজার সার্জারি, এক্সরে, এমআরআই এবং ক্যান্সার থেরাপির মতো জীবনদায়ী চিকিৎসা পদ্ধতি আলোর প্রযুক্তির উপর অনেকটাই নির্ভরশীল। যোগাযোগ ও প্রযুক্তির ক্ষেত্রে হাই স্পিড ইন্টারনেট ব্যবহার যে আমরা করছি তা অপটিক্যাল ফাইবার বা আলোক তরঙ্গের মাধ্যমেই সম্ভব হয়েছে। নবীকরণযোগ্য শক্তি বা গ্রিন এনার্জির অন্যতম বড় উৎস হল সৌরশক্তি, যা পরিবেশ দূষণ কমাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আলো ছাড়া যেমন থিয়েটার, সিনেমা, ফটোগ্রাফি বা চারুকলা ভাবাই যায় না, আলো মানুষের মনের ভাব এবং নান্দনিকতাকে প্রকাশ করে। যাই হোক, আমরা এখন একটা গান শুনে নিই। ছবির নাম পিসে পিয়ার এফসে ফরার। গানটি খেয়েছেন দ্বৈতকণ্ঠে মমতা দাস শর্মা এবং কাভিল ওয়ালাঞ্জ।

0: শুনছেন হ্যালো আকাশবাণী। এই অনুষ্ঠানে শুনছেন আন্তর্জাতিক আলো দিবস উপলক্ষে কিছু কথা। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। বলতে বলতেই একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে চলে এসছেন, কথা বলে নিই। হ্যালো,
1: নমস্কার, শুভ সকাল।
0: হ্যাঁ নমস্কার, নমস্কার, শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ নমস্কার নিতাই বাবু।
1: হ্যাঁ, ভালো আছেন? অনেকদিন পর কথা হচ্ছে।
0: হ্যাঁ অনেকদিন পর কথা হচ্ছে। আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি।
0: আপনাদের আবহাওয়া কিরকম আজকের?
1: হ্যাঁ, আবহাওয়া আর কি ভালো আছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচণ্ড।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আবহাওয়া আজকে ঠান্ডা আছে এবং রোদ্দু উঠছে, রোদ ঝলমল। হ্যাঁ, তবুও কিন্তু আবহাওয়া ঠান্ডা আছে।
0: হ্যাঁ, বৃষ্টি প্রায় সর্বত্রই হচ্ছে, আবহাওয়ার
1: হ্যাঁ
0: যে খবর, এবং পরিবেশটাও কিন্তু খুব ভালো হয় বৃষ্টি হলে।
1: হ্যাঁ, বৃষ্টি হলে পরিবেশটা খুব ভালো হয়, এবং যে গরম ছিল, গুমট, একদম প্রচন্ড গুমট ছিল।
0: আচ্ছা,
1: এই গরম থেকে আমরা অব্যাহত রয়েছি এবং খুব ভালো লাগছে আবহাওয়াটা।
0: বাহ,
1: আর আপনাদের অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, গানগুলো খুব ভালো শোনাচ্ছেন, এই নিয়েই থাকছি এবং আমি কাজ করছি।
0: বাহ, কী কাজ করছেন এখন?
1: আমি তাঁতের কাজ করি, আমি একজন তাঁত শিল্পী।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তারও তো অনেক সুন্দর সুন্দর কাপড় তৈরি করেন।
1: হ্যাঁ, আমাদের তো তসরের কাপড়, মানে আমাদের তসর দিয়ে কাপড় হয়, সেটা দাম প্রচুর, কিন্তু তো আমাদের দেশের তুলনায় তো সব বিদেশে চলে যায় এই কাপড়।
0: আচ্ছা আচ্ছা, বিদেশে বলতে কোথায় কোথায় যায় আপনি কি জানেন, বলতে পারবেন?
1: হ্যাঁ, বিদেশে বলতে জানুন, ইতালি, জার্মানি, ফ্রান্স, সৌদি আরব, আমেরিকা, এইসব দেশে যাই, মুম্বাই।
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: তো কলকাতাতে যাই, কলকাতাতে কিছু কিছু মাল যাই, সেখানেও বিক্রি হয় কিছু কিছু।
0: আচ্ছা, একটা কাপড় তৈরি করতে আপনার কতদিন মতো সময় লাগে?
1: দেখুন, কাপড় তৈরি করতে বলতে, কাপড় যখন আমাদের টানা তৈরি করতে হয় তখন দেরি লাগে, কিন্তু যখন টানা তৈরি হয়ে যায়, যখন আমাদের তাঁতে বসে তাঁত বুনি, তখন 4 দিন লাগে।
0: 4 দিনে কমপ্লিট হয়ে যায় একটা কাপড়?
1: হ্যাঁ, এক কাপড় 4 দিনে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, এবং তারপরে কালার হয়, প্রিন্ট হয়।
0: আচ্ছা, আপনি তো মূলত তাঁত শিল্পী হিসেবে শাড়ি শাড়ি তৈরি করেন তো নাকি? শাড়ি?
1: হ্যাঁ, আমি হ্যাঁ তসরের শাড়ি তৈরি করি।
0: তসরের শাড়ি? আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: তসরের শাড়ি। হ্যাঁ,
0: তো আপনারা যে তাঁত শিল্পী যারা আপনারা তসরের কাপড় তৈরি করেন বা বোনেন, সেগুলো তৈরি করার পর আপনারা নিকটবর্তী যারা ডিলার বা যারা কাপড় কেনেন আপনাদের কাছ থেকে, তাদেরকে আপনারা বিক্রি করেন, তাই তো?
1: হ্যাঁ, তাদেরকে বিক্রি করি। হ্যাঁ,
0: তারা তখন
1: তাদের বিক্রি করি,
0: বিভিন্নভাবে দেশে এবং বিদেশে
1: হ্যাঁ
0: সেটাকে
1: পাচার করি। হ্যাঁ
0: পাঠিয়ে দেয়।
1: হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে
0: আচ্ছা
1: দেয়।
0: আচ্ছা,
1: আর ধরুন, মাঝে মাঝে ওই ইতালি থেকে কিছু কলেজের ছাত্রী এবং ছাত্র মিলে তারা দল বেঁধে আসে মাঝে মাঝে। হ্যাঁ, তারা ওই ক্যামেরা নিয়ে আসে এবং ক্যামেরা করে, এবং তার সাথে একদল মানে গাইড নিয়ে আসে, সে বাংলা করে বলে দেয় তাদেরকে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আমরা যে কথাটা বাংলা ভাবে বলি, সেটা উনি শুনে পড়ে সেটা তাকে ইংরেজিতে বলে দেয়।
0: অ্যাকচুয়াল সত্য কথা বলতে কি, যে তাঁত শিল্প এটা তো আমাদের বাংলার একটা ঐতিহ্য বলতে পারি, কিন্তু বিদেশে তো এগুলো নেই, তার জন্যে বিদেশি পর্যটকরা যারা যারা আছেন তারা কিন্তু এসে এই যে তাঁত শিল্প কিভাবে হাতে বুন আপনারা যে বুনছেন সেটা কিন্তু প্রত্যক্ষ করার জন্যে তারা আসে, এবং খুব ভালো লাগে, আমাদেরও দেখতে খুব ভালো
1: হ্যাঁ,
0: লাগে।
1: তার আসে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তাদের কথাবার্তা এবং তাদের যে হাসি, খুব ভালো লাগে দেখি আমাদের। হ্যাঁ, তারা খুব আগ্রহ করে শোনে এবং খুব মানে ভালো করে দেখে। এবং
0: আপনারা আপনারা যে ওই যে সুতোটা বুনেন ওটাকে তো মাকু বলে, তাই না?
1: হ্যাঁ, মাকু বলে ওটাকে,
0: মাকু বলে, ঠিক ঠিক ঠিক
1: মাকু
0: ঠিক।
1: বলে আর। হ্যাঁ, আর যেটা ধরুন ওই ইয়ে মানে যেটা পড়েন বলে ভন্না, সেটা কিন্তু ওই জয়ের পাকাতে হয়।
0: আচ্ছা, আপনি তো
1: হ্যাঁ
0: এই এতে অনেক দিন থেকে আপনি আছেন, তো আপনার
1: হ্যাঁ,
0: ভবিষ্যৎ প্রজন্ম কি এই লাইন এই ধরনের কাজে আসতে চাইছে, কি অন্য অন্য ধরনের কাজ করতে চাইছে, আপনার কি মতামত হচ্ছে?
1: হ্যাঁ, দেখুন, এই প্রজন্ম কিন্তু এই তাঁত শিল্পটাকে ধরে রাখতে চাইছে না। হ্যাঁ,
0: আচ্ছা,
1: কারণ তাঁত শিল্পে প্রচণ্ড খাটুনি এবং দু তিনজন লোক লাগে। সেই পরিপ্রেক্ষিতে কোনো মজুরি আমাদের হয় না সেরকম, মানে কোনো মোটামুটি সংসারটা চলে, কিন্তু এই প্রজন্মে, এই প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এই কাজে আর আসছে না।
0: কিন্তু এই যে তাঁত শিল্প বাংলার যে একটা ঐতিহ্য আপনারা যে ধরে
1: ঐতিহ্য,
0: রেখেছেন,
1: হ্যাঁ ধরে রেখেছি, হ্যাঁ
0: এটা অনেক, কিন্তু
1: হ্যাঁ
0: তবুও শত বাধা বিপত্তি সত্ত্বেও এই তাঁত শিল্পটাকে বাঁচিয়ে রাখতে আমাদের কিন্তু অনেক সচেষ্ট হতে হবে
1: সচেষ্ট হতে
0: সকল
1: হবে, হ্যাঁ
0: স্তরের মানুষ মানুষের জন্যেই।
1: হ্যাঁ আমরা যে বয়সে আছি সেই বয়সে কিন্তু সব ছেলেরা তাঁত বলি, আর
0: হুম হুম
1: কিন্তু যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু তাঁতের কাজ আর করছে না, তারা অন্য কোনো কাজে চলে যাচ্ছি।
0: আচ্ছা নিতাইবাবু, আপনার কাছে জানতে খুব ইচ্ছা করছে, আপনি এই তাঁত শিল্পের সঙ্গে কত বছর থেকে জড়িত আছেন, আপনি কত বছর বয়স থেকে আপনি এই তাঁত শিল্পে হাতেখড়ি হয়েছে আপনার?
1: আমার ধরুন বয়স এখন হচ্ছে 57 বছর, হ্যাঁ
0: আচ্ছা,
1: তো আমি আমি মোটামুটি শিল্পের সঙ্গে জড়িত আছি 18 বছর বয়স থেকে,
0: 18 বছর বয়স থেকে।
1: হ্যাঁ হ্যাঁ আঠেরো
0: আচ্ছা
1: বছর বয়স থেকে। তো
0: আচ্ছা,
1: ধরুন আমার তো খুব গরিবের সংসার ছিল, আমরা 4 ভাই 2 বোন ছিলাম,
0: হুম
1: মা
0: হুম
1: বাবা ছিল, তো সেরকম আমি পড়াশোনা করতে পারিনি, আর আমার যে ভাইরা আছে তারা একটু লেখাপড়া শিখেছে কিন্তু আমার লেখাপড়াটা খুব কম।
0: আপনি তো 18 বছর বয়স থেকে আপনি। আচ্ছা আরেকটা জিনিস খুব আমার লোভ লাগছে মানে জানতে, আপনি 18 বছর বয়স থেকে তাঁত শিল্পের সঙ্গে জড়িত, তখন তাঁত শিল্প আর এখন এত বছর পরে তাঁত শিল্প, আজকে 2026, কি পার্থক্য? তখন
1: হ্যাঁ
0: কিরকম ছিল,
1: দেখুন
0: এখন কিরকম আপনি সেটা পার্থক্য পাচ্ছেন?
1: তখন কিন্তু এত চাহিদা ছিল না এবং এত মজুরি হতো না, হ্যাঁ
0: হুম হুম
1: আর এখন কিন্তু কাপড়ের চাহিদা প্রচন্ড,
0: আচ্ছা বাহ, এটা তো খুব ভালো খবর।
1: এখনকার, হ্যাঁ এখনকার চাহিদা প্রচন্ড, কিন্তু ধরুন এখন ভালো ব্যবসা চলছে আমাদের এবং আমাদের মজুরি ঠিক দাঁড়াচ্ছে এবং আমাদের সংসার সচ্ছলভাবে চলছে।
0: বাহ, খুব ভালো লাগলো শুনে। যাই হোক নিতাইবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আপনার জীবনের অনেক মূল্যবান সময় এই তাঁত শিল্পে দিয়েছেন এবং আপনার এই তাঁত শিল্পের উপরে কিছু কথাবার্তা আপনার সঙ্গে আমরা করলাম, জানলাম অনেক কিছু, আরও হয়তো অনেক কিছু জানার বাকি থাকলো,
1: হ্যাঁ আবার পরে কথা হবে,
0: পরবর্তীতে আবার আমরা জানবো। আপনি অবশ্যই ভালো থাকবেন, আপনি এভাবে আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আপনি নিয়মিত, আমি জানি আপনি শ্রোতা এবং আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠানে ফোন করেন, আপনার কুশল মঙ্গল করি আমাদের আকাশবাণী শিলিগুড়ি পরিবারের পক্ষ থেকে, আপনি ভালো থাকবেন, নমস্কার। যাই হোক, আমরা শুনে নিলাম বীরভূম থেকে ফোন করেছিলেন নিতাই দাস, তার কর্মজীবন সম্বন্ধে, তিনি একজন তাঁত শিল্পী, তার মুখে শুনে নিয়ে নিলাম আমরা তাঁত শিল্প নিয়ে কিছু কথা, ভালো লাগলো। বলতে বলতে আরেকজন শ্রোতা বন্ধু আমাদের দপ্তরে ফোন করেছেন, চলুন জেনে নেওয়া যাক। হ্যালো,
2: নমস্কার দাদা।
0: নমস্কার নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
0: সৌভিক বাবু নমস্কার।
2: নমস্কার নমস্কার, আপনার সাথে অনেক মাস পর কথা হচ্ছে।
0: একদম একদম, অ্যাকচুয়াল কি কলকাতা বললে না মনটা মানে কেমন যেন একটা প্রফুল্ল প্রফুল্ল মনে হয়, আপনি যেই বলেছেন কলকাতা সঙ্গে সঙ্গে আমি আমার মাইন্ডটা ওখানে চলে গেছে যে সৌভিক বাবু অনেকদিন পর আপনার সঙ্গে কথা বললাম। মাঝে অ্যাকচুয়াল আমাদের লাইভ ফোন ইন বন্ধ ছিল কিছু নির্বাচন বিধিনিষেধের জন্যে, তো যাই হোক আপনি কেমন আছেন?
2: আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: আমরাও ভালো আছি, খুব সুন্দর। আপনার আবহাওয়া কিরকম আছে আজকে আপনার আশেপাশের?
2: কালকে রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আর কি, মানে 8টার পর থেকে টানা, বলতে টানা 10:30, 10:30, 11টা অবধি ঝড় বৃষ্টি হয়েছে। এবং আজ কি পরিস্থিতি যদি বলেন তাহলে ভোরের দিকে এবং সকালে কিছুক্ষণ আগে অবধি ভালোই মোটামুটি মেঘলাই ছিল আর কি, এখন আবার সেই রোদ উঠেছে আর কি, মানে ভালোই রোদ তো এখন
0: ঝলমলে রোদ একদম।
2: হ্যাঁ, এবং আর একটা জিনিস আমি পেলাম, সেটা হলো বসন্তে তো কোকিল ডাকেই, এবং কিছুক্ষণ আগে আর কি সকালবেলা কোকিলের ডাক পাচ্ছিলাম আর কি, খুব ভাল লাগছিল, কারণ আমাদের যে ফ্ল্যাটটা যেটা আছে তার পাশে গাছপালা, ভর্তি গাছপালা রয়েছে, আপনি কাঁঠাল, আম গাছ, লিচু গাছ, এই গাছগুলো মানে ভর্তি রয়েছে, ওইখানে নানা রকম পাখি আর কি বাস করে আর কি, এবং এমনকি টিয়া পাখিরাও বাস করে ওখানে, মানে আমি দেখতে পাই আর কি, মানে ওরা যখন বাসায় যখন ফিরে সন্ধ্যের দিকে, খুব ভাল লাগে।
0: তাহলে তো বলা যায় ছোট্ট চিড়িয়াখানা।
2: একদম ছোট্ট চিড়িয়াখানা টাইপের আপনি বলতে পারেন। এবং মাঝে মাঝে এরকম দেখা যায় আমাদের ফ্ল্যাটের পেছন দিকটা মাঝে মাঝে কিছু কাঠবিড়ালি চলে আসে কিছু খাবারের জন্য আর কি, মাঝে মাঝে
0: কাঠবিড়ালি তো এখন দেখতেই পাওয়া যায় না,
2: একদম দেখতেই পাওয়া যায় না, কিন্তু আমি দেখে অবাক হয়ে যাই যে এরা চুপ টুক টুক করে আসে, কিছু হয়তো নেয় হুট করে পালিয়ে যায়, খুব ভাল লাগে। আমি এই জিনিসগুলো খুব অবজার্ভ করি আর কি, দেখি আর কি, খুব ভাল লাগে। এবং চড়াই পাখিটা আমার জানলায় মাঝে মাঝে আসে আর কি, যেহেতু তুলসী গাছটা রয়েছে, তুলসী গাছে একটু পাতা খেতে আসে আর কি, নিজেদের মধ্যেই আবার ঝগড়াঝাটি করে চড়াই পাখিরা ওই পাতা খাওয়ার, এই জিনিসগুলো আমি সকালবেলা থেকে অবজার্ভ করি, ভাল লাগে আর কি। মানে
0: আপনি যে কথাগুলো বললেন, আপনি বিশ্বাস করবেন না, আমি মানে অন্তর থেকে মানে অনুভব করছিলাম যে আমি একটা গ্রাম্য একটা পরিবেশে হয়তো হারিয়ে গেছি, মানে যেখানে পাখির কিচির মিচির কলরব অসাধারণ। আপনি যেভাবে বর্ণনা করছিলেন, যেভাবে আপনার পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে বলছিলেন, আমি সত্যি অভিভূত একদম, খুব ভালো লাগছিল শুনতে আমার।
2: মানে মানে শহর এলাকায় এই জিনিসগুলো আপনি দেখবেন করে না, মানে কমপ্লিটের মতন একটা জায়গাতে, মানে ফ্ল্যাট বাড়ি কালচার বা মাল্টিপ্লেক্স কালচার এইসব জিনিস ফট করে দেখা যায় না আর কি। আমাদের এখানে একটুখানি হলেও মানে আমাদের পাটে একটু হলেও সবুজ আছে আর কি। হ্যাঁ, দুঃখের বিষয় হয়েছিল যখন আইলার ঝড়টা যখন এসেছিল, কয়েকটা বড় বড় গাছ ভেঙে পড়ে গেছিল আর কি, বিশাল বড় বড় গাছ মাঠের মধ্যে ভেঙে পড়ে
0: হ্যাঁ
2: গেছে,
0: হ্যাঁ নিউজে দিয়েছিল, অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল,
2: ক্ষতি হয়েছিল আর কি। কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু গাছ আর কি একদম শক্ত পোক্ত ভাবে দাঁড়িয়ে আছে আর কি, এখনো ভাল লাগে আর কি। এবং তার জায়গায় যে গাছগুলো পড়ে গেছিল, আমাদের পাড়ার উদ্যোক্তারা মিলে ওইখানে আবার একটা কয়েকটা গাছ আর কি পুঁতে দিয়েছে আর কি।
0: বাহ,
2: হ্যাঁ বেশি কষ্ট লেগেছিল আমার, খুব কষ্ট লেগেছিল পাখিদের জন্য আর কি, কারণ তারা তো বাসাটা ই হলো এই জন্য আর কি। কিন্তু সত্ত্বেও ওরা না নিজের জিনিসটা না নিজে রিকভার খুব সুন্দর করে করতে পারে আর কি।
0: আমাদের তো পাখিদের থেকে অনেক কিছু শেখার আমাদের আছে, জানার আছে।
2: জানার আছে, ঠিক একদম দাদা বলেছেন, মানে আমরা তো হাল ছেড়ে দিই, পাখিরা কিন্তু টুক টুক টুক করে, ওদের হাত হাত হাত নেই, কিন্তু ওই যে ছোট্ট যে ঠোঁট দিয়ে যে কি সুন্দর ওদের একদম বুনতে পারে বাসা, সেই জিনিস, এই জিনিসগুলো না আমাদের কিছু কিছু জিনিস শেখার আছে। আপনি যেমন আজকে আলো নিয়ে কথা বলছিলেন, আমাদের সেরকম মনের ভেতর আলো কিছুটা হলে ফেলা দরকার। আজকে আন্তর্জাতিক আলো দিবস হিসেবে আপনি বলছিলেন, আমাদের মনের মধ্যে সে আলোগুলো ফেলা দরকার। আমরা না ঘুমলে না না যেন পড়ি, আমরা যেন সজাগ হয়ে সবসময় যেন জেগে যেন উঠি। অনেক সময় আমাদের
0: এই আলো এই শব্দটার মধ্যেই তো লুকিয়ে আছে এক অদ্ভুত মায়া, এক অসীম শক্তি।
2: একদম
0: সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষের পথ চলার প্রধান সঙ্গী তো এই আলোই ছিল। আবার ঋগ্বেদের সেই প্রাচীন প্রার্থনা, তমসমা জ্যোতির্গময়, অর্থাৎ অন্ধকার থেকে আমাদের আলোর দিকে নিয়ে চলার যে আধ্যাত্মিক যে বাণী, আলো ছাড়া তো আমাদের মানব জীবন বা সভ্যতার তো পরিচয়ই হবে না।
2: একদম দাদা, আমাদের আলো ছাড়া একদমই বলতে গেলে চলে না।
0: না, আলো তো আমাদের জীবনের পথ প্রদর্শক বলতে পারি বা স্রষ্টা বলতে পারি, বা আলো এটাকে আবার অন্যভাবে যদি আমরা যদি মনে করি পজিটিভ এনার্জি। যাই হোক সবিবাবু, আপনি তো শিক্ষার সঙ্গে জড়িত তাই তো?
2: শিক্ষার সঙ্গে মানে আমি বর্তমানে একটা প্রাইভেট জব করি আর কি।
0: আচ্ছা, প্রাইভেট জব করেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার সঙ্গে অনেক দিন পর, অনেক দিন বলবো না, অনেক মাস পর কথা হলো, অনেক মাস পর কথা হলো,
2: ভাল লাগলো আর কি। আসল আপনাকে আর কি খুঁজছিলাম যে আপনি কবে আসবেন, এবং আজকে ফোনটা লেগে গেছিল আর কি, খুব ভাল লাগলো। মানে আজকে আপনার সাথে কথা হয়, এত মাস পর কথা হয়, আপনার খবর জেনে সত্যি, আমরা যে শিলিগুড়ি যে শুনি অ্যাপের মাধ্যমে, এবং একটা ভয় লাগছিল অনেক সময় ঝড় বৃষ্টি হলে অ্যাপে একটুখানি মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়, কিন্তু আজকে একদম পরিষ্কার, একদম ভালো শোনা যাচ্ছে, খুব ভালো লাগলো আর কি।
0: আমাদের যে টেকনিক্যাল যে টিম, আমাদের আকাশবাণী শিলিগুড়ি যে টেকনিক্যাল টিম, তারা সব সময় সচেষ্ট থাকেন যে শ্রোতা বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা যেন ভালোভাবে অনুষ্ঠানটি শুনতে পারেন।
2: অবশ্যই, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর দিন রাত তারা কাজ করে যেন আমরা যেন ঠিকঠাক ভাবে শুনতে পাই, এবং লাইনটা যেন ঠিকঠাক ভাবে যেন হয় এবং ডিসকানেক্ট বা পরিষ্কার যেন আপনিও শুনতে পান এবং আমিও যেন শুনতে পাই। তাদেরকে অবশ্যই ধন্যবাদ দাদা।
0: একদম, তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। কিন্তু আমরা তো জাস্ট বকবক করছি, আমরা কথা বলছি একে অপরের সঙ্গে, কিন্তু মূল কারিগর আমাদের কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যারা নিরলস পরিশ্রমে আমাদের আওয়াজটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং আপনাদের আওয়াজটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে।
2: অবশ্যই, এটা কিন্তু একদম,
0: এটা এটা কিন্তু অনেক ভালো দিক। যাই হোক সৌভিকবাবু, আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি পরবর্তী সময়ে আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা রইল, কথা বলবো আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে। তো যাই হোক, আপনাকে, হ্যাঁ বলুন।
2: আপনার কথা বলে ভালো লাগলো এবং পরবর্তী সময় অবশ্যই আবার কথা হবে দাদা।
0: একদম একদম। তো যাই হোক, আপনার সঙ্গে কথা বললাম, আপনাকে একটা গান শোনাই। আপনি অনেক ভালো থাকেন, আপনার জন্য একটা গান রইল পাগলপন্থী ছায়াছবি থেকে নাকাশ আজিজের কণ্ঠে এই গানটি।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুদের একটি ঘোষণা জানিয়ে দিই, আগামী 17 মে 2026 রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত হবে সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আজকে আন্তর্জাতিক আলোক দিবস। আজ যে আমরা একলহময় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়ে যাচ্ছি, তার নেপথ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার, যা আলোর গতিকে তথ্য আদান প্রদান করে। আবার আগামী দিনের পৃথিবীকে দূষণমুক্ত রাখতে আমরা যে সৌর শক্তির উপর ভরসা করছি, তাও তো এই আলোরই আরেক রূপ। আজ আমরা যদি আমাদের চারপাশের আধুনিক পৃথিবীর দিকে তাকাই, দেখব আলোর উপস্থিতি কতখানি গভীর। আলো মানে তো কেবল অন্ধকার রাতের ঘরের কোণে জ্বলে ওঠা একটা বাল্ব নয়। আলো আজ বিজ্ঞানের রূপ ধরে মানুষের জীবন বাঁচাচ্ছে। চিকিৎসা শাস্ত্রে লেজার সার্জারি, এক্স রে কিংবা এন্ডোস্কোপির মতো জটিল পরীক্ষা সবই তো আলোর দান। বিজ্ঞান ছাড়া শিল্প, সাহিত্য, সংস্কৃতি কিংবা আলোকচিত্র বা ফটোগ্রাফি, আলো ছাড়া তো সবই বর্ণহীন, নিষ্প্রাণ। আলো আমাদের দেখতে শেখায়, আলো আমাদের স্বপ্ন দেখায়। কিন্তু আজ এই আলোক দিবসে আমাদের আরও একটা কথা ভাবার সময় এসেছে। বিজ্ঞান আমাদের আলোর গতি দিয়েছে ঠিকই, কিন্তু পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি মানুষের জীবনে কি শিক্ষার আলো, সচেতনতার আলো পৌঁছতে পেরেছি? আজও বহু প্রান্ত, গ্রাম অন্ধকারে ডুবে থাকে। আজও বহু মানুষ কুসংস্কারের অন্ধকারে পথ হারায়। যাই হোক, আমরা শুনতে থাকব আলো সম্বন্ধে বিভিন্ন কথা। তার আগে নিয়ে নিই, আমরা গান শুনে নিই। লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে বরসাত কি এক রাত ছায়াছবি থেকে এই গানটি। বলতে বলতেই আমাদের শ্রোতা বন্ধু আরেকজন ফোন করেছেন। গান শোনার আগে চলুন আমরা এই ফোন নিয়ে নিই। হ্যালো।
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি আমি গয়েরকাটা থেকে সুনিতা দত্ত বলছি।
0: গয়েরকাটা থেকে সুনিতা দত্ত, না?
1: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন দিদি, কেমন আছেন?
1: ভালো আছি।
0: আচ্ছা, আবহাওয়া কেমন আপনাদের ওখানে?
1: আবহাওয়া কাল রাত থেকে খুবই খারাপ, প্রচন্ড বজ্র বিদ্যুৎ।
0: আচ্ছা,
1: মানে বৃষ্টিও হচ্ছে প্রচুর পরিমাণে। আজ সকালে একটু হালকা মানে বৃষ্টি হচ্ছে আর কি।
0: দিদি কিছু নাম মনে করুন তো, আমি একটা কথা বলি। আপনি কথা বলার সময় আপনার একটু ইকো হচ্ছে, সম্ভবত আপনার রেডিও সেট বা মোবাইলের মাধ্যমে যদি শোনেন তাহলে হয়তো একটু সাউন্ডটা একটু যদি কমিয়ে দেন তাহলে খুব ভালো হয়।
1: হ্যাঁ, রেডিওতে শুনছি কিন্তু আমি অনেকটা দূরে আছি।
0: আচ্ছা, তবুও ফ্রিকোয়েন্সি ধরছে, যাই হোক। বলুন আপনি কি বলতে চাইছেন, আপনার ভাবনা আপনি প্রথমে আপনার জানিয়ে নিই, আপনি কি করেন?
1: আমি স্বাস্থ্যকর্মী, নার্সিং।
0: ও, আপনি স্বাস্থ্যকর্মী?
1: হ্যাঁ, নার্স।
0: বাহ, তার মানে আপনার সেবা প্রদান করাই হচ্ছে কাজ।
1: হ্যাঁ,
0: কিছুক্ষণ আগে আমি আলোচনা করছিলাম, আজকে তো হচ্ছে আপনার আন্তর্জাতিক আলোক দিবস। আর এই আলোক দিবস তো আমাদের এই চিকিৎসা ব্যবস্থায় বা চিকিৎসা বিজ্ঞানে কিন্তু প্রচুর প্রভাব আমাদের আছে।
1: অবশ্যই, চিকিৎসা বিজ্ঞান কেন, মানে আমাদের সমস্ত মানব জাতির জন্যই আলো হচ্ছে আমাদের মানে অন্ধকার থেকে মানে এক মানে সঠিক পথে যাওয়ার একটা দিশা। আর সেখানে আমাদের বর্তমানে যেটা বলার আমার, সেটা হচ্ছে আমাদের ধৈর্য বর্তমানে খুব কমে গেছে সব মানুষের, যে কোনো ব্যাপারে, যে কোনো চিকিৎসা বিজ্ঞানই হোক বা শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রেই একই ব্যাপার। তো সেই ধৈর্যের আলো আমাদের মধ্যে প্রবেশ করাটা খুব জরুরি। প্রত্যেক মানুষের মধ্যেই ধৈর্যের আলো, জ্ঞান তো রয়েছেই, বিজ্ঞানও রয়েছে, সেই ক্ষেত্রে তার সাথে যে মানবিক যে গুণ ধৈর্য, প্রথম মানে ধৈর্য ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব হয় না। আর প্রত্যেক ছোট ছোট ব্যাপারে অনেক দেখা যায় এখনকার দিনে, একটু ছোট্ট ব্যাপারেও মানুষের প্রচন্ড ধৈর্যের অভাব। তা বাচ্চাকে ইঞ্জেকশন দিতে নিয়ে আসলেও আমি দেখি যে প্রচন্ড পরিমাণে তারা ব্যস্ত, আসার সাথে সাথে আমরা কখন ইঞ্জেকশনটা দেব, তারা নিয়ে বাড়ি চলে যাবে, ইঞ্জেকশন দেওয়ার পর আধ ঘন্টা বসতে হয় একটা বাচ্চাকে, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা দেখার জন্য। সেই ধৈর্যটুকু আজকাল নেই যে বাচ্চাকে নিয়ে আধ ঘন্টা বসবো, কি হবে না হবে সেটা দেখে তারপর যাব, সেই ধৈর্যটুকু আজকাল মানুষের নেই। এই
0: সময়ের বড়ই
1: ধৈর্যের
0: অভাব
1: আলো আমাদের
0: মানুষের।
1: মধ্যে, হ্যাঁ, সময় মানে মানুষকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে,
0: ঠিক ঠিক ঠিক
1: আমরা জীবনটাকে হয়তো বাঁচতেই ভুলে যাচ্ছি ভালো করে। সেই জন্য আমার মনে হয় তাই ধৈর্যের আলো অবশ্যই দরকার সবার আগে।
0: এই আলো সম্বন্ধে যে আমি কথা বলছিলাম, এই আলো যদি আমরা বিভিন্নভাবে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু আমরা পজিটিভ এনার্জি হিসেবে ভাবতে পারি,
1: অবশ্যই,
0: আলো অন্ধকার এটাও ভাবতে পারি, আরও অনেকভাবে আমরা এই আলোটাকে ভাবতে পারি দৈনন্দিন জীবনে। আমরা যে পজিটিভ এনার্জির এইভাবে ভাবতে পারি আমরা, আলো ছাড়া তো আমাদের মানব জীবন কেন, সভ্যতা

0: তো ভাবাই যায় না, তাই না?
1: একদমই নাই। হ্যাঁ, সকালে সূর্যের আলো না হলে যেমন সারাটা দিনই খারাপ যায়, সেরকমই জীবনের সমস্ত কিছুর জন্যই আলোটা সত্যি একটা পজিটিভ এনার্জি।
0: আলো ছাড়া তো আমাদের আমাদের দৈনন্দিন জীবনে যেরকম অক্সিজেনের প্রয়োজন, সেরকম আমাদের দৈনন্দিন জীবনে আলোরও প্রয়োজন।
1: হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সেই কবিগুরুর শেষ আশ্রয়, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা।
0: একদম সঠিক বলেছে, রবীন্দ্রনাথের একটা
1: হ্যাঁ
0: ভালো গান, একটা আলো আমার আলো গো আলোই ভুবন ভরা। যাই হোক, আপনি খুব ভালো কথা বললেন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা শুনে, কথা বলে। আপনি
1: আমারও
0: গোয়ালকাটা
1: ভালো
0: থেকে,
1: লাগলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে কথা।
0: আপনি অনেক দূর থেকে ফোন করেছেন গোয়ালকাটা থেকে, সুনিতা দিদি, আপনি অনেক ভালো থাকবেন। আপনি ফোন করবেন আমাদের দপ্তরে, বিভিন্নভাবে বিষয় নিয়ে আমরা কথা বলবো, বিভিন্ন সুখ দুঃখ নিয়ে আমরা একে অপরের আবেগ শেয়ার করব। যাই হোক, আপনি ভালো থাকবেন। আপনার ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আর আপনাকে একটা গান শুনিয়ে দিই, আপনি ফোন করেছেন আমার দপ্তরে, নরম গরম ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি আপনার জন্যে। শুনতে থাকুন,
1: ধন্যবাদ।
0: শুনতে থাকুন।

গানটি শুনলেন গুলজারের কথা এবং গানটির মিউজিক দিয়েছিলেন আর ডি বর্মন। আমরা আলোচনা করছি আজকে আন্তর্জাতিক আলোক দিবস সম্বন্ধে। আসুন আজকের এই আন্তর্জাতিক আলোক দিবসে আমরা সবাই মিলে অঙ্গীকার করি, আমরা শুধু নিজের ঘরকে আলোয় ভরব না, আমাদের জ্ঞান, আমাদের সহমর্মিতা আর শিক্ষার আলো ছড়িয়ে দিব সমাজ থেকে কুসংস্কার, বৈষম্য আর অজ্ঞতার অন্ধকার দূর করতে। আলোর বিজ্ঞানকে কাজে লাগিয়ে গড়ে তুলব এক সুন্দর, সবুজ এবং শান্তিময় পৃথিবী। রবীন্দ্রনাথের ভাষায় সুর মিলিয়ে আজ তাই বলা যায়, আলো আমার, আলো গো, আলো ভুবন ভরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোর পথে থাকুন। নমস্কার।

এই গানটির সঙ্গে শেষ হলো আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। বিদেশ যাত্রার ওপর অতিরিক্ত মাশুল বা সেস আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট প্রধানমন্ত্রী খারিজ করে দিয়েছেন। পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্মূল্যায়নের জন্য একটি নোটিশ জারি করেছে সিবিএসই। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডস পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: During the visit, the Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবে নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গোরস্টোরের সঙ্গেও। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুত ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়া সংঘাত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস, কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। বিদেশ যাত্রার ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই ওই সংবাদ সংগঠনের পক্ষ থেকে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর থাকবে, আজ থেকেই তা বলবৎ হয়েছে। অভ্যন্তরীণ বাজারে ব্যবহারের জন্য পেট্রোল ও ডিজেলের ওপর বর্তমান উৎপাদন শুল্কের হারে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগোর জানিয়েছেন, দু দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হেজবোল্লা গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কিয়েভে 3 শিশুসহ অন্তত 24 জন নিহত, আরও 45 জন আহত হয়েছেন। হামলায় বাড়িঘর, স্কুল সহ অন্যান্য অসামরিক ভবন ক্ষতিগ্রস্ত। কিয়েভে লক্ষ্য করে রাশিয়া 675টি ড্রোন ও 56টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। মার্কিন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখায় সক্রিয় কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের তৃতীয় সপ্তাহে দিনটি পালিত হয়। 1949 সালে তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যানের উদ্যোগে এই দিনটি উদযাপনের কাজ শুরু হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটি প্রথম এফআইআর। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। আগামী 29 জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ড ডগ্গুবাটি পুরেন্দেশ্বরীকে এই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। সংসদের নিম্নকক্ষ থেকে রয়েছেন হেমা মালিনী, হরসিমরত কৌর বাদল এবং ইকরা চৌধুরী সহ অন্যরা। অন্যদিকে উচ্চকক্ষের উল্লেখযোগ্য সদস্যরা হলেন সুধামূর্তি, পিটি উষা এবং স্বাতি মালিয়াল। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য এক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেননি তারা দু দফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির অনলাইনে আবেদন করতে হবে, পরে যা রিভিউর জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরে নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। এ মাসের 19 থেকে 22 তারিখ পর্যন্ত প্রতি বিষয়ে 700 টাকা ফি দিয়ে স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন জানানো যাবে। এছাড়া পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন জানানোর সময়সীমা ধার্য হয়েছে মে মাসের 26 থেকে 29 তারিখের মধ্যে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তাঁর প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতি বছর দিনটি পালন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশা বাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজউদ্দিন ও গোহ সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে কেকেআরকে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে আজও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কোঙ্কণ এবং গোয়াতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহে বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে সরকার। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন সেমিফাইনাল খেলায়। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। বিধানসভা নির্বাচনের উত্তাপ স্তিমিত হতেই দক্ষিণ চব্বিশ পরগনায় এখন আলোচনার কেন্দ্রে গ্রীষ্মের দাবদাহ, কালবৈশাখীর দাপট, কৃষির টানাপোড়েন এবং নতুন রাজনৈতিক সমীকরণ। ভোটের আবহ কাটিয়ে এখন জেলা ধীরে ধীরে ফিরছে সেনা ছন্দে। তবে সামনে বর্ষা, তাই উপকূলবর্তী এলাকার বেহাল নদী ও সমুদ্র বাঁধ নিয়ে নতুন উদ্বেগও দেখা দিয়েছে। চলতি বছরের গ্রীষ্মে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি অনুভূত হচ্ছে, বিশেষত শহরতলি থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে দাবদাহের প্রভাব চোখে পড়ার মতো।

0: মান ভালো থাকায় শাকসবজির দাম তুলনামূলক নাগালের মধ্যেই রয়েছে। তবে জেলার বড় উদ্বেগ এখন পানীয় জলের সংকট। সুন্দরবনের একাধিক দ্বীপাঞ্চল এবং শহরতলির কিছু এলাকায় পানীয় জলের অভাব প্রকট হয়েছে। অতিরিক্ত গরমে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় সমস্যা বেড়েছে। প্রশাসন অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিভিন্ন এলাকায় ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ, নলকূপ মেরামতি এবং বিকল্প পানীয় জলের উৎস তৈরির উদ্যোগ শুরু হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জেলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। যদিও ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন এখনো বাকি। গত 29 এপ্রিল ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন পুরো কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আগামী 21শে মে সেখানে পুনরায় ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে 24শে মে। 2021 সালের নির্বাচনে একমাত্র ভাঙড় কেন্দ্র থেকে ISF নেতা নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছিলেন। এবারও তিনি নিজের আসন ধরে রেখেছেন। পাশাপাশি বিজেপি জেলায় 10টি আসনে জয় পেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী, পাপিয়া অধিকারী, শবরী মুখার্জী এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। সুন্দরবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র গোসাবা, কাকদ্বীপ ও সাগরেও বিজেপির জয় রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। অন্যদিকে বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তৃণমূল কংগ্রেস দলের বিমান বন্দ্যোপাধ্যায়। এই জেলায় ভোট পরবর্তী হিংসার ইতিহাস নতুন নয়। অতীতে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে জেলার বিস্তীর্ণ অংশ। বাড়ি দোকান ভাঙচুর থেকে শুরু করে মানুষের জীবনহানি পর্যন্ত ঘটেছে। বিরোধীদের দীর্ঘদিন বাড়ি ছাড়া থাকতে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় অফিসে আশ্রয় নিতে হয়েছে। তবে এবার তুলনামূলকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন সরকার, পুলিশ ও প্রশাসনের কড়া অবস্থানের কারণে বড় ধরনের হিংসার ঘটনা কম হয়েছে বলেই মনে করছেন অনেকে। উপকূলীয় এই জেলার অন্যতম বড় চ্যালেঞ্জ নদী ও সমুদ্র বাঁধ মেরামত। বর্ষা আসতে আর বেশি দেরি নেই। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বহু বাঁধ এখনো বেহাল অবস্থায়। সময় মতো সংস্কার না হলে উপকূলীয় মানুষকে ফের ভোগান্তির মুখে পড়তে হতে পারে। এবারেও সরকারিভাবে এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলায় রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে। বিভিন্ন এলাকায় প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নজর কেড়েছে। শিক্ষাক্ষেত্রেও জেলার জয় জয়কার। মাধ্যমিকে জেলার একাধিক ছাত্রছাত্রী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। তবে উচ্চ মাধ্যমিকে জেলার সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজ্যের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ মেধা তালিকায় জায়গা পেয়েছেন 19 জন। তাদের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। সামনে পুনর্নির্বাচন ও নতুন সরকারের প্রশাসনিক পরীক্ষা। সব মিলিয়ে জেলার আগামী দিন কোন পথে এগোয় সেদিকেই তাকিয়ে বাসিন্দারা। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে মিডিয়াম F421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এছাড়াও শুনছেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। মাননীয় সু, এই অনুষ্ঠানে শুনবেন শ্রী মাখনলাল সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুনীল কুমার দাস।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, মাননীয় সু অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো প্রায় শতায়ু একজন তরুণের সঙ্গে। হ্যাঁ, তরুণ বলাই ভালো। আমরা আমাদের চারপাশে যেসব তরুণ সমাজকে দেখি, ইনি তার মানসিকতায় এবং আত্মবিশ্বাসে অনেক অনেক তরুণের থেকেও অনেক বেশি তারুণ্যে ভরপুর। তার আত্মপ্রকাশ আজকের বাঙালি সমাজের কাছে প্রায় ধূমকেতুর মতো। তার আত্মপ্রকাশ মহাভারতের বিরাট রাজ্যে অজ্ঞাতবাস থেকে পঞ্চপাণ্ডবের হঠাৎ আত্মপ্রকাশের মতোই অত্যাশ্চর্যজনক। তার আত্মপ্রকাশ ঝোপে ঝাড়ে লতাগুল্মে আচ্ছাদিত বিশাল বনস্পতির মতো। গত 9ই মে বাংলা 25শে বৈশাখ

0: ঠিকঠাক। রবীন্দ্র জন্ম জয়ন্তীতে যেন নব রবিরশ্মিতে তিনি উদ্ভাসিত। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবনির্বাচিত বিধানসভার নবনির্বাচিত মন্ত্রীমণ্ডলীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি তাকে নতজানু হয়ে প্রণাম করে উত্তরীয় গলায় পরিয়ে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সামনে যেন আমাদের বাঙালিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি ছিলেন, তিনি আছেন, তার আত্মপ্রত্যয়ে বিশ্বাসে বলিষ্ঠ এবং দৃপ্ত পদচারণায় তিনি ছিলেন, ছিলেন আমাদের সবার দৃষ্টির অন্তরালে। আজ নতুন করে যেন তাকে আমরা চিনলাম। এখন সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলায় এবং আমাদের শিলিগুড়িতেও, শিলিগুড়ির আনাচে কানাচে গলিতে গলিতে পাড়ায় পাড়ায় গুঞ্জন, হ্যাঁ ইনিই তো, এনাকেই তো আমরা দেখেছিলাম আমাদের হাটের মাঝে, আমাদের বাজারে, আমাদের রাস্তায়, আমাদের গলিতে, আমাদের পাড়ায় পাড়ায়। আমরা এতদিন ঠিক চিনতে পারিনি, আজ তাকে আমরা নতুন করে চিনলাম। তিনি আর কেউ নন, আমাদের শিলিগুড়ির অতি পরিচিত, অতি প্রিয় আমাদের বরিষ্ঠ নাগরিক, প্রায় শতায়ু, 97-98 বছর বয়স্ক শ্রী মাখনলাল সরকার। আমাদের অনুষ্ঠানে আমরা আজকে প্রথমে স্বাগত জানাব আমাদের প্রিয় শ্রী মাখনলাল সরকার মহাশয়কে। নমস্কার। আমি অনুষ্ঠানের শুরুতে আপনার থেকে একটি জিনিস জানতে চাইব। আপনি আমাদের পাশে ছিলেন, আমাদের কাছে ছিলেন, সর্বসাধারণের মাঝখানে ছিলেন, কিন্তু আপনার কর্ম, আপনার আদর্শ, এই সব থেকে আমরা যেন আপনাকে পাইনি ঠিক সেভাবে যেভাবে এখন আপনি পাদ প্রদীপের আলোয় এসেছেন। এতদিন নিজেকে অন্তরালে কেন রেখেছিলেন?
1: প্রথম প্রশ্ন হল, আমি ছোটোবেলায় আরএসএসের সায়েন্স সেবক ছিলাম। আমার যে আদর্শ, আরএসএসের থেকে শিক্ষা নেওয়া, আমাদের আদর্শ আরএসএস সঙ্গের অনেক অনেক রকম সমালোচনা করে, কিন্তু আমরা নিজেরা যে শিক্ষাটা পেয়েছি এবং শরীরচর্চার মাধ্যমে স্বাস্থ্যকে ধরে রাখা এই যে প্রয়াস, এবং আমাদের সরসংঘ চালক হেডকোয়ার্টারের সাথে আমার দেখা হয়নি, কিন্তু গোলওয়ালকারের সাথেই দেখা হয়েছে।
0: আচ্ছা,
1: তো আমি প্রথম এখানে আসার পরে যখন দেখলাম আরএসএসের পোশাক পরে হরিলাল সরার প্লাকে তাকে জিজ্ঞাসা করলাম, এখানে শাখা রাগে বলে, হ্যাঁ কোথায়? হিন্দি হাই স্কুলে,
0: শিলিগুড়ির হিন্দি হাই স্কুলে আরএসএসের শাখা ছিল।
1: হ্যাঁ।
0: আচ্ছা,
1: তো আমি বললাম আমাকে নিয়ে যাবে? তো বললো যে তাহলে কালকে নিয়ে যাব।
0: আচ্ছা,
1: আজ আমার আপনি পোশাক পরিতে নিয়ে নেবেন মহাবিস্থানে জগদীশের কাছে।
0: আচ্ছা,
1: কালকে আপনাকে নিয়ে যাব।
0: ওই পোশাকটা নিজে কী কিনতে হতো?
1: হাফ প্যান্ট, খাকি হাফ প্যান্ট, সাদা শার্ট, কালো টুপি,
0: এটা কিনতে হবে। আচ্ছা,
1: বেল্ট, পুঙ্গলি, পুলিশের যে পোশাক হয়
0: অনেকটা রকম।
1: শাখায় যাওয়ার পরে যে মুখ্য শিক্ষক, সে আমার সাথে কথা বললেন, বলে আমি যা বলবো তাই আপনি করবেন, তো আমাদের সব কিছু সংস্কৃতি ভাষার উপরে নির্ভর করে, সেইটা আপনি পারবেন? আমরা হ্যাঁ পারব। যখন উনি সংঘাধ্যক্ষ বললেন,
0: আমাদের এখানে তখন সংঘাধ্যক্ষ কে ছিলেন?
1: আমার টাইমের বিস্তার হয়ে পাঁচটা ছিল।
0: আচ্ছা,
1: এখন অনেক হয়ে গেছে।
0: আচ্ছা, আপনাদের সময় আপনারা যখন আরএসএসে যোগ দিয়েছিলেন তখন সদস্য সংখ্যা কত ছিল শিলিগুড়িতে?
1: দেখো, তখন আমি যে শাখায় গেলাম সে শাখায় 25 জনের মতন ছিল
0: তখন।
1: হ্যাঁ, আর বাঙালির ভিতর আমি।
0: ও, যে 25 জন ছিল শিলিগুড়িতে তারা কেউ বাঙালি ছিলেন না, শুধু আপনি জয়েন করলেন?
1: আমি বাঙালি শুধু,
0: আর বাকিরা ছিল অবাঙালি,
1: বিহারি, মারোয়ারি,
0: ওনারা ছিল।
1: বিহারির সংখ্যা কম, মারোয়ারির সংখ্যা বেশি।
0: এই ছিল তখন। তখন আপনার বয়স কত ছিল?
1: তখন আমার বয়স মোটামুটি ছিল 18-19
0: বছর বয়সে আপনি আরএসএসে?
1: না, আরএসএস

0: আমার অংশগ্রহণ বাংলাদেশ ওই পারে থাকতেই,
1: আচ্ছা ওপারে থাকতে, তাহলে আমরা একটু আপনার
0: নারায়ণগঞ্জে।
1: নারায়ণগঞ্জে, তাহলে আমরা একটু আপনার ওপারের কথাটাও বলি। আপনার জন্ম কোথায়,
0: আমার
1: কত
0: জন্ম
1: সালে?
0: হলো বাংলাদেশের, যখন জন্ম হয়েছে তখন ত্রিপুরা ছিল।
1: আচ্ছা, তখন তখন
0: ত্রিপুরা,
1: ত্রিপুরা,
0: হ্যাঁ, জেলা কুমিল্লা।
1: তখন তো অবিভক্ত ভারত, তখন তো আর বাংলাদেশ বলে কিছু ছিল না। ও আচ্ছা, তখনও পূর্ব পাকিস্তান হয়নি,
0: পূর্ব পাকিস্তান হয়নি,
1: সেটা
0: স্বাধীন ভারত,
1: তখন তো অবিভক্ত ভারত, তখন ভারতের কোনো বিভাজনের প্রশ্নই ওঠে না। তো কত সাল ছিল সেটা, জন্মের সাল?
0: সেটা ছিল
1: আপনার জন্মের তারিখ বলছি।
0: আমার জন্মের তারিখ,
1: হ্যাঁ,
0: আমার জন্মের তারিখ বাংলা, 2রা বৈশাখ রবিবার, 1346।
1: 1346, 36, 36-এ আপনার জন্ম।
0: ইংরেজি 1930,
1: 1930,
0: হ্যাঁ,
2: 16 এপ্রিল,
1: এপ্রিলে জন্ম, বৈশাখে জন্ম,
0: 2 তারিখ, বৈশাখের,
1: বৈশাখের 2 তারিখ। আচ্ছা, আপনার বাবা এবং মা যদি ওনাদের নাম বলেন।
0: আমার দাদা ডাক্তার এনডি সরকার,
1: দাদা হচ্ছেন ডাক্তার।
0: আমরা 2 ভাই 1 বোন।
1: আপনার 2 ভাই 1 বোন, দাদা হচ্ছেন
0: ননিগোপাল সরকার।
1: ননিগোপাল সরকার, উনি ছিলেন ডাক্তার, আর বোন?
0: ডাক্তার মানে কি, ডাক্তারই পড়তে ছিলেন।
1: আচ্ছা,
0: হঠাৎ আমার বাবা মারা গেল, মারা যাওয়া,
1: সেটা কত সাল?
0: সেটা,
1: আচ্ছা, তো বাবার নামটা বলবেন একটু।
0: শরৎচন্দ্র সরকার।
1: শরৎচন্দ্র সরকার, আর মায়ের নাম?
0: মায়ের নাম নীরদা
1: সরকার, নীরদা সুন্দরী
0: সরকার। আমার মা ছিলেন বল্লাল সেনের নাতি।
1: আচ্ছা, আমাদের সেই ইতিহাসের চরিত্র বল্লাল সেন,
2: তাদেরই বংশ,
1: তাদের বংশধর হচ্ছেন, বকলমে আপনিও তাদেরই বংশধর, মাতৃকুল তো আপনার।
0: আমি যখন দেখিনি কো, মায়ের মুখে শোনা।
1: আচ্ছা আচ্ছা,
0: কথায় কথায় বলতো আমি বল্লাল সেনের নাতনি।
1: আচ্ছা,
0: আমার সাথে কথা সাবধানে বলি। তো 97 বছরে মারা গেলেন শিলিগুড়ি, আমার
1: শিলিগুড়িতে আপনার মা মারা গেছে।
0: প্রথম 1 বছরের জন্য কনভেনার 3-4টা জেলার, আমি বললাম মালদা আমি নেব না, দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, 3টার দায়িত্ব নিয়েছি। 1 বছরের কনভেনার, দায়িত্ব মানে 1 বছরের ভিতরে 3টা ডিস্ট্রিক্টকে সংগঠন করে সভাপতি নির্বাচন করে দেওয়া।
1: আচ্ছা, সেটা আপনাকে করা হয়েছিল, তো তখনও মা বেঁচে ছিলেন?
0: মা
1: তখনও বেঁচে ছিলেন। আচ্ছা, তো আপনার বাংলাদেশের, আপনার জন্মস্থানের ওই এলাকার আপনার পরিচিত কিছু মানুষ এবং পরিচিত জায়গাগুলো সম্বন্ধে একটু বলবেন।
0: শুনেন, তখনকার পরিচিত কেউ নেই। একটা কথা বলি, আমাদের গ্রাম মেঘদের নাম, আমাদের মেঘদের
2: কচুয়া থানা, মেঘদের সরকার বাড়ি।
1: আচ্ছা,
0: তো আমার বাড়ির দেশে গ্রামেই আমার পিসিমার বিয়ে হয়েছিল।
1: আচ্ছা,
0: তো পিসিমার ছেলে গোবিন্দ কবিরাজ।
1: আচ্ছা,
0: তো গোবিন্দ কবিরাজের 3 ছেলে,
1: হ্যাঁ,
0: আমার নাতি,
1: হ্যাঁ,
0: সম্পর্কে নাতি বিপ্লব দেব আমার নাতি।
1: আচ্ছা, উনি আগরতলা মানে ত্রিপুরার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আপনার সম্পর্কে নাতি হন। আচ্ছা,
0: আর উনি শ্বশুর হলো রাজনাথ সিং।
1: আচ্ছা, তো এই পরিচয়গুলো রয়েছে, রাজনীতিও আপনাদের মধ্যেই রয়েছে। তো এই পূর্ব বাংলা থেকে আপনারা এলেন কেন ছেড়ে? ওখানে আপনাদের জমি জায়গা কিরকম ছিল?
0: প্রচুর
1: প্রচুর জায়গা ছিল,
2: দিদি ছিল।
0: যখন পাকিস্তান ইন্ডিয়ার ঘোষণা হলো, তখন আমি বললাম এখানে আমি থাকবো না। তার কারণ হলো, আমি তো আরএসএস করি।
1: আপনি তখন থেকে আরএসএস করতেন?
0: তো ওখানে না, ওখান থেকে আমি আরএসএস।
1: তো ওখানে আরএসএসের কেমন কাজ কর্মকাণ্ড ছিল তখন?
0: অনেক শাখা ছিল।
1: আচ্ছা,
0: নারায়ণগঞ্জে, ঢাকায় অনেক শাখা ছিল। সেই যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমি পাকিস্তান, কারণ ওরা বলছে পাকিস্তান পবিত্র স্থান চাই,
1: পবিত্র ইসলাম স্থান,
0: পবিত্র মুসলমানদের পবিত্র স্থান হিসাবে পাক, পাক বলে তো, সেই জন্য ওরা নাম রেখেছে পাকিস্তান।
1: ও আচ্ছা,
0: আর হিন্দুদের জন্য হিন্দুস্তান, কিন্তু নেহেরু সেটাকে বাদ দিয়ে মহাত্মা গান্ধীর প্রেরণায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন
1: করেছে। তখন আপনারা এটা শুনেই আপনি ডিসিশন নিলেন যে আপনারা এই দেশে চলে আসবেন? তো কারা কারা এসেছিলেন আপনারা?
0: আমি,
1: কতজন এসেছিলেন?
0: আমি একাই এসেছি।
1: আপনাদের বাড়ির
0: এখনো আছে?
1: ও, আত্মীয় স্বজন এখনো রয়ে গেছে?
0: এখনো রয়ে গেছে।
1: আপনি শুধু, আপনার দাদা, আপনি আর আপনার মা চলে আসছেন?
0: আমি একা আসছি।
1: ও,
0: আর মা
2: পরে
0: আসছে,
1: পরে এসছেন। আচ্ছা, আপনি আসার অভিজ্ঞতা একটু বলবেন, সেটা কত সাল?
0: সেটা 50-তে
1: এসছেন। তো এই তিন

0: 4 বছরে আপনি বাংলাদেশে কি দেখেছিলেন, কেমন দেখেছিলেন?
1: ভালো ছিল,
0: ভালো ছিল,
1: আমাদের এরিয়াটা ভালো ছিল।
0: হ্যাঁ, নারায়ণগঞ্জের দিকটা ভালো ছিল
1: না? নারায়ণগঞ্জ শীতলক্ষার এই পারে আমাদের বাড়ি, কুমিল্লা।
0: আচ্ছা, শীতলক্ষার এই
1: পারে, শীতলক্ষার ওই পারে হলো ঢাকা।
0: কুমিল্লা তো মোটামুটি ত্রিপুরার কাছাকাছি,
1: ত্রিপুরার কাছাকাছি হলো শীতলক্ষা পর্যন্ত
0: বাংলাদেশের মধ্যে ছিল,
1: ছিল না?
0: আচ্ছা, কোন পথে এসেছেন আপনারা বাংলাদেশ?
1: আমি তো ওখানে
0: ত্রিপুরা হয়ে
1: লঞ্চে নারায়ণগঞ্জ যাত্রী পার করে বাড়িতে চলে আসছি হেঁটে।
0: মানে এদিকে কোথায় বাড়ি ছিল আপনাদের?
2: রেলকোয়ার্টারে টিকিয়াপাড়ায় দিদির বাড়ি ছিল।
0: টিকিয়াপাড়া,
2: টিকিয়াপাড়া রেলকোয়ার্টার,
0: এই টিকিয়াপাড়া, শিলিগুড়ি টিকিয়াপাড়া
1: আমার দিদির কোয়ার্টারে, জামাইবাবু।
0: ও, জামাইবাবু দিদি তার আগে এখানে ছিলেন?
2: হ্যাঁ হ্যাঁ,
1: এখানে জামাইবাবু এর আগে পানলো আসামে ছিল,
0: আসাম
1: থেকে। আর যখন এই ব্রহ্মপুত্র ব্রিজ হবে এই লাইন হলো, তখন উনি শিলিগুড়ি রেলকোয়ার্টারে ছিলেন। আর মহানন্দা ব্রিজের এখানে যে রিয়েল অফিস ছিল, ইঞ্জিনিয়ারিং অফিস, ওইটাই উনি সার্ভেয়ার ছিলেন।
0: তখন ওনাদের কোয়ার্টার কোথায় ছিল?
1: টিকিয়াপাড়া।
0: আচ্ছা, ওই কোয়ার্টারে এসে আপনি উঠলেন দিদির বাড়িতে, তারপরে আপনি যোগাযোগ করলেন এখানকার আরএসএস অফিসে।
1: এখানে ওই যে বললাম, তাতে আরএসএস
0: আপনিও এখানে জয়েন করলেন?
1: প্রথম দিন যখন আমি গিয়েছিলাম তখন তো শিখে ফেলার প্রোগ্রাম নাই, প্রসেস নেই।
0: ও,
1: প্রসেস তো আগে, কিন্তু উনি দেখলেন যা বলছে আমি তাই করছি।
0: আচ্ছা,
1: সংস্কৃতি।
0: হ্যাঁ,
1: তখন আমাদের টুটাল সংস্কৃতি হয়।
0: আচ্ছা,
1: তো উনি এসেছেন তখন আমাকে,
0: মানে ওখানে যা কিছু ট্রেনিং হয় সব সংস্কৃতে হয়?
1: হ্যাঁ, তো আধা ঘন্টা চললো প্রশিক্ষণ। তারপর জিজ্ঞাসা করলেন, আপনি এইভাবে কী করবেন? আমি আমি ও পারব সাহসে।
0: আপনি মানে,
1: তারপরে এক বছর পর গোলাল কাজী শিলিগুড়ি আসলেন।
0: গোলাল কাজী নিজে শিলিগুড়িতে এলেন?
1: গান্ধী ময়দানে প্রোগ্রাম ছিল।
0: আচ্ছা,
1: তো বংশীবাবু ছিল আমাদের মানে প্রচারক। তো বংশীবাবু বলল গুরুজিকে যে একটা ছেলে আমার এখানে আসে, তো ওর সাথে আপনার কথা বলবেন গুরুজি। বলব, ডাকলো, আসলাম। তখন 50 জন ছেলে বাঙালি অটোমেটিক আমি শাখায় জয়েন করে
0: জয়েন করিয়েছেন। আর আপনি যখন ঢুকেছিলেন আপনি একমাত্র বাঙালি ছিলেন,
1: একমাত্র বাঙালি,
0: এবং মাত্র 25 জন সদস্য ছিল। আর এই এক বছরের মধ্যে আপনার হয়ে গেল 50 জন। আচ্ছা, তার মধ্যে আবার 25 জন বাঙালি।
1: হ্যাঁ, তো ব্যাপার হলো গুরুজি আমার সাথে কথা বললো, দেশ সম্পর্কে কথা বললো। লাস্টে গুরুজি বললো, বংশী, মাখনের উপরে নজর রাখবে, এই বাংলার উদিতা সূর্য।
0: বাহ, তখনই ওনার চোখে আপনি ধরা পড়েছেন,
1: দূরদর্শিতা ছিল
0: একদম একদম।
1: সেই চিন্তাধারা মনে রেখেই আদর্শের সাথে এই পর্যন্ত এসেছি।
0: আচ্ছা, তারপরে আপনি এখানে সংগঠনের কাজে নিজেকে যুক্ত করেন?
1: আমি কাজে না, ডাক্তার শ্যামাপ্রসাদ যখন কাশ্মীরে যাবে, এক নিশান এক বিধান এক প্রধানের দাবিতে পরিভ্রমণ করে শিলিগুড়ি আসছিলেন।
0: আচ্ছা,
1: তিলক ময়দানে ওনার মিটিং ছিল।
0: আচ্ছা,
1: তখন বলল আমি যাব, কেউ আটকাতে পারবে না। তখন তো এখানে বাঙালি খুব কমই ছিল,
0: শিলিগুড়ির জনসংখ্যাও ভীষণ কম ছিল,
1: মোটামুটি সর্দেরেক লোক ছিল, সদস্য লোক ছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: তার মধ্যে আমি সঙ্গ করি একটা আদর্শের ব্যাপার ছিল। আর শ্যামাপ্রসাদ প্রসাদ তো মানে হিন্দু মহাসভার সভাপতি ছিলেন। তারপর উনি দেখলেন গুরুজির নির্দেশে বলল যে আমাদের একটা পলিটিক্যাল পার্টির দরকার, নাহলে আমাদের ব্যানই করে দিবে,
0: ব্যান করে দেবে,
1: ব্যান করে।
0: আচ্ছা আচ্ছা,
1: তো শ্যামাপ্রসাদ বল তুমি একটা দল করো। কী করবো গুরুজি? বলে জনসংঘ,
0: ভারতীয় জনসংঘ,
1: ভারতীয় জনসংঘ, সিম্পল করে
0: মানে এটাই হলো প্রথম, মানে
1: আমরা প্রতিনিধিত্ব,
0: মানে ভারতীয় জনসংঘ তৈরি হলো মহাসভার বদলে, যেটা 1915 সালে শুরু হয়েছিল সেটা চেঞ্জ করে। ওখানে তো আপনারা অ্যাকচুয়ালি কংগ্রেসের মধ্যে থেকে হিন্দুদের জন্য কাজ করার জন্য সংঘটা হয়েছিল 1915, কিন্তু ওটা থেকে একটা পলিটিক্যাল পার্টির রূপ নিল ভারতীয় জনসংঘ। সেটা তো শ্যামাপ্রসাদজির হাতে,
1: সেই জনসংঘ প্রতিষ্ঠা করেন উকিল বিরজা মোহন ভট্টাচার্য,
0: এখানকার শিলিগুড়ি,
1: শিলিগুড়ি বাঘাসিন পার্কের এখানে ওনার বাড়ি।
0: আচ্ছা,
1: এই শিলিগুড়ি কোলে গিয়েছিল,
0: তো ওনার মাধ্যমে শ্যামাপ্রসাদজি এখানে এলেন।
1: ওনার মাধ্যমে উনি যখন জনসংখ্যা প্রতিষ্ঠা করেন,
0: হ্যাঁ,
1: আমাকে ডাকলো
0: এখানে।
1: হ্যাঁ, যে মাখন তুমি সম্পাদকের পদ গ্রহণ করো।
0: আচ্ছা, এটা 1951-52।
1: তো আমি দায়িত্ব নিলাম, তখন জনসংঘ যখন প্রতিষ্ঠা হলো ম্যাক্সিমাম মারোয়ারি, এক দুজন বিহারি আর বাঙালি দু তিনজন নিয়ে প্রতিষ্ঠা হলো
0: জনসংঘটা হলো। আচ্ছা, কিন্তু আরএসএসের তো আপনারা অনেক সদস্য ছিলেন, আপনি তখনই বললেন যে 25 জন তো বাঙালি ছিল, তারা জনসংঘে আসেনি?
1: না, আমি আরএসএসে থাকতে থাকতেই হঠাৎ বীরজামোহন বাচ্চাজ ইলেকশনে দাঁড়াবেন
0: 1952
1: লোকসভার। তো বললো চারজন নিমিত্তে দায়িত্ব ভাগ করা হলো, আমাকে দিল নাগরাকাটা এরিয়ায়, নাগরাকাটা মাল ময়নাগুড়ি এইগুলি আমাদের লোকসভায় ছিল।
0: আচ্ছা, এগুলো তখন শিলিগুড়ি লোকসভাতে ছিল,
1: তখন আমার দায়িত্ব দিল ওইখানে।
0: আচ্ছা,
1: তো আমাকে একটা গাড়ি দিয়েছিল কেন্দ্রের থেকে জিপ, আমি গাড়ি চালাতাম। তো আমি যখন যাচ্ছি মাল বাজারে দেখলাম যে কি অ্যাসোসিয়েশনের কনফারেন্স হবে মালবাজারে, আমি ওইখান থেকে ল্যান্ডফোনে বীরজবাবুকে ফোন করলাম, কাকা আপনি জলপাইগুড়ি চলে যান বীরেন্দ্র বসুর কাছে, কেন এখানে কনফারেন্স আছে, তো সেই কনফারেন্সে যাতে আমি বক্তব্য রাখতে পারি।
0: আচ্ছা,
1: তো বীরজবাবু গেল, যাওয়ার পরে বলল আমার সম্পাদক একটু ইচ্ছা আপনাদের কনফারেন্সে একটু বক্তব্য করার, মাইন্ডেড হিন্দু মাইন্ডেড ছিল বদলো বীরেন্দ্র বোস, বললো যে নাম কি, বলে মাখনলাল সরকার, ও আরএসএসের সদস্য, বিজেপিতে এখন জয়েন করেছে, তাকে দায়িত্ব এখানে দেওয়া হয়েছে। বললো যে ঠিক আছে 5 মিনিটের জন্য দিয়ে দিব,
0: 5 মিনিট
1: 5 মিনিট বলার দেবে। তো সেদিন বীরজবাবু জানিয়ে দিল 3 দিন পরে সেখানে রবিবার দিন কনফারেন্স, আমি হাজির হয়ে গেলাম, ওই এরিয়ায় থাকতাম, হাজির হয়ে গেলাম। তো বললো যে আমাদের এখানে জনসংঘের সম্পাদক মাখন সরকার বক্তব্য রাখবে, আমি তাকে প্রথমেই 5 মিনিটের জন্য ডাকছি, সবাই নমস্কার করে বক্তব্য আরম্ভ করলাম। 5 মিনিট বক্তব্য করার পরে বিলেন বাবু বললো চালিয়ে যাও।
0: ও, 5 মিনিটকে এবার এক্সটেন্ড করে দিচ্ছে,
1: চেঞ্জ করে দিল, চালিয়ে যাও, 1 ঘন্টা আমার বক্তব্য রাখ,
0: রাখলেন
1: বলে নমস্কার করে।
0: তো সেইবারে নির্বাচনে শিলিগুড়ির, এখানে
1: শিলিগুড়ির কথা আমার এরিয়া যত পোলিং হয়েছিল 80% জনসংখ্যা পেয়েছিল।
0: আচ্ছা, কিন্তু জিতেছিল কি?
1: আর এখানে দার্জিলিং যার দায়িত্ব ছিল চন্দ্রগিরি আমাগারওয়ালা, তার শ্বশুর বাড়ি দার্জিলিং, জিরো।
0: ফলে এখান থেকে জনসংঘ কোনো মেম্বার পাঠাতে পারলো,
1: কোনো ভোট আসেনি,
0: সারা ভারতবর্ষে মাত্র 3টি মাত্র
1: পেয়েছে। টাউনের দায়িত্ব ছিল রামকুমার বাবু,
0: হ্যাঁ,
1: আর শ্যামাপ্রসাদ সিনহা, কেউ এখানে ভালোই ভোট পেয়েছে, খারাপ পায়নি, কিন্তু বাকি এরিয়া পাহাড়ে ভোট না পেলে
0: ফলে জেতা যায় না এখনও সেরকম।
1: তো আমরা 10,000 ভোটে হেরে গেলাম
0: তখনকার সময়ে লোকসভা ভোটে, আপনারা 10,000 ভোটে হেরে গেলেন, জিতেছিল
1: নেপালি জিতে গেল।
0: আচ্ছা আচ্ছা, উনি কংগ্রেসের ছিলেন?
1: কংগ্রেস ছিল না, নির্দলে সিপিএমের ছিল,
0: নির্দল হয়ে দাঁড়িয়েছিল সিপিএম। আচ্ছা, তো আমরা যে কথাটা বলতে আসছিলাম, এই তো আপনি এখানে জনসংঘের হয়ে কাজ করা শুরু করলেন, আর সেই সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীর যাবেন, উনি এখান থেকে
1: ওনার সাথে চলে গেলাম
0: এইখানে যখন তিলক ময়দানে, আপনি ওনার
1: আমাকে বললো যখন, না উনি বললো আমি কাশ্মীর যাচ্ছি, আমাকে কেউ রুখতে পারবে না, ফিরে আসবো কি না শঙ্কা হচ্ছে, মন বলছে আমি হয়তো ফিরে নাও আসতে পারি, তখন আপনারা কী করবেন? চুপ, সদস্য লোক ছিল তো, আমি বললাম যে আপনার আদর্শকে এগিয়ে নেওয়ার জন্য আমি শপথ নিচ্ছি, শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই আদর্শ চিতে হব না।
0: উঠে দাঁড়িয়ে আপনি এই কথা বললেন,
1: উনি স্টেজের দিয়ে নামে এসে জড়িয়ে ধরলেন, আমি আপনার সাথে আমিও কাশ্মীরে যাব,
0: যাব
1: কে আছে এখানে, আমার মা আছে, মার থেকে অনুমতি দিয়ে পাও তাইলে চলো, আসে মাকে বললাম, মা বলল যাবি শ্যামাপ্রসাদের সাথে? হ্যাঁ, যাও দেশের কাজ করবে, যাও।
0: আচ্ছা, আপনার তখন কোনো পিছুটান নেই?
1: ওই আরএসএসে ছিলাম।
0: আচ্ছা,
1: ওইখানে যখন গেলাম 18 বছর বয়স,
0: 18 বছর বয়স, আপনারা যখন গেলেন কিসে গেলেন, তখন ট্রেন যোগাযোগ কেমন ছিল?
1: খুব কম ছিল, দিল্লি গেলাম, দিল্লি থেকে
0: কোন ট্রেনে গেছিলেন?
1: জম্মু তাওয়াই নাকি,
0: জম্মু তাওয়াই তো,
1: কিন্তু কাশ্মীর যায়নি।
0: হ্যাঁ, ওটা কোথায় গেছে
1: তখন? লাইন রেললাইন কাশ্মীরে ছিল না।
0: হ্যাঁ, কতজন গেছিলেন আপনারা এখান থেকে ওনার সঙ্গে?
1: মোটামুটি আমরা সব মিলা 1200 হবে।
0: 1200 শিলিগুড়ি থেকে গেছেন?
1: শিলিগুড়ি থেকে না,
0: কলকাতা থেকে গেছেন?
1: পুরো পশ্চিমবঙ্গ থেকে।
0: আচ্ছা, মানে আপনি ওনার সঙ্গে কলকাতা চলে গেলেন, কলকাতা থেকে আপনারা একসাথে ওখানে গেলেন?
1: যতটুকু ট্রেনে যেতে পারছি গেছি, তারপর আমরা হেঁটে গেছি।
0: মানে অনেক কষ্ট করে আপনারা?
1: কষ্ট করে
0: তো কাশ্মীরে ঢুকতে দিয়েছিল?
1: ঢুকতে দিয়ে বাধা দেয়নি আমাদের।
0: আচ্ছা,
1: যখন ঢুকে গেছি 370 ধারা বলে, তখন জানতে পারলাম 370 ধারা একটা ধারা কেন্দ্র লাগু করলো, যার দরুন স্বায়ত্ত শাসন সব শেখ আবদুল্লাহর হাতে, তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল। 370 জেলা বলে ওকে গ্রেপ্তার করলো।
0: মানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ওখানে গ্রেপ্তার করলো,
1: আর সবাইকে গ্রেপ্তার করছিল।
0: হ্যাঁ, আপনাকে
1: ওখানে আরএসএস এর সঙ্গে প্রেমনাথ ডোগরা ছিলেন,
0: প্রেমনাথ
1: ডোগরা
0: ডোগরা, হ্যাঁ
1: উনি লড়াই করেছেন
0: ওখানে।
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা।
1: উনি আমাকে বললো, মাখন জি আপ উমর 16 বাচ্চা না,
0: নাবালক দেখাতে হবে।
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা আচ্ছা।
1: তো আপকো জেল মে নিয়ে গেছে। তো পুলিশ অফিসার বললো ওনাকে কোথায় রাখা হবে, ওনাকে তো জেলে নেওয়া যাবে না। প্রেমনাথ চোখরা বললো, কেউ ও আমার বাংলায় থাকবে।
0: আচ্ছা, ওনার একটা বাংলো ছিল?
1: হ্যাঁ, বাংলা বাড়ি, ওখানে তো বিল্ডিং ছিল না,
0: সব কাঠের বাংলো,
1: কাঠের বাংলা বাড়ি। উনি আমার এখানে থাকবেন, আপনাদের দরকার হলে মজুরিতে দেখে দেন বা ডেলি ওয়াইজও দেখে দিতে পারেন।
0: ওখানে কি আপনি একা ছিলেন না আরও তো অনেকে গেছিল?
1: না,
0: 1000 লোক গেছিল।
1: না, আমাদের আর কোনো লোক ছিল না, আমি একা।
0: আপনি একা ছিলেন? না, ওখানে তো শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেই অ্যারেস্ট করেছেন,
1: উনি তো জেলে
0: চলে গেলেন, আর আপনি চলে গেলেন ডোগরা সাহেবের ওখানে। সবাই বলতে আর কতজনকে করেছে ওনার সঙ্গে?
1: আমি একাই
0: ওনার বাংলার
1: ডোগরা ছিলাম।
0: আচ্ছা,
1: আমার স্বয়ংসেবক আমার যত্ন অধিক করেছে প্রচুর।
0: হুম,
1: ওরা মধ্যে মধ্যে আসতো, পরে আর আসাই ছেড়ে দিয়েছে।
0: মানে সব দিন আপনাকে নজরদারি করতো?
1: নজরদারি করতো, পরে আসে নাই।
0: কতদিন ছিলেন?
1: দিন 39 দিন
0: ছিলেন।
1: ছেড়ে দিল যেদিন সবাইকে,
0: হ্যাঁ
1: আমিও তাদের সাথে চলে আসলাম দিল্লি।
0: আচ্ছা, কেন ছেড়ে দিল জিজ্ঞেস করলেন না?
1: কাকে জিজ্ঞাসা করবো,
0: জিজ্ঞেস করার লোক ডোগরা সাহেব কিছু
1: জানা নাই।
0: ও আচ্ছা,
1: আপনাদের রিহা করে দিলাম।
0: আচ্ছা,
1: তো রিহা করার পরে তো আমরা খুশি,
0: আচ্ছা
1: সব চলে আসলাম দিল্লি এসে শুনলাম।
0: তখন মনে হয়নি যে শ্যামাপ্রসাদ জি কোথায় আছেন?
1: মনে তো শঙ্কা ছিল,
0: আপনারাও মনে মনে ভেবেছেন।
1: দিল্লি যখন আসলাম এসে শুনলাম শ্যামাপ্রসাদ নেই, সেখানে আমাদের বোট ক্লাবে সম্বর্ধনা জানাইলো দিল্লি।
0: দিল্লি?
1: হ্যাঁ,
0: বোট ক্লাব।
1: হ্যাঁ, ওইখানে একটা মিটিংয়ের মতন সম্বর্ধনা জানালো। সেখানে একজন আমাকে বলল, মাখন দা একটি গান গাও। তো আমি একটা গান গাইছিলাম, বাহ নেহরু তিরেশান লং গা ভুখা হিন্দুস্তান, মাংরা হে হিন্দুস্তান, কাপড়া লতবা আউর মকন, বাহ নেহরু তিরেশান। এই গানটা গাওয়ার পর আমাকে অ্যারেস্ট করে নিলেন। ও নেহরুর ক্রিটিসাইজ করেছি?
0: হ্যাঁ, ওনার ক্রিটিসাইজ করলেন।
1: তো পরের দিন আদালতে
0: না, এই গানটা আপনি কোথায় পেলেন, কে লিখেছিলেন?
1: হ্যাঁ,
0: গানটা লিখেছিলেন কে?
1: গানটা আমিই লিখেছি।
0: এই হিন্দিতে এই গানটা আপনি লিখেছেন?
1: হিন্দিতে একটা বই লিখেছিলাম, কাচ্চে ধাগে আমি রাখি,
0: আচ্ছা
1: সত্য ঘটনা, কিন্তু নায়িকার নাম বলবো না।
0: আচ্ছা, আমরা সেই কাহিনীতে পরে আসছি,
1: কিন্তু
0: এটা লিখলেন কবে গানটা? গানটা কবে লিখলেন?
1: কাশ্মীরে বসে বসে,
0: ওই যে ডোগরা সাহেবের বাংলোতে বসে বসে,
1: বাংলোতে বসে বসে লিখে
0: এই গানটা লিখেছে। গানটা আর কাউকে শুনিয়েছিলেন না প্রথম ওখানে গাইলেন?
1: গানটা মানে আরটু বাড়তি আছে।
0: আচ্ছা, আরও বড় আছে।
1: তো এতটুকুই বলছি।
0: আচ্ছা,
1: তারপরে আমাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করে জেলে নিয়ে গেল। ওই আমার প্রথম জেল।
0: তা আপনার ভয় লাগেনি প্রথমে আপনাকে জেলে নিচ্ছে?
1: ভয় আরএসএস কোনোদিনই করে না।
0: আচ্ছা,
1: পরের দিন কোর্টে হাজির করলাম, আমাকে একজন উকিল দিল। উকিল আমাকে বলছে, আপনি বলেন হাত জোর করে, আমার গলতি কিয়া, হ্যাঁ গানা গায়ে গলতি কিয়া। তো আমি চুপচাপ কিছু বলছিলাম, ম্যাজিস্ট্রেট লক্ষ্য করছেন, আপ কুছ বললে চাচা হ্যাঁ হ্যাঁ বলিয়ে, মানে মেনে গানা গায়া, বাহ নেহরু তিরেশান লং গা ভুখা হিন্দুস্তান, মাংরা হে হিন্দুস্তান, কাপড়া লতবা আউর মকন, বাহ নেহরু তিরেশান, কিয়া কসুর কিয়া মুখে বাতাইয়ে। বলে কই কসুর নেই আর পার্লামেন্টে যাইছে, তো কেউ গ্রেপ্তার কিয়া,
0: মানে আপনার মত প্রকাশ তো স্বাধীন।

0: আছে, ফান্ডামেন্টাল রাইট।
1: আমার কাছে টাকা পয়সা নেই, আমার সাথী সঙ্গী চলে গেছে, আমি কেমনে দেব? আর কাহা কাহা রানেবেলা আমার শিলিগুড়ি, ওকে অর্ডার দিল ফার্স্ট ক্লাস টিকিট, ভালো সিট দেখে ওনাকে কেটে দেবে, 100 টাকা হাতে দিয়ে দিবে খরচের জন্য, খুচরা করে
0: খুচরো টাকা দিতে হবে
1: আর টাইম টাইমটা আর টিকিট আমাকে দেখিয়ে দেবে। আমি টিকিট দেখেছে, দেখার পরে আমার হাতে তুলে দিয়েছে। আর ওই দিন সন্ধ্যা 6টায় ট্রেন শিলিগুড়ি, ট্রেনের টাইমে আমি ওখানে চলে গেছি, আগেই চলে গেছি।
0: আপনি তো ফার্স্ট ক্লাসে উঠেছি।
1: হ্যাঁ, ফার্স্ট ক্লাস। যখন ট্রেন ছাড়ার 5 মিনিট আগে দেখি ম্যাজিস্ট্রেট,
0: ওই ম্যাজিস্ট্রেট,
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: আর ওই পুলিশ অফিসার, আর স্যার আসুন দেখুন এই সিট দিয়েছি, তো 4টা মাত্র ওই কম্পার্টমেন্টের সিট।
0: আপনি একা যাত্রী?
1: না, 4টা সিট,
0: চারজন
1: প্যাসেঞ্জার,
0: ফার্স্ট ক্লাসে চারজনই থাকে।
1: তো ম্যাজিস্ট্রেট দেখলো, দেখলো ওকে, আমি এসে ওনাকে প্রণাম করলাম। আগে আগে বারো,
0: আপনি হৌসলা পেলেন,
1: আগে বারো সফল হুঙ্গে।
0: মনে আছে ওনার নামটা?
1: কি শর্মা।
0: কিন্তু শ্রোতা বন্ধুরা, মাননীয় সু অনুষ্ঠানে আজ আমরা এসে হাজির হয়েছিলাম শিলিগুড়ির ডাবগ্রাম অঞ্চলে। আজ আমরা কথা বললাম শিলিগুড়ির প্রায় শতায়ু 97-98 বছর বয়স্ক প্রবীণ বরিষ্ঠ নাগরিক শ্রী মাখনলাল সরকারের সঙ্গে কথোপকথনে ছিলাম আমি সুনীল কুমার দাস। আজকের মাননীয় সু অনুষ্ঠান এখানে শেষ করছি। আজ শুনলেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। নমস্কার।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা।

0: সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুরু হচ্ছে কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ফোন করুন 9434076705 এই নম্বরে। কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠান, প্রথম গান আমরা শুনব মান্নাদের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় এই গানটি।

শুনছেন অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। আজকের গানের শিল্পী মান্না দে। মান্না দের কণ্ঠে শুনছেন আধুনিক গান।

0: আমাদের ফোন লাইনে কোনো একজন আমাদের শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: নমস্কার নমস্কার, আপনি কে বলছেন?
1: হ্যাঁ দিদিভাই, আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ গ্রুপ বলছিলাম।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: হ্যাঁ দিদিভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে?
1: হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান দিদিভাই প্রত্যেক দিনকার সাথে, আপনাদের অনুষ্ঠানের ও অত্যন্ত আমাদের কাছে প্রশংসনীয় অনুষ্ঠান। এই
0: আচ্ছা,
1: কারণে সত্যি করে মানে মানুষ মনকে জয় করেছে।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আপনাদের ওখানে এখন গরম কিরকম?
1: হ্যাঁ দিদি ভাই, গরম সকাল থেকে প্রচন্ড রৌদ্রের তেজ, আর সেই রৌদ্রের তেজের পরিস্থিতিতে ওবেলায় দেখা যাবে যে মানে একদম আপনাদের ওই শিলিগুড়ি দার্জিলিং এ যেরকম ওয়েদার হয় সেরকম হয়ে যাবে।
0: আচ্ছা,
1: প্রচন্ড গরম,
0: প্রচন্ড গরম পড়েছে।
1: হ্যাঁ দিদি ভাই, সত্যি কথা বলতে কি এই ওয়েদার কখনো কখনো হয়তো বৃষ্টি বা কখনো কখনো যে ঝড়ের তাণ্ডব চালায় আপনার রৌদ্রে, কিন্তু প্রকৃতিকে আমরা যদি শান্তি রাখি মানে প্রকৃতিকে আমাদেরকে ঠিক মানে বাড়িয়ে দেয়, কেননা দায়ী, কেননা এই কারণে আমরা গাছের গাছ নিধন, তারপরে আমরা বেশ কিছু পালন করি না যেখানে সেখানে। হ্যাঁ, এই সমস্ত কিছু কারণের জন্য মানে যে প্রাকৃতিক বৈশিষ্ট্য যেটা, তার একটা সিস্টেম আছে। এছাড়াও আমাদের কিছুটা নেগলিজেন্স থাকার জন্য আমাদের
0: ঠিক ঠিক ঠিক ঠিক আমরা সচেতন হলেই আস্তে আস্তে প্রকৃতিও, প্রকৃতিকে যদি আমরা যত্ন করি, আমরা যদি সচেতন হই, তাহলে প্রকৃতির এই যে একটা অন্যরকম এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা আবার ঠিক হয়ে যাবে। খুব ভালো লাগলো, আপনি সঙ্গে থাকুন আমাদের, এই অনুষ্ঠানের গান শুনুন এবং সারাদিনই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। শুনছেন মান্না দের কণ্ঠে আধুনিক গান।

ওড়ায় শুধু স্মৃতির ধুলো, ফুল বাগানের বাতাস এসে আছড়ে পড়ে যে দেখি

শুনলেন কিছু কথায় কিছু গানে আমাদের লাইভ ফোন অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। আগামী 17 মে 2026 রবিবার অর্থাৎ আগামীকাল রাত 8টায় সরাসরি সম্প্রচারিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় থাকবেন শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 9434076705। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন দুখু মিয়ার গান। প্রথম গানটি শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

Akashvani শিলিগুড়ি। এখন শুনবেন কথায় সুরে বাংলা ও হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান কথায় সুরের। প্রথম গানটি শুনবেন বালুচরী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

বিলম্বিত লয় ছায়াছবির গান শুনলেন মান্না দে ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। কথায় সুরে অনুষ্ঠানে এতক্ষণ আপনারা শুনলেন বাংলা ছায়াছবি থেকে গান, এবারে হিন্দি ছায়াছবির গান।

অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ির 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে আপনারা রয়েছেন কথা সুরে অনুষ্ঠানে। বাংলা ছায়াছবির পর এবারে হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি বরসাত কি এক রাত ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন আনন্দ বক্সী।

কিশোর কুমার ও আশা ভোসলের কণ্ঠে শুনলেন বরসাত কি এক রাত ছায়াছবির গান। পরের গানটি একই ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

কথার সুরে অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী শৈলপুরী কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, শুরু হচ্ছে কিশোর জগৎ।

0: আজ শনিবার, অর্থাৎ আমাদের আজকে সেই প্রিয় দিনটা। আর আজকে রাতটা পোহালেই কালকে রবিবার, ছুটির দিন। আর আজকের এই সময়টা আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছে ভীষণ প্রিয়, কারণ আজ যে শিশুমহল এবং কিশোর জগতের দিন, আজকের কিশোর জগতের আরও একটি পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি আমার দূরের এবং কাছের বন্ধুদের নিয়ে। আমার সঙ্গে রয়েছে এক ঝাঁক আমার বন্ধুরা, আর আজকের আসর শুরু হবে আমার ছোট্ট বন্ধু হিতৈষী পালের গানের মধ্যে দিয়ে। হিতৈষী, তুমি তো এর আগে আমাদের অনুষ্ঠানে এসেছো, আমাদের অনুষ্ঠানে আসতে তোমার কি ডাক পেলে ভালো লাগে? আমাদের তো খুব আনন্দ হয়।
1: হ্যাঁ, খুব ভালো লাগে।
0: তুমি এত সুন্দর করে গান কবিতায় আমাদের মুগ্ধ করে রাখো, তাই বারবার তোমার গান কবিতায় আমরা মুগ্ধ হতে চাই আরো। আজকে তুমি আমাদের কি শোনাবে?
1: আজকে আমি দুটো নজরুল গীতি শোনাবো।
0: নজরুল গীতি শোনাবে? তুমি তো রবীন্দ্রসঙ্গীত গাও, সঙ্গে নজরুল গীতিটা গাইতেও ভালো লাগে নিশ্চয়ই।
1: হ্যাঁ।
0: কোনটা বেশি প্রিয়?
1: দুটোই ভালো লাগে।
0: দুটোই ভালো লাগে। তাহলে আজকে প্রথমে কি গান শোনাবে?
1: আমি আজ আবারও কি এলো রে বাদল এই গানটা শোনাবো।
0: বাহ, এটা কোন তালে গো?
1: এটা রয়েছে ত্রিতালে।
0: ত্রিতালে? আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো।

0: আমরা হিতৈষী পালের গান শুনছি, নজরুলগীতি। না, দুটো গানের মধ্যে আর কথা বলতে ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর করেও গান গাইছে, মনে হচ্ছে ওর গান আরও একটা শুনি। কি হিতৈষী শোনাবে তো?
1: হ্যাঁ অবশ্যই।
0: এবারে কোনটা শোনাবে?
1: আমার কালো মেয়ে রাগ করেছে।
0: বা, কাজী নজরুল ইসলামের এখানেই একটা বিশেষ সত্তা রয়েছে। তিনি তার রচনার মধ্যে দিয়ে আমাদের নিজে মুসলিম ধর্ম হওয়া সত্ত্বেও সমস্ত জাতপাতের ঊর্ধ্বে উঠে তিনি ছিলেন একজন মানব প্রেমিক। তাঁর সাম্যবাদী কবিতায় সেই কথাই তিনি বলে গেছেন, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে হিন্দু মুসলমান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিশ্চান, গাহি সাম্যের গান। সেই সাম্যবাদী কবি কাজী নজরুলের আরেকটি গান শুনি।

0: বাহ, আমরা পরপর দুটো নজরুল গীতি শুনলাম হিতৈষী পালের কণ্ঠে, আর এই গানটিকে তবলায় এবং সিনথেসাইজারে ভরিয়ে তুললেন যারা, তবলাতে উৎপল দাস এবং সিনথেসাইজারে মনোরঞ্জন দাস। এখন আমাদের সঙ্গে রয়েছে আর এক শিল্পী, অহনা দত্ত। ও আজকে দেখি কি শোনায়। অহনা, তুমি কি শোনাবে?
1: আমি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র শোনাবো।
0: অহনা, তুমি কি একটাই কবিতা শোনাবে?
1: না,
0: মানে দুটো কবিতা?
1: দুটো।
0: তোমার আবৃত্তি করতে কেমন লাগে?
1: খুব ভালো লাগে।
0: পড়াশোনার মাঝে সময় পাও?
1: হ্যাঁ।
0: প্রথমে কোনটা বলবে?
1: আমি প্রথমে ছাড়পত্র বলবো। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রি, তার মুখে খবর পেলুম সে পেয়েছি ছাড়পত্র এক। নতুনে বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র শ্রুতি প্রচিৎকারে। খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসি, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছে নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
0: সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র করে শোনালি অহনা, তাই তো?
1: হ্যাঁ।
0: অহনা দত্ত এবারে শোনাবে মাইকেল মধুসূদন দত্তের কবিতা, কি তাই তো?
1: হ্যাঁ। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন ও যে দিনেরও বন্ধু উচ্চল জগতে, হিমাদ্রির হেম ও কান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণী, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার শেষুক সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুল কুল দশ দিশ ভরি, দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে।
0: আমরা অহনা দত্তের কাছে প্রথমে শুনলাম সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা, পরবর্তীতে মাইকেল মধুসূদন দত্তের কবিতা। আমার সঙ্গে এখন রয়েছে আর এক শিল্পী, শিশু শিল্পী দিব্যাঙ্কা সরকার। দিব্যাঙ্কা, তুমি কোথা থেকে আসছো?
2: আমি প্রধাননগর শিলিগুড়ির থেকে।
0: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস ফাইভ।
0: তুমি আজকে আমার বন্ধুদের জন্য কি কি কবিতা রেডি করে নিয়ে এসছো?
2: আমি নৌকাযাত্রা, একুশে আইন, প্রভাতি আর গোফচুরি।
0: গোফচুরি, আচ্ছা। আমরা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর মাথার উপরে রয়েছেন, তাঁর কবিতা দিয়ে শুরু করব। হ্যাঁ, কিন্তু তার আগে বলো যে তোমার আবৃত্তি করতে ভালো লাগে না বাবা মার জোর জার করে করাতে তুমি শিখছো কোনটা?
2: আমার আবৃত্তি করতে ভালো লাগে।
0: ভালো লাগে? আবৃত্তি তো মুখস্থ করতে হয়, মুখস্থ করার জন্য সময় পাও, পেয়ে যাও।
2: হ্যাঁ,
0: তার মানে তুমি আবৃত্তি করতে ভালোবাসো, তাই না? আমরা আসলে যে কাজটা করতে ভালোবাসি তার জন্য আমাদের কিন্তু সময়ের অভাব হয় না, তাই না?
2: হ্যাঁ।
0: চলো আমরা নৌকা যাত্রা করে দেখি তুমি কোথায় নিয়ে যাও আমাদের।
2: নৌকা যাত্রা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছির ওই যে নৌকোখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটি। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা ডারাটি পাল তুলে দিই, 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কুহাটি। আমি কেবল যাই একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি নে কো চলে, রামের মতো 14 বছর বনে, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বই, আশুকি আর শ্যামকে নেব সাথী, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীরপূর্ণের ঘাট, পেরিয়ে যাব তিপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার, 7 সমুদ্র 13 নদীর পার।
0: বাহ, সত্যি সত্যি আমাদের কল্পনা জগৎকে ভীষণ রকমভাবে প্রভাবিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা তাঁর লেখনীর মধ্যে দিয়ে কী সুন্দর একটা অনেক দূরের কল্পলোকে ভেসে গেলাম, খুব ভালো লাগলো দীপাঙ্কা। এবারে তুমি কোনটা শোনাবে?
2: একুশে আইন।
0: একুশে আইন, আচ্ছা।
2: একুশে আইন কবি সুকুমার রায়। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে, পায়দা এসে পাকড়ে ধরে, কাজের কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। সেথায় সন্ধে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে বিনটি কেটে দমদমা দম লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ছাড়ে, 21 দফা হাঁচিয়ে মারে, কারোর যদি দাঁড়টি নড়ে 4টি টাকা মাসুল ধরে, কারোর যদি গোফ গজায় 100 আনা ট্যাক্স চাই, খুঁচিয়ে পিঠে গুজিয়ে ঘাড় সেলাম ঠোকায় 21 বার, চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক ডাইনে বাই, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তাই।

0: শুড়ি, নামটা শোনায় একশো উড়ি। সামনে রেখে মুদির খাতা, হিসেব কষায় একুশ পাতা। হঠাৎ সেথায় রাত দুপুরে নাক ডাকালি ঘুমের ঘোরে, অমনিতে রে মাথায় ঘষে গোবর গুলে বেলির কষে, একুশ টিপা ঘুরিয়ে তাকে একুশ ঘন্টা ঝুলিয়ে রাখি। ধন্যবাদ।
1: বাহ, সত্যি সত্যি সেই শিব ঠাকুরের আপন দেশে কি সাংঘাতিক সমস্ত আইন কানুন! ভাগ্যেস আমরা শিব ঠাকুরের দেশে থাকি না, নতুবা ভাবো তো আমরা কিরকম কিরকম আইনের প্যাঁচে পড়তাম, তাই না? আসলে সুকুমারের কবিতার মধ্যে যে আনন্দ আছে, যে মজাটা আছে, যদিও এটা বলা হয় যে তিনি ননসেন্স কবিতার জনক, হ্যাঁ মানে সত্যি সত্যি সেগুলো হয় না, কিন্তু আমরা ধরে নিই সেগুলো সত্যিই হচ্ছে আর আমাদের পেটের মধ্যে ভুরভুর করে হাসি উঠতে থাকে, তাই না? এবারে তুমি কোন কবিতা শোনাবে?
0: গোফচুরি।
1: গোফচুরি, সুকুমার রায় তীর থাকি, ঠিক আছে বলো।
0: গোফচুরি, কবি সুকুমার রায়। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানত। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসিয়ে ছিমছিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আতকি উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তেঁতুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলি সামনে ধরে আয়না, মোটেও গোফ হয়নি চুরি কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারোর কথা ধারধারি নেই সব ব্যাটাকেই চিনি। নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এই গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে পিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। আফিসের এই বাদরগুলো মাথায় খালি গোবর, গোফ চোরাচে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই ব্যাটাদের গোফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার গোফ কি কারোর কেনা, গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাই চেনা। ধন্যবাদ।
1: দেখলে তো, ওই যে বললাম না সুকুমার রায়ের কবিতার মধ্যে যে মজাটা আছে, সত্যি সত্যি তো কারো গোফ চুরি হয় না, কিন্তু আমরা ভেবে নিই যে সত্যি ওই হেড অফিসের বড়বাবুর গোফটা চুরি গেছে। তার লেখার মধ্যে এত সুন্দর একটা ছবি ভেসে ওঠে যেটা কিন্তু আমাদের ভীষণ আনন্দ দেয়। এবারে আমরা দিব্যাঙ্কার সবশেষ যে আবৃত্তি সেটা শুনব, সেটা কোন কবিতা?
0: প্রভাতি,
1: কাজী নজরুল ইসলামের প্রভাতি, বলো।
0: ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠোরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটরে, খুকুমনি ওঠোরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গায় গান শোনই রামা হই, তেজেনির করি ভিড় ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসি ভোর বাতাসে, চুল বুল বুল বুল শীর্ষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল। আলসে নয়সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কি ওই শোনো কলরব। নাই রাত মুখ হাত ধো খুকু জাগরে, জয় গানে ভগবানে তুষি বর মাগুরে।
1: আমরা পরপর চারটে আবৃত্তি শুনলাম দিব্যাঙ্কা সরকারের কাছ থেকে। আজ আমার সঙ্গে রয়েছে আত্মিকা পৈরা। আত্মিকা, তুমি কোথায় থাকো?
2: শিলিগুড়িতে থাকি।
1: শিলিগুড়িতে? আচ্ছা, তুমি কবে থেকে আবৃত্তি শিখছো?
2: যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন থেকে।
1: ওয়ানে? তাহলে তো আর এখন তুমি কোন ক্লাসে পড়ছো?
2: ক্লাস টেন।
1: টেন, মানে দীর্ঘদিন তুমি আবৃত্তিকে সঙ্গে নিয়ে আছো। তা তোমার আবৃত্তি করতে ভালো লাগে?
2: হ্যাঁ,
1: ভালো লাগে। আবৃত্তি তো মুখস্থ করতে হয়, অনেকটা সময় নিয়ে নেয়, আর ক্লাস টেন যখন তোমার পড়াশোনারও চাপ আছে, তাহলে তুমি কি করে সময় বের করো?
2: পড়ার মাঝখানে বের করে নিই, ওর অত সমস্যা হয় না।
1: সমস্যা হয় না, তাহলে ওই একই কথা বলতে হয়, মানে তুমি আবৃত্তি করতে ভালোবাসো। আসলে আমরা যে কাজটা করতে ভালোবাসি তার জন্য তো আমাদের সময় বের করতে কোনো অসুবিধা হয় না, তাই না? আর পড়ার মধ্যে কোন বিষয়টা তোমার সবচেয়ে প্রিয়?
2: ম্যাথ।
1: ওরে বাবারে, আমরা তো অনেকেই, আমি তো ভীষণ অঙ্কে ভয় পাই, ভীষণ অঙ্ক। অঙ্ক মানে আমি দশ হাত দূরে থাকি। ঠিক আছে, চলো তুমি এই অঙ্ক নিয়ে অনেক দূর এগিয়ে যাও। হ্যাঁ, এই ভালোবাসাটা আরও তোমার গাঢ় হোক। আমরা এখন আবৃত্তিতে যাই। আত্মিকা, তুমি কোন আবৃত্তি শোনাবে?
2: কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা রবীন্দ্রনাথের প্রতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিফৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয় উপেক্ষা করি জঠরে নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণে স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে।
1: সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র, ছাড়পত্র কাব্যগ্রন্থের এই কবিতা। শুধুমাত্র সুকান্তের মনোভাবটাই যে ব্যাখ্যা করছেন তিনি তাই না, তিনি আমাদের সবার কথাই মনে হয় তুলে ধরছেন। আসলে শোষিত মানুষের জন্য রবীন্দ্রনাথের যে ভাবনা চিন্তা, সেটাও কিন্তু মানে শুধুমাত্র সুকান্ত ভট্টাচার্যের কাছে রবীন্দ্রনাথ রোম্যান্টিক কবিই না, তিনি সাধারণ মানুষের কথা বলেছেন, সমাজে নিপীড়িত মানুষের কথা বলেছেন, শোষিত মানুষের কথা বলেছেন। সেই রূপটি এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটাতে ফুটে উঠেছে। খুব ভালো লাগলো আত্মিকা। এবারে আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরও এক বন্ধু অক্ষিতা বোস। অক্ষিতা ওর অক্ষিতা নামটার সঙ্গে বেশি পরিচিত, কিন্তু আমরা আজকে ওকে ডাকছি অক্ষিতা বলে, অক্ষিতা বোস। অক্ষিতা, তুমি কি শোনাবে?
3: কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল।
1: একটাই শোনাবে?
3: না, আরেকটাও শোনাবো।
1: আচ্ছা, প্রথমে নন্দলালটা শুনে দেখি।
4: নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ,
3: স্বদেশের তরে যা করি হোক, রাখি বেইশে জীবন। সকলে বলিল, আহা করো কি নন্দলাল? নন্দ বলিল, বসিয়া বসিয়া রহিব কি চিরকাল? আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ? তখন সকলে বলিল, বাহুবা বাহুবা বাহুবা বেশ। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহার কে বা? সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, কালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য, দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার দশ গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল, বাহবা বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, আহা করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই? বলো কবি খত, নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহবা বাহবা বাহবা বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি গঠে কে জানে, চড়িত না গাড়ি কি জানি, কখন উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল। সকলে বলিল, ভেলা রে নন্দ, বেঁচে থাক চিরকাল।
1: বাহ অক্ষিতা, খুব ভালো লাগলো। তুমি কোন ক্লাসে পড়ো?
2: ক্লাস সিক্স।
1: সিক্সে পড়ো। আবৃত্তি করতে ভালো লাগে?
2: হ্যাঁ।
1: সত্যি ভালো লাগে?
2: হ্যাঁ অনেক ভালো লাগে।
1: কি করে মুখস্থ করো, পড়ার তো এত চাপ।
2: পড়ার চাপ হলেও ভালোবাসি তো, সময় বের করে ঠিক করে নি।
1: এবারে তুমি আমাদের কার কবিতা শোনাবে?
2: কবি সুকুমার রায়ের লেখা জীবনের হিসাব। বিদ্যে বোঝায় বাবু মশাই, চড়ি সখের বটে মাঝিরে কল। বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিছেন হানো? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকো খানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কন, এ কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধায়, সাঁতার জানো?
3: মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখে জীবনখানা ষোলো আনাই মিছে।
1: খুব ভালো খুব ভালো। আমাদের এতক্ষণ অক্ষিতা বোস, প্রথমে দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা, পরবর্তীতে সুকুমার রায়ের কবিতা শোনালো। সত্যি সত্যি আমাদের পড়ার বইয়ের থেকেও অনেক বেশি কার্যকরী হয় আমাদের জীবনে বাঁচার যে পরীক্ষাগুলো, যে পাঠগুলো, সেগুলো আমাদের নিতে হবে। খুব ভালো লাগলো অক্ষিতা। এখন আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে আমাদের যিনি গল্পদাদা আছেন আজকে, তার গল্প শোনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আজকে গল্পদাদা দেবাশিস ভট্টাচার্য। দেবাশিসদা, আমাদের আজকের কিশোর জগতের অনুষ্ঠানে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু স্বাগত জানাচ্ছি তাই নয়, আমরা কিন্তু অধীর অপেক্ষায় রয়েছি আপনার কাছ থেকে গল্প শুনব বলে। আজকে শুনব আপনার জীবনের কিছু গল্প, আপনার ছোটবেলার গল্প।
4: আমার জীবনের গল্প তো আছেই। তোমরা যখন গল্প শুনতে চাইছো, তোমরা গল্প শোনার জন্য যেমন আগ্রহ, আমিও ছোটবেলায় খুব গল্প শোনার জন্য পাগল ছিলাম। মানে কখন গল্প বলবে সেই গল্পটা আবার বন্ধুদের কাছে বলবো। একবার এই কিছুদিন আগে আমি একটা পোশাক পরেছিলাম, সেই পোশাকের পর মাথায় একটা টুপি পরেছিলাম। তো টুপি পরার পর আমাকে জিজ্ঞাসা করলো, তুমি টুপি পরছো কেন? তা আমি বললাম যে এর মধ্যে ওয়াইফাই আছে। তো ওয়াইফাই তো আজকাল সবাই পরিচিত আছে। তখন শুনে ভাবলো,
1: মোবাইল তো আমাদের ওয়াইফাই, মানে ওয়াইফাই তো আমাদের মোবাইলে থাকে বা আমাদের ঘরের ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকে। তো আপনার টুপিতে কি করে ওয়াইফাই আসলো?
4: এটা একটা টেকনিক্যাল ব্যাপার ছিল, এবং এটা যে ঘটনা সত্যি তা না, মজা করে বলছিলাম আর কি।
1: আচ্ছা,
4: যেহেতু বলছিল কেন টুপি পরছো, হ্যাঁ, তখন আমি মনে মনে মধ্যে ওয়াইফাই আছে, আমাকে অনেক সাহায্য করে আর কি। তারপর বলছিল যে যে তুমি এই প্রশ্নটার উত্তর দাও তো। তখন আমি বললাম যে উত্তর দিতে হবে, ঠিক আছে, ওটা তো বই আছে, ওটা কেন মনে রাখতে যাইব। এরকম ছোটো ছোটো ঘটনাগুলো আমাদের খুব আনন্দ দেয় আর কি। গল্পের মধ্যে চলে আসে যখনই আসে, যে আমরা যখন ছোটোবেলায় গল্প পড়তাম রবীন্দ্রনাথ এবং অন্যান্য কবিরও গল্প, জীবনীটা খুব পড়তাম। জীবনীর মধ্যে আমরা জানতে চাইতাম তার, আমাদের সেগুলো আমরা লক্ষ্য রাখতাম, আমরা তার অনুসরণ করতাম। রবীন্দ্রনাথ ছোটোবেলায় খুব বুদ্ধিমান ছিল, রবীন্দ্রনাথের কথা তো আসবেই সবসময়, কিন্তু পড়াশোনার প্রতি তেমন আগ্রহ ছিল না। একবার তিনি পড়া না করে ক্লাসে গেলেন, মাস্টারমশাই যখন প্রশ্ন করল তখন তিনি এমনভাবে উত্তর দিলেন যেন সব জানেন, কিন্তু আসলে নিজের মতো করে বানিয়ে বলেছিলেন। মাস্টারমশাই প্রথমে বুঝতে পারেননি, কিন্তু পরে যখন ধরতে পেরে রাগ করেছিলেন, তবুও তার এই বুদ্ধি আর আত্মবিশ্বাস মাস্টারমশাইকে অবাক করে দিয়েছিল।
1: আচ্ছা দেবাশিস, আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার গল্প বললেন, কিন্তু আপনিও তো দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, সেইখানে বিদ্যালয়ে কোনো এমন কোনো ছোট ঘটনা যা আপনাকে নাড়া দিয়েছিল?
4: হ্যাঁ, ওই ছোট ছোট ছেলেমেয়েরা যখন দুষ্টুমি করত, কথা শুনতো না, বা তাদেরকে শাসন করতাম, তারা শুনতো। একবার হয়েছে কি, তাদের যখন টিফিন, যেটা আমরা স্বল্পাহার বলতাম, স্বল্পাহারের সময় তারা খেয়ে পাঁচ সাত মিনিটের জন্য একটু ছোটাছুটি করতো, একটু গল্প গুজব করতো। একটি ছেলে খুব দুষ্টু আমরা জানতাম, সে ছোটাছুটি করে যখন ক্লাসে এলো, তখন আমি বললাম যে তুমি এত দুষ্টুমি করলে কেন, ওকে বকলাম এবং বললাম তোমার গা লাল হয়ে আছে, কেন তুমি এত দুষ্টুমি করছো, নিশ্চয় অন্যায় করেছো। তখন বলছে, না না আমার গা লাল, আমি আপেল খাই তো তাই গাল লাল। এরকম মজার মজার ছোট ছোট অনেক,
1: আসলে ছোট ছোট বাচ্চাদের জগৎটা খুব অন্যরকম হয়। আচ্ছা, আপনার ছোটবেলার কোনো দুষ্টুমি করেছেন এরকম কোনো গল্প?
4: দুষ্টুমি করিনি, সে মনে পড়ে না, কিন্তু আমি খুব বলে শান্ত ছিলাম, যার জন্য কোনো ঘটনা, বিশেষ ঘটনা আমার এখন মনে নেই। তবে লেখাপড়াটার উপরে খুব ই করতাম আর কি, যত্ন নিতাম, সকলে কথা শুনতাম, এবং যার জন্য বলি ছোটদের যে ভালো মানুষ হও, বড় হও এবং ভালো কাজ করো আর কি। এটা দিয়েই আমাদের সবসময়,
1: হ্যাঁ, আমাদের বাবা মারা এই কথাটাই বলতেন, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে, এই ছড়াছড়াগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের বড় করতেন, অনুপ্রাণিত করেছেন
4: এগুলো কিন্তু। হ্যাঁ, এটা তো একটা খুব আমাদের
5: এখনকার ছোট ছোট বাচ্চাদের তো ঠিক আমাদের মতো শৈশবটা নয়, তাদের শৈশবটা অনেকটা সিলেবাস নির্ভর, তারপরে স্কুল থেকে এসে বিভিন্ন আঁকার ক্লাস, গানের ক্লাস, নাচে, সাঁতারে, তাইকুণ্ডো, হ্যাঁ সব কিছু, এমনকি অঙ্ক শেখার জন্য ক্লাসে যায়। হ্যাঁ, তো সেই রকম দিনগুলো যদি ওদেরকে ফিরিয়ে দেওয়া যেত আপনি কিভাবে দিতেন?
4: কিন্তু ওরা কিন্তু পিছিয়ে নেই
5: না,
4: ওরা কিন্তু পিছনে অনেক দিক দিয়ে আমরা এগিয়েছি। আমরা দেখি যে ওরা অনেক সময় অনেক কিছুতে ওরা সমৃদ্ধ হয়েছে, এই আঁকা, তারপর আবৃত্তি এবং নানান রকম।
5: আপনার ছোটবেলায় আপনার কোনটা মানে আবৃত্তি না গান কোনটা করতে ভালো লাগতো?
4: সব কিছুই আমাদের ভালোবাসার একটা ছিল আর কি বিষয়, তার মধ্যে আবৃত্তিটা এবং গানের ব্যাপারটা একটু খুব আনন্দ পেতাম আর কি, কিন্তু শেখা হয়ে ওঠেনি। কিন্তু যারা গান করে বা গানের মধ্যে আছেন তাদেরকে আমরা খুব শ্রদ্ধা জানাই আর কি। কোনো গান আমরা অল্প অর্ধেক শুনে না শুনে শেষ করি না।
5: আচ্ছা দেবশিষদা, আপনি তো বললেন যে আপনি সেভাবে দুষ্টু ছিলেন না, কিন্তু নিশ্চয়ই কি বন্ধুরা তোমরা শুনতে চাইছো তো গল্প? দেবাশিষদার বন্ধুরা নিশ্চয়ই সবাই শান্ত ছিল না?
4: তা ছিল না।
5: সেরকম কোনো বন্ধুদের দুষ্টু একটু বলুন না।
4: না, ওই যে আমরা সবাই আম পাড়তে যেতাম, তখন
5: গাছে উঠে আম পাড়তে
4: আমি যেতাম না, যখন যেত আমি থাকতাম আর কি, তার গাছের উপরে উঠে আম পাড়ত, এবং দেখা যেত যে আম পাড়ার পর যখন হয়তো ছুটি আসতো, এই আম পাড়ছিস কেন, পড়ে যাবি, হ্যাঁ বকা দিত, তখন
5: ওই লিচু চোরের মালির মতো
4: অনেকটা অনেকটা অনেকটা মানে সে মনে পড়ে যায় অনেক কথা, যে সেই ছোটোবেলার বন্ধুরা যখন আম পাড়তো তখন যেভাবে ওরা গাছে ঝুলতো সেটা যেন এখনকার একটা স্বপ্ন। এখনকার ছেলেমেয়েরা ভাবতেই পারে না যে গাছে উঠে আম খাবে, তারপর তারপর সেখানে যে আনন্দটা নেওয়া সেটা তো এখন পাওয়া যায় না।
5: না, একদম পাওয়া যায় না। কোনো দুষ্টুমি বন্ধুদের?
4: বন্ধুদের দুষ্টুমি
5: মানে এমন কোনো গল্প একটা বলুন যেখানে বন্ধুরা দুষ্টুমি করছে, ধরা পড়ে গেছে, এবার আপনি সত্যিটা জানেন অথচ বলছেন না, এরকম কখনো হয়েছে?
4: না, সেরকম তো আছে, সেরকম আছে, অনেক ঘটনা আছে বন্ধুদের। হ্যাঁ, তারা ওই খেলাধুলা করার পর, খেলার পর যে সামনে আমাদের অনেক জায়গায় ছোট ছোট দিঘি পুকুর ছিল আর কি, স্নান করতে যেত, এবং সেখানে যে কি মজা সেখানে আমিও যেতাম। সে মজা আনন্দ এখন যেন একটা স্বপ্ন। হ্যাঁ, সেগুলো মনে পড়লে আমাদেরকে একটা খুব আনন্দ দেয়, মনে হচ্ছে যেন ওগুলো অধ্যায় ছিল।
5: একদম তাই। আমরা কিন্তু এতক্ষণ আমাদের আজকে যিনি গল্প দাদা দেবাশিষ ভট্টাচার্য, তিনি পেশাগত জীবনে ছিলেন একজন শিক্ষক, তার ছোটবেলা এবং তারপরে যখন তিনি শিক্ষক হলেন সেই সময়কার কিছু গল্প শুনলাম। সময় বলছে কি, আজকে আমাদের গল্পের আসর এখানেই শেষ করতে হবে, তবে আমরা আবারও কিন্তু আগামী পর্বে এসে উপস্থিত হব আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের গান কবিতা নিয়ে, আর নিশ্চয়ই আবার কোনো গল্প দাদা বা গল্প দিদির গল্প নিয়ে। ততক্ষণ অবধি সবাই তোমরা কিন্তু বাবা মার কথা শুনে চলবে, ঠিকমতো পড়াশোনা করবে, বেশি করে জল খাবে, পারলে একটু একটু করে ব্যায়াম করবে যাতে শরীর ভালো থাকে, আর অবশ্যই ভালো মানুষ হয়ে উঠবে। আজকের এখানেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থেকো, নমস্কার।

শুনলেন কিশোর জগৎ। অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেছেন উৎপল দাস, সিনথেসাইজারে মনোরঞ্জন দাস, উপস্থাপিকা সুমিতা দত্ত। এবারে ছোটদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, শিল্পীরা প্রিয়ংবদা বন্দ্যোপাধ্যায়, অনুরূপা সেনগুপ্ত, মেঘা তিথি বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, সুচেতা পাল, সৌমি মিত্র ও কৃতি মিত্র।

ছোটদের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনলেন। শিল্পীরা প্রিয়ংবদা বন্দ্যোপাধ্যায়, অনুরূপা সেনগুপ্ত, মেঘা তিথি বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া বন্দ্যোপাধ্যায়, সুচেতা পাল, সৌমী মিত্র ও কৃতি মিত্র। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। বিস্তারিত খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত ইইউ সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানান। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করে এই অভ্যর্থনাকে অসাধারণ বলে উল্লেখ করেন। একটি প্রতিবেদন,
1: The Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টিয়ানসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্টআপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপিয়ান বাণিজ্য ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়ে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ের বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ে প্রধানমন্ত্রী যৌথভাবে যোগ দেবেন। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানির সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রারও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশযাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সেনাপ্রধান জেনারেল

উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। সরকার পেট্রোল রপ্তানির উপর লিটার পিছু 3 টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন 200টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিকই তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দু দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যমের পোস্টে পিগট জানান, দু দেশের মধ্যে সার্বভৌমত্ব বজায় অখণ্ডতা রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডোর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর 16ই মে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের থিম হল সুস্থায়ী ভবিষ্যতের জন্য আলোক বর্তিকা, যেখানে শক্তিশাস্ত্রী আলো, পরিবেশ বান্ধব উৎপাদন এবং উন্নত কৃষি পদ্ধতির মাধ্যমে আলোক ভিত্তিক প্রযুক্তি কীভাবে সুস্থায়ী উন্নয়নে অবদান রাখে তার উপর আলোকপাত করা হয়েছে। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা। পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময়ে পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। ইডেনে আজ IPL ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমু নামুরা ও ইউইচি শিমোগামী জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে জাহাঙ্গীর মহল্লায় লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত সরকারের সাম্প্রতিক নির্দেশ নিয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুলকালাম। পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে 7 জন আটক। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। ফলহারিণী কালীপুজোয় আজ বিভিন্ন কালী মন্দিরে ভক্তদের ভিড়। ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন। রাজ্য সরকারের ঘোষণার পর বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মীয় স্থানে মাইক বাজানো নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে রিপোর্ট আকারে জানাতে হবে ওই বৈঠকে। এরপর শুভেন্দু অধিকারী ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিজেপি নেতা, প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে নিউটাউনে অভিনেতার বাড়িতে যান তিনি, ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। পরে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার হুমকি মেইল পাঠানোর অভিযোগে গার্ডেন রিজ থেকে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 14 মে ভবানীপুর থানার ওসির কাছে একটি মেইল যায়, সেখানেই মুখ্যমন্ত্রীর ওপর প্রাণঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপরই ভবানীপুর থানা ও কলকাতা পুলিশ একযোগে তদন্ত শুরু করে। তদন্তে গার্ডেন রিজের গোলাম আব্বাস লেনের বাসিন্দা বছর 27-এর হাসনিন ইকবালের নাম উঠে আসে। এক মহিলার আইডি ব্যবহার করে মেইল পাঠিয়েছিল ওই যুবক। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রচেষ্টা চলছে। বিজেপি দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক জেলায় কোর কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কলকাতায় গতকাল দলের সাংগঠনিক বৈঠকে বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল এই নির্দেশ দেন। জেলা সভাপতিদের কোর কমিটির নির্দেশ অনুযায়ী চলার কথা বলা হয়েছে। উন্নয়নের কাজ সহ যে কোনো বিষয় 15 জনের ওই কোর কমিটির সঙ্গে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত নিতে হবে। কোনো নেতাকর্মী দলবিরোধী আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের তরফে সব জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তফসিলি জাতি, উপজাতি এবং ওবিসি মিলিয়ে প্রায় 1 কোটি 70 লক্ষ জাতিগত শংসাপত্র।

0: পিছু হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়েছিল। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়েও সংশয় রয়েছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক এবং জেলা স্তরের আধিকারিকরা সব শংসাপত্র খতিয়ে দেখবেন। এছাড়াও সম্প্রতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের জাতিগত শংসাপত্র পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। এদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো এসসি এসটি ফেক সার্টিফিকেট ইস্যু হয়েছে, সিআইডিকে দিয়ে তার তদন্ত করানো হতে পারে বলে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন।
1: 2011 পর থেকে যেসব সার্টিফিকেট এসসি এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি সিআইডি তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী সিআইডি তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব।
0: ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যে নবনিযুক্ত বিজেপি সরকারের পক্ষ থেকে আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে রাজ্যের মামলা প্রত্যাহারের জন্য জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। অনুরোধ করা হয়েছে মামলা জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হোক। উল্লেখ্য, ওবিসি সংরক্ষণ নিয়ে 22 মে 2024 কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সরকারের জারি করা ওবিসি তালিকা খারিজ করে দিয়েছিল এবং নতুন তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে বিচারাধীন রয়েছে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, নির্বাচনের আগে ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব ভাষা ব্যবহার করেছেন সেজন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত।
2: দেখিয়ে চুনাও কা পহলে আর চুনাও কা বাদ জিস ভাষা অভিষেক ব্যানার্জি প্রয়োগ কিয়া, দেশ কা স্বরাষ্ট্রমন্ত্রী কা খিলাফ জেসা ভাষা কা প্রয়োগ কিয়া, এসা কু ভাষা কা প্রয়োগ কে লিয়ে উনকা উপর এফআইআর হুয়া, উসকা কানুন কার্রবাই হোনা চাইয়ে, ছোড়না নেহি চাইয়ে।
0: রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেছেন, যারাই প্ররোচনামূলক বক্তব্য রেখেছে, সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেন, চূড়ান্ত রায় সর্বদা সত্যের পক্ষেই যায়, এক্ষেত্রেও তাই হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম বর্ধমানের আসানসোলের জাহাঙ্গীর মহল্লায় লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত সাম্প্রতিক সরকারি নির্দেশিকা জারি করা নিয়ে এলাকায় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গতকাল তুমুল বচসা বাধে। গতরাতে দুটি সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে পুলিশের বৈঠকে কিছু লোক হঠাৎ করেই ইটপাটকেল ছোড়ে এবং আসানসোল উত্তরের পুলিশ ফাঁড়িতে চড়াও হয় বলে অভিযোগ। একাধিক সরকারি ও বেসরকারি যানবাহনে ভাঙচুর চালানো হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, জমায়েত থেকে হঠাৎ করেই কিছু দুষ্কৃতী পাথর ছুড়তে শুরু করে, যার ফলে 5 জন পুলিশকর্মী আহত হন। বর্তমানে এলাকায় তল্লাশি চলছে, এখনও পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেক হামলাকারীকে চিহ্নিত করা হচ্ছে। পুনর্নির্বাচনের আগে হুমকি, অপহরণ, খুনের চেষ্টাসহ একাধিক অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা শহিদুল খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহিদুল ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিজেপি নেতাকর্মীদের হুমকি দেওয়া, অপহরণ করে মারধর এবং প্রাণনাশের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এদিকে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে এক তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে লুকিয়ে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশের তুলে দিয়েছেন এলাকার বাসিন্দারা। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিগমনগর ঘাটপাড় ব্রিজ এলাকা থেকে 63 বছর বয়সী গোপীনাথ সাহাকে পাকড়াও করা হয়। এলাকায় ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবে এক একজন আবেদনকারী। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং গ্রহণের প্রক্রিয়া চলবে। আজ ফলহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে

0: মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালীপুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক করছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর বিকেল 5:10।
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ির 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন অমিতা বর্মনের কণ্ঠে ভাবাইয়া।

অমিতা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান শুনছেন 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জ প্রচার তরঙ্গে। এখন দিল্লি কেন্দ্রের সংবাদ।

0: গানটি শুনলেন কবিতা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। আমাদের পরের গানটি শুনবেন অজস্র ধন্যবাদ ছবি থেকে শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে। গানটি শুরুর আগে আমাদের ফোন লাইনে কোনো একজন শ্রোতা বন্ধু, হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, আপনি কি বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনি কি নাম কি একটু বলবেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ আপনার নামটা একটু বলবেন?
1: সোমা গাঙ্গুলি।
0: আচ্ছা, আপনার বাড়িতে কি রেডিও সেটটি অন করা আছে? মানে ইকো হচ্ছে, ওটা একটু বন্ধ করে দিতে হবে। হ্যাঁ বলুন আপনি।
1: বিষয় কি আজকে?
0: সেরকম তো বিষয় কিছু নেই, আপনি আপনার যা মনে হচ্ছে বলুন, কিন্তু রেডিও সেটটি একটু অফ করতে হবে, ইকো হচ্ছে।
1: রেডিও বন্ধ করে দিয়েছি।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের?
1: ভালো লাগছে, আমি তো সবই অনুষ্ঠান শুনি।
0: আচ্ছা,
1: তবে এই লতা মঙ্গেশকরের গানটি আমার খুবই ভালো লাগলো।
0: আচ্ছা, আপনি যে গানটি শুনতে চাইছেন সেটা নিশ্চয়ই শোনানো হবে। আপনি আমাদের অনুষ্ঠানগুলি শুনতে থাকুন, তখন নিশ্চয়ই আপনার এই গানটি শোনানো হবে। আপনি সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো। আমাদের পরের গানটি আমরা শুনি, আপনি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন। শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে শুনবেন অজস্র ধন্যবাদ ছবির গান।

গানটি শুনলেন শঙ্খবেলা ছবি থেকে, মান্না দে ও লতা মঙ্গেশকরের কণ্ঠে। শুনছেন মনপুরা জংশন, বাংলা ও হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আমাদের লাইভ ফোনের অনুষ্ঠান, 3টে থেকে 3:30 অবধি আপনাদের কথা এবং আমাদের গান নিয়ে আজকের এই অনুষ্ঠান। ফোন করুন 9434076705 এই নম্বরে। এখন শুনবেন কাবিল এই ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন জুবিন নটিয়াল ও পলক মোচ্ছলের কণ্ঠে।

কাবিল সুবির এই গানটি শুনলেন। গৌরব এবং রফতার কণ্ঠে পরের গানটি সুবি জবিন নটিয়াল।

শুনলেন কাবিল ছায়াছবির গান মনপুরা জংশন। এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন যুব অনুষ্ঠান।

0: ধরনের। আগামী ভবিষ্যতে আর্তপীড়িত মানুষের সেবাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছেন এমন একজন যুববন্ধুর সাথে আজ আমরা আমাদের আলাপচারিতা এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে আজকে রয়েছে পল্লবী দাস। পল্লবী, তোমাকে স্বাগত জানাই স্টুডিওতে, যুব অনুষ্ঠানে। তুমি কেমন আছো? কেমন লাগছে আজ তোমার এই স্টুডিওতে এসে?
1: আমি খুব ভালো আছি। এই স্টুডিওতে এসে আমার সত্যি খুব ভালো লাগছে।
0: যুব বন্ধুরা, এসো এবারে আমরা পল্লবীর সাথে আলাপ পর্বটি সেরে নিই। পল্লবী বিএসসি নার্সিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী, কিন্তু এইটুকু পরিচয় তার জন্য যথেষ্ট একেবারেই নয়। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান, আবৃত্তি, হাতের কাজ, এ সমস্ত কিছুকে সাথে নিয়েই কিন্তু পল্লবী বেড়ে উঠেছে। আচ্ছা পল্লবী, এই যে তোমার এত কিছুকে সঙ্গে নিয়ে বেড়ে ওঠা, তো এসবের মাঝে কি তুমি কখন মানে স্থির করলে যে তুমি মানুষের সেবা শুশ্রূষাকেই নিজের ধর্ম এবং কর্ম হিসেবে বেছে নেবে?
1: প্রথমেই বলি যে এই আঁকা, গান, আবৃত্তি, যা যাই আমি ছোটোবেলা থেকে করেছি, সেগুলো সবই আমার ভালো লাগার জায়গা। সাথে পড়াশোনাটাও আমার একই রকম ভালো লাগার জায়গা ছিল। সেই ক্ষেত্রে পড়াশোনা করতে গিয়ে আমার কোনোভাবে এটা আমি নিজে বুঝতে পেরেছি, মানব শরীর বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দেহের, সেটা ভীষণভাবে আমাকে আকর্ষণ করেছে। তার বিভিন্ন কাজকর্ম, সেগুলো বিষয়ে জানতে আমার সত্যি খুব ভালো লাগতো। সেখান থেকে একটু একটু একটু একটু করে সেটার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়,
0: একটা ভালো
1: ভালো লাগা তৈরি হয়। এবং এ বাদেও বিভিন্ন ঘটনা, যেমন যদি আমি আমার নিজের ঠাকুমার কথা বলি, যেহেতু আগে সেরকম চিকিৎসা
0: ব্যবস্থা
1: ছিল না, সেক্ষেত্রে তিনি অনেক আগে কলেরায় তিনি মারা গিয়েছিলেন। সেই সময় আমার বাবা খুবই ছোট ছিলেন। তো সেটা একটা অনেক মানে ঘটনা, যেই ঘটনা আমাকে খুব অনুপ্রাণিত করেছে পেশাটা নিয়ে এগোনোর জন্য। এ বাদে আমার যে দিদা, তেনারও খুব ইচ্ছে ছিল মানে মানুষের সেবা করি, এটা খুব ইচ্ছে ছিল। তো এই সব কিছু মিলেই আমার এই পথে
0: মানে সেবাটাই যেন মূল ধর্ম হয়ে ওঠে।
1: আর সেটা সত্যি বলতে আমার খুব ভালো লাগে, মানে মানুষের জন্য কিছুতে করে নিজে যে একটা আনন্দ পাওয়া যায়, সেটা সেটা খুব ভালো লাগে আমার।
0: পল্লবী, এই ধরো এখানে আসার আগে তোমার সাথে আমার কথা হচ্ছিল, তুমি বললে যে ছোটবেলায় বাড়িতে কারোর জ্বর হলে তুমি জলপট্টি দিতে, বা খেলতে গিয়ে বন্ধুদের কারোর একটু কেটে গেল, পড়ে গিয়ে কারোর একটু চোট পেলো কেউ, তো তুমি তাকে একটু ওষুধ লাগিয়ে দিতে, ব্যান্ডেড লাগিয়ে দিতে, মানে এরকম ছোট ছোট কাজ তুমি ছোট থেকেই করেছো। তো সেই যে করার একটা তুমুল ইচ্ছে কিন্তু তোমার ছোট থেকেই ছিল, তো সেটা কি তোমার রক্তে, তোমার স্বভাবে ছোটবেলা থেকেই যে তোমার এসেছে, মানে এটা কিভাবে শুরু হয়, আমার একটু জানতে খুব ইচ্ছে হচ্ছে।
1: শুরু হয় বলতে প্রথমে মানে একদম ছোটবেলায় যখন যে আমি খুব একটা বাইরে গিয়ে খেলাধুলো আমার সেরকম একটা ছিল না, তো বাড়িতে যখন রান্নাবাটি খেলতাম কিংবা মানে বাড়িতেই যে খেলাধুলোগুলো হতো, তার মধ্যে ডাক্তার ডাক্তার খেলাটা আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, তো আমি হচ্ছে ওই পেজ নিয়ে বসতাম, কিছু কিছু কাগজপত্র নিয়ে সেটাকে ছিঁড়ে ছিঁড়ে তার মধ্যে আমার নিজের নাম লিখে, ডক্টর পল্লবী দাস, এটা লিখে আমি প্রেসক্রিপশন বানাতাম। আর আমার বোন বা যারা আসতো তাদেরকে আমি পেশেন্ট বানাতাম। তো সেই খেলাটা আমার খুব ভালো লাগতো যে তারা তো, আর কিছু একটা দিয়ে আমি আমার স্টেথোস্কোপ বানাতাম, আর সেটা আমার খুবই ভালো লাগতো। মানে বিশেষ করে এই অ্যাপ্রন, স্টেথোস্কোপ, এগুলোর প্রতি আমার একটা আলাদা আকর্ষণ বা ভালোবাসা আমার ছোটবেলা থেকেই। আর এই কিছু হলো তাকে গিয়ে কিছু সেবা করা, তাকে জলপুট্টি দেওয়া কিংবা ওষুধ লাগানো, এই সব কাজ আমার খুব ভালো লাগতো ছোটবেলা থেকেই। এটার প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে, মানে তার যদি কিছু হয়, সে যে কষ্টে আছে, সেই কষ্টটা মানে আমিও সেই কষ্টটা অনুভব করতাম, আমার ভালো লাগতো তার জন্য কিছু করে।
0: সেখান থেকে তুমি তোমার যেভাবে বললাম আমি ধর্ম এবং
1: কর্ম হিসেবে বেছে নিয়েছি।
0: এবার তাহলে পড়ার বিষয়ে আসি। তুমি আমায় বলো এবার যে বিএসসি নার্সিং পড়তে গেলে কি কি যোগ্যতা থাকা জরুরি?
1: বিএসসি নার্সিং পড়তে গেলে প্রথমেই আমাকে 12th পাস মানে HS পাস করতে হবে, তারপরে আমাকে একটা এন্ট্রান্স এক্সাম, জেনপা UG, সেটা পাস করতে হবে।

0: সেখানে র্যাঙ্ক ওয়াইজ তারপর আমার কলেজ সিলেকশন হয়। আর অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট এইচএসএ রাখতে হবে,
1: সায়েন্স স্ট্রিমে,
0: সায়েন্স স্ট্রিমে আসতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তুমি বিএসসি নার্সিং পড়ছো, মানে এটি কত বছরের কোর্স?
0: এটি 4 বছরের কোর্স। এর বাদেও আমি বলে রাখি, আর্টসের যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও কিন্তু নার্সিংয়ে পড়ার সুযোগ আছে, তারাও কিন্তু জিএনএম নার্সিং পড়তে পারে। যেমন আমার যে কোর্স আমি করছি সেটা হলো বিএসসি নার্সিং। বিএসসি নার্সিং হলো মেইনলি নার্সিংয়ে অনার্স, আর যেটা জিএনএম নার্সিং বলছি সেটা হলো ডিপ্লোমা কোর্স। সেখানে কিন্তু আর্টসে স্টুডেন্টরাও এক্ষেত্রে আসতে পারে, সেটা 3 বছরের কোর্স, সেটা নার্সিং ডিপ্লোমা।
1: আচ্ছা, এই যে তুমি বিএসসি নার্সিং করছো, এখন তুমি তৃতীয় বর্ষে পড়ছো, তাহলে আর 1 বছর তোমার হাতে রয়েছে, তো এর পরে তোমার কী পরিকল্পনা রয়েছে আগামীতে? তুমি আমাদের শ্রোতা বন্ধুদের সাথে যদি একটু শেয়ার করো।
0: প্রথমেই বলি, এই 3টে বছর কীভাবে কেটে গেল চোখের নিমিষে, সত্যি এখনো ভাবতেই অবাক লাগে। আর 1টা বছর আছে বন্ধুদের সাথে একই ক্লাসরুমে, ক্লাসরুমে বলতে গেলে আর মাত্র 6টা মাসই আছি, তারপরে যে 6 মান্থস হচ্ছে, 6 মাসের জন্য আমাদের একটা ইন্টার্নশিপ। এরপরেই আমার ইচ্ছে শিক্ষকতার লাইনে আমি যাব, এগোবো। তার জন্য প্রথমেই আমাকে কোর্স কমপ্লিট হওয়ার পরে আমাকে এমএসসি নার্সিং করতে হবে। আর এমএসসি নার্সিং করার আগে আমাকে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স দরকার, তারপরে আমি এমএসসি নার্সিং করতে পারবো। এবং তারপরে রিক্রুটমেন্ট যখন আসবে তার মাধ্যমে আমি আমার শিক্ষকতার লাইন,
1: মানে নার্সিংয়ে মাস্টার ডিগ্রি আমরা যেটাকে,
0: হ্যাঁ,
1: বলে
0: থাকি মাস্টার ডিগ্রি।
1: আচ্ছা, তো নার্সিংয়ে স্নাতক হওয়ার পর আমরা এমএসসি নার্সিংয়ের বিষয়ে আসবো, কিন্তু তার আগে তোমাকে বলি যে নার্সিংয়ে স্নাতক হবার পর এই যে 4 বছর পড়াশুনো করার পর কী কী কোর্স করা যায়, মানে যদি কেউ এমএসসির দিকে যদি কেউ না যেতে চায়, যদি কেউ মাস্টার ডিগ্রি না করতে চায়, তো সেক্ষেত্রে কী কী কোর্স করা সম্ভব, বা ধরো কী কী ধরনের পরীক্ষা একজন ছাত্রীর পক্ষে দেওয়া সম্ভব?
0: এক্ষেত্রে শুধু যে একজন যে বিএসসি নার্সিং ছাত্রী আসার পরে তাকে যে শিক্ষকতা লাইনেই যেতে হবে বা পড়াশোনা এগিয়ে যেতে হবে তার কোনো মানে নেই, সে চাইলেই চাকরি করতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন অফিসিয়াল র্যাঙ্কিং যে পোস্টগুলো রয়েছে সেখানে তারা চাকরি করতে পারে। যেমন যদি বলা যায় নর্সেট, নর্সেট হচ্ছে এইমসের যে আমাদের যে বিভিন্ন এইমস কলেজ রয়েছে, সেই এইমস মেডিকেল কলেজগুলো, এইমসের মধ্যে যে নার্সিং অফিসার, সেক্ষেত্রে নার্সেট দিয়ে তারা সেই জায়গায় যেতে পারে। এ বাদেও বিভিন্ন রেলে কিংবা মিলিটারিতে বিভিন্ন জায়গায় কিন্তু এই সুযোগ রয়েছে।
1: মানে এটা কি স্নাতক হবার পরেই, নাকি স্নাতক হবার পরে 1 বছর এক্সপিরিয়েন্স তার দরকার?
0: স্নাতক হওয়ার পরেই কিন্তু বিভিন্ন এন্ট্রান্সের মাধ্যমে কিংবা পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু এইসব জায়গায় যেতে পারে। এ বাদ দিয়েও নার্সিং অফিসার কিংবা কমিউনিটি হেলথ অফিসার, সেগুলো কিন্তু এই স্নাতক হওয়ার পরেই কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করা যায়।
1: আচ্ছা, আর এমএসসি নার্সিং 2 বছরের বলে এই কোর্সটি করার পর মানে কোন কোন ক্ষেত্রে চাকরির সুযোগ থাকতে পারে?
0: আচ্ছা, এমএসসি নার্সিং করার পরেও কিন্তু যেগুলো স্নাতকের পরে আমি বললাম যে এই যে অফিসিয়াল র্যাঙ্কিং, অবশ্যই সেগুলো ওখানে তো অবশ্যই থাকছে। এ বাদ দিয়ে যে ব্যাপারটা বললাম, কেউ যদি শিক্ষকতার লাইনে যেতে চায়, যেমন এই যে বিভিন্ন যে নার্সিং কলেজগুলো রয়েছে কিংবা নার্সিং স্কুলগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমি বলছি যে জিএনএমরা যেখানে পড়ছে তারা তো নার্সিং ট্রেনিং স্কুলে পড়ছে, সেইখানকার যে শিক্ষক সেখানেও তো প্রচুর টিচারের প্রয়োজন, অবশ্যই সেই জায়গাগুলোতে মানে তারা অ্যাপ্লাই করতে পারে। অবশ্যই এটা রিক্রুটমেন্ট বা সরকারি ভাবে হয়, এবার সরকারি রিক্রুটমেন্ট যখন বেরোবে তার মাধ্যমে তারা সেখানে যেত। এই কোর্সটা পুরোপুরি একটা এক্সপিরিয়েন্স বেসড হয়, সেক্ষেত্রে প্রথমেই আমি যদি কোনো কলেজে শিক্ষকতার লাইনে আমি যেতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে জয়েন করতে হবে।
1: আচ্ছা,
0: তারপরে বিভিন্ন এক্সপিরিয়েন্স হতে হতে সেটা সিনিয়র লেকচারার, সেখান থেকে প্রফেসর, এরকম করে আস্তে আস্তে আস্তে আস্তে আমি উচ্চ স্তরে পৌঁছতে পারবো।
1: আচ্ছা পল্লবী, তোমার কথার প্রসঙ্গ ধরেই আমার খুব জানতে ইচ্ছে করছে যে ধরো যদি একজন কেউ চাকরি করার কথা মনস্থির করে, সেখানে একজন নার্স হিসেবে তার সরকারি চাকরি এবং বেসরকারি চাকরি পাওয়ার সুযোগ কতটা রয়েছে?
0: সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে বেসরকারি চাকরির সুযোগ অনেক বেশি, কারণ যেহেতু বেসরকারি

0: নার্সিংহোম হসপিটাল প্রচুর তৈরি হচ্ছে, সেখানে তো নার্সের প্রয়োজন, নার্সিং স্টাফের প্রয়োজন। তো সেক্ষেত্রে বেসরকারি চাকরির সুযোগ অনেক বেশি। সরকারি চাকরির ক্ষেত্রে প্রতি বছর বছর যে রিক্রুটমেন্ট আগে হতো সেটা এখন হয় না, তাই সরকারি চাকরির সুযোগটা এখন একটু কম, কিন্তু হয়,
1: মানে একেবারে নেই বললে
0: সেটা একদম ভুল কথা। অবশ্যই সরকারি চাকরি আছে, যদি নার্সিং স্টাফ হিসেবে জয়েন করতে চাই আমি কোনো মেডিকেল কলেজে, সেক্ষেত্রে মানে সরকারি মেডিকেল কলেজে, সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টের ব্যাপারটা একটু কমে গেছে, দু তিন বছর পরপর রিক্রুটমেন্ট হয়, সেক্ষেত্রে সেই হিসেবে তারা জয়েন করতে পারে।
1: আচ্ছা পল্লবী, এই যে তুমি বিএসসি নার্সিংয়ের একজন ছাত্রী, তো আমি শুনেছি যে যারা নার্সিং নিয়ে পড়াশুনো করে তাদের পড়াশোনার পাশাপাশি মানে কোর্সের পাশাপাশি কিন্তু তাদের আবার ওয়ার্ডের ডিউটিটাও কিন্তু তাদের থাকে। তো তোমার কোর্সের পড়া, কলেজের পড়া, ক্লাস, তারপরে নিজের পড়া, আবার ওয়ার্ডের ডিউটি, এই সব কিছু নিয়েই তুমি তোমার কিভাবে সময়টা সামলাও, মানে ম্যানেজ করো, যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানাও এ বিষয়ে।
0: সেটা সত্যি খুব একটা চাপের বিষয়। আমাদের প্রথম ফার্স্ট ইয়ার থেকেই, প্রথম বর্ষ থেকেই কিন্তু আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের ক্লিনিক্যাল আওয়ার্স, যেটা বলা হয় ডিউটি আওয়ার্স, শুরু হয়ে যায়। সকালবেলা আমরা কলেজ যাই, গিয়ে ব্রেকফাস্ট করে কলেজ গিয়েই আমাদের ডিউটি শুরু হয়ে যায়। সেটা 8টা থেকে 1টা অবধি আমরা প্রথম ক্লিনিক্যাল ডিউটি করি, তার ওয়ার্ড ডিউটি করি, এরপরে এসে লাঞ্চ করে তারপর আমরা ক্লাস করি। সেকেন্ড হাফে আমাদের ক্লাস হয়, এসে আবার যেহেতু এখানে আমাদের প্রচুর অ্যাসাইনমেন্টস করতে হয়, সেটা লেখা প্লাস কিছু ইচ্ছে, কিছু আমি যেহেতু গান বাজনা পছন্দ করি সেটা কিছু যদি পারি তার কিছু করা, সত্যি একটা চাপের তো অবশ্যই। কিন্তু তার মধ্যেও যখন সকালবেলা সেই ওয়ার্ডে যাই আর গিয়ে কোনো রোগীর বাড়ির লোকজন কিংবা কোনো রোগীরা যারা রয়েছে, রোগী, তারা যখন হাসি মুখে আমাদের সাথে দু একটা কথা বলে, তাদের যে দুঃখ সেগুলো আমাদের সাথে শেয়ার করে, খুব ভালো লাগে তখন। আর তাদের জন্য যখন কিছু করতে পারি, আর তারপরে তারা যখন আমাদের বলে যে তোমরা ভালো থেকো, কিংবা মানে তারা যখন আমাদের আশীর্বাদটা করে, সেটা আমাদের কাছে প্রচুর মানে অনেক, ওটাই আমাদের কাছে এনার্জি, খুব ভালো লাগে। যদিও আমরা এখন স্টুডেন্ট, তারপরেও আমরা প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ পেয়েছি।
1: এবং তার পাশাপাশি কিন্তু তোমার পড়াশোনারও ইচ্ছে,
0: কলেজের
1: ক্লাসগুলো করাও রয়েছে।
0: হ্যাঁ, একদম।
1: আচ্ছা পল্লবী, এই যে তুমি ডিউটির কথা বললে, তো ডিউটির আক্ষরিক অর্থ আমরা জানি কর্তব্য, মানে ডিউটি মানে কিন্তু কর্তব্য। কিন্তু তোমরা যখন ধরো কোনো পেশেন্টের দেখাশোনা করো, তাকে সারিয়ে তোলো, সেক্ষেত্রে তোমাদের কাজ কিন্তু কর্তব্যের চেয়ে ছাপিয়ে যায় সেবায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে রোগীর সাথে যে তোমাদের একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, সেই বিষয়ে তুমি আজ কি বলতে চাও আমাদের সকল শ্রোতা বন্ধুদের?
0: হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই রোগীর সাথে একটা সুন্দর সম্পর্ক আমাদের তৈরি করা দরকার, এটা সত্যি আমাদের প্রয়োজন। কারণ তার মনের কথা কিংবা তার যে অসুস্থতার কথা সে সবাইকে কি আর বলতে চাইবে? অবশ্যই নয়। তার জন্য আমাদের এক সুস্থ সম্পর্ক তাদের সাথে কিন্তু তৈরি করতে হবে, এবং তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে তার মনের কথাগুলো, এরকম আমি অনেক পেশেন্ট দেখেছি যারা প্রথমেই কাছে গেলে তারা কিন্তু তাদের যে যেই অসুস্থ তারা যেটা বোধ করছে
1: সেটা
0: বলতে চায় না, একদমই বলতে চায় ইচ্ছুক থাকে না। হয়তো কেউ কেউ প্রথমে গিয়ে যখন আমরা প্রথম শুরু করব তাদের সাথে কথা, গুড মর্নিং বলে শুরু করলাম, এরকমও আমি দেখেছি, সে মাথায় পুরো চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো। আস্তে আস্তে তাদের সাথে সে সম্পর্কটা তৈরি করতে হবে। এবার
1: প্রথমে কি মানে রোগীকে চিকিৎসা করার প্রথম যে ব্যাপারটা মানে আমার মনে হয় হবে যে তার মনকে বোঝা।
0: একদম, তার মনকে বুঝতে হবে। শুধুমাত্র একজন মানুষ যদি অসুস্থ, সে সামান্য জ্বর নিয়ে আসতে পারে, কিন্তু জ্বরটাই কিন্তু তার অসুস্থতা শুধু নয়, হতেই পারে তার মন খারাপ, সেটাও অসুস্থতা হতে পারে, কিংবা এই জ্বরটা কি কারণে হলো সে কারণটা আমরা শুধু সে জ্বর নিয়ে এসেছে।
1: শুধু কি শারীরিক অসুস্থতা,
0: মানসিক অসুস্থতাও কিন্তু থাকতে পারে।
1: তুমি তো বললে যে রোগীর সাথে তোমাদের একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠার কথা, তো তোমাদের সেবার মূল উদ্দেশ্যই কিন্তু রোগীকে সুস্থ করে তার প্রিয়জনদের কাছে ফিরিয়ে দেয়া। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এর বিপরীত ঘটনাও ঘটতে দেখি। তো সেক্ষেত্রে একজন নার্স হিসেবে সেই ঘটনাগুলোর প্রভাব তোমাদের মনের ওপর কতটা পড়ে?
0: অবশ্যই এক্ষেত্রে কিন্তু ভালো মন্দের একটা জায়গা অবশ্যই রয়েছে। এই সেবা দিতে গিয়ে যেমন এরকমও দেখেছি যে একটা সদ্যজাত বাচ্চা মায়ের গর্ভ থেকে বেরিয়ে সে যখন পৃথিবীর আলো দেখছে সেটা যেমন প্রচণ্ড আনন্দ হয়, সে আনন্দটা কিন্তু আমরা কোনোভাবেই বেশি এক্সাইটেড হতে পারি না আমরা। কারণ সেটা যদি আমরা বেশি এক্সাইটেড হয়ে যাই সেই মোমেন্টে, তাহলে এটা হতে পারে যে বাচ্চা মাকে দুজনকে বাঁচানো যাবে না। তাই যতটা আমরা আনন্দ তো হচ্ছে সেটা আমরা মানে সেটা আমরা প্রকাশ করতে পারবো না ঠিক একইভাবে, কারণ সেই সময় আমি কর্তব্যরত, আমার কর্তব্য সেই শিশুকে এবং মাকে দুজনকে বাঁচানো, সুস্থভাবে বাঁচানো, সেটা আমার কাছে প্রধান দায়িত্ব। এবং একইভাবে যখন আমরা দেখি যে কোনো মানুষ যে আর বাড়ি ফিরে যেতে পারলেন না, আমরা তাকে সুস্থ করে আর বাড়ি প্রিয়জনদের হাতে আর দিতে পারলাম না, সেক্ষেত্রেও এরকম অনেক সময় হয়েছে, খুবই কষ্ট হয়, খুবই দুঃখ হয়, কিন্তু তাদের সামনে সেই দুঃখটা আমরা প্রকাশ করতে পারি না। কারণ সেই দুঃখ প্রকাশ করার আগে যে আমার কর্তব্য, একজন যে চলে গেছে তাকে ডেথ কেয়ার দেয়া, ডেথ কেয়ার বলেও কিন্তু একটা জিনিস হয়, মৃত্যুর পরেও তাকে কিছু কেয়ার আমাদের দিতে হয়। আমরা নিজেরা দায়িত্ব সহকারে সেটা করি না, কিন্তু আমরা যে দিদিরা নার্সিং যে স্টাফ দিদিরা তারা কিন্তু করেছে এবং তাদেরকে আমরা হেল্প করি, তাদেরকে অবশ্যই আমরা সাহায্য করেছি। আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু সেটা আমাদের প্রকাশের সময় তখন নয়। অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে।
1: পল্লবী, আরেকটি বিষয় আমি তোমার কাছে জানতে বিশেষ আগ্রহী, সেটি হলো ধরো তোমাদের পেশাগত জীবন কিন্তু আর দশটি পেশাগত জীবনের মতন একেবারেই সমান নয়। ধরো কেউ স্কুল কলেজ বা অফিস এই সব জায়গায় কেউ কর্মরত রয়েছেন, আমরা জানি যে তাদের একটি বাধা ধরা সময়সীমার মধ্যে তাদের কাজকর্ম করতে হয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে সেই ব্যাপারটা একেবারেই আলাদা।
0: একদম,
1: তোমাদের কখনো মর্নিং শিফট ডিউটি পড়ে, এই যে তুমি ডিউটি আওয়ার্সের কথা বললে, বা ধরো কখনো নাইট বা ইভিনিংও হতে পারে। তো এই সব পেশার সঙ্গে যারা যুক্ত, যাদের ধরো এই দশটা পাঁচটার চাকরি কিন্তু একেবারে নয়, তো তোমাদের ক্ষেত্রে তোমাদের পরিবার কিন্তু একটি বড় সাপোর্টের জায়গা, বা পরিবারের লোকজনদের সঙ্গে, পরিবারের মেম্বার্সদের সঙ্গে তোমাদের একটি ভালো বোঝাপড়া কিন্তু সবসময়
0: প্রয়োজন
1: থাকে বা প্রয়োজন। তো তুমি এই ব্যাপারে যদি আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলো।
0: এটা কিন্তু অবশ্যই একটা বড় বিষয় যে একটা পরিবারের সাপোর্ট প্রত্যেকটা পেশার যারা আছে সবারই দরকার, এবং এই ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন। কারণ আমাদের যে বিভিন্ন বিভিন্ন অকেশন থাকতে পারে, বিভিন্ন পরিস্থিতি থাকতে পারে, সেই সময় হয়তো আমরা সেখানে থাকতে পারছি না, উপস্থিত থাকতে পারবো না, কারণ মর্নিং কখনো ইভিনিং কখনো নাইট অ্যাডজাস্ট হয় না। সেই জন্য এটা একটা অনেক বড় বিষয়, সেক্ষেত্রে পরিবারের সাপোর্টটা অনেক অনেক বড় একটা ব্যাপার।
1: পল্লবী, এতক্ষণ তো আমরা কথা বললাম পড়াশোনার বিষয়ে, আলোচনা করলাম তোমার এই কোর্স সম্পর্কে, এবার আসি তোমার প্রসঙ্গে। তুমি তো এখন তৃতীয় বর্ষের ছাত্রী, স্কুলের গণ্ডি পেরোনোর পর এই তিন বছর কিন্তু তোমার একেবারে ধরো একটি ভিন্ন পরিবেশের মধ্যে তুমি কাটিয়েছো বা এখনও কাটাচ্ছ। তো আমি নিশ্চিত সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কোনো স্মরণীয় মুহূর্ত নিশ্চয়ই রয়েছে। তো এমন কোনো মুহূর্ত তুমি যদি আমাদের সকল বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নাও।
0: হ্যাঁ, অবশ্যই প্রচুর ঘটনা ঘটেছে এরকম, যেটা মানে স্মরণীয় হয়ে থাকার মতো এরকম প্রচুর ঘটনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে, আমি তাহলে এটা একটু ছোট করে বলছি।
1: আচ্ছা,
0: একদিন আমি তখন দ্বিতীয় বর্ষের ছাত্রী, সেই সময় আমার মেডিসিন ওয়ার্ডে ডিউটি ছিল। হঠাৎ করেই মানে আমরা প্রত্যেকজন আমাদের তো গ্রুপে গ্রুপে যাওয়া ওয়ার্ডে, সেক্ষেত্রে তারপরে আমরা আমাদের নিজেদের দুটো তিনটে চারটে এরকম করে বেড অ্যালট করে নিই, যে ও আমার পেশেন্ট, আমি তার কেয়ার দেব, যে কেয়ারই প্রয়োজন সেটা দেব, তার মেডিসিন দেব, তার সাথে বিভিন্ন হিস্ট্রি নেব, ফিজিক্যাল এক্সামিনেশন করব, এইসব এটা আমার দায়িত্ব এইভাবে। তো এটা করতে গিয়ে আমার যে বেড ছিল, যে চারটে বেড ছিল তার ঠিক অপোজিট দিকে, ওটা অন্য একজনের বেড ছিল, আমারই ফ্রেন্ড তার বেড ছিল, তো সে সেখানে ছিল না। সেই সময় হঠাৎ করে আমি দেখতে পাচ্ছি মানে ফ্লোরে প্রচুর ব্লাড। হঠাৎ করে এত ব্লাড কোথা থেকে আসবে? মানে আমি আমার নিজের পেশেন্টের আগে দেখছি যে কিছু হয়েছে নাকি, মানে নিজে যে আমার বেড অ্যালোটেড হয়েছে, তারপরে দেখছি না আমার সব পেশেন্টদের হাতের চ্যানেল সব ঠিকই রয়েছে। ঠিক ঠিক অপোজিট যে বেড রয়েছে তার হাতের দেখছি যে নিচে তার প্রচুর রক্তে পুরো ভিজে গেছে, পুরো বেডের অর্ধেকটা বেড পুরো রক্তে ভিজে গেছে, কারণ তার যে চ্যানেল আছে সেটা খুলে গেছে, চ্যানেলটা খুলে গিয়ে সেখান দিয়ে রক্তে ভেসে যাচ্ছে। তারপরে সাথে সাথে গিয়ে দৌড়ে কিছু কার্টেন এনে সেটাকে রক্তটা বন্ধ করে সেই জায়গাটাকে পরিষ্কার করে তাকে যখন মানে একটা জায়গায় আনা হলো, একটা স্টেবল কন্ডিশনে আনা হলো, সেই সময়তে তার যে ফ্যামিলি মেম্বার্সরা, তার যে ছেলেরা, তারা আসলো। তা আমাকে এরকম ম্যাডাম ম্যাডাম বলে বলছিল, আমার খুব ভালো লাগছিলো এরকম করে বললো যে ম্যাডাম আপনি যদি না থাকতেন আজকে অলরেডি ওনার প্রচুর ব্লাড লস হয়েছে আগেই, তারপরে ওনাকে আরও ব্লাড দিতে হতো, তারপরে না হলে আপনি যদি না দেখতেন ওই মোমেন্টটায় বা এই জিনিসটা যদি আপনি না করতেন তাহলে হয়তো আরও খারাপ কন্ডিশন হয়ে যেত। তো সেক্ষেত্রে মানে যখন ওনারা বারবার করে কথাটা বলছেন যে আপনি না থাকলে কি হতো, যে আমি তখন বলি না এটা আমার কর্তব্য, এটা আমি দেখেছি তাই করেছি, হয়তো আমার জায়গায় থাকলে অন্য কেউ করতো। এই ঘটনাটা আমার মনে পড়ছে এখন, এর মধ্যে আরও অনেক প্রচুর ঘটনা ছোটোখাটো তো ঘটেই।
1: শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমি বলেছিলাম যে পল্লবী কিন্তু ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তি, আঁকা এই সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই বড় হয়েছে। আমি নিশ্চিত তোমরা এতক্ষণে পল্লবীর কথা শুনে যতটা মুগ্ধ হয়েছ তার গান শুনতেও তোমরা নিশ্চয়ই বেশ আগ্রহী। পল্লবী, তাহলে এবার আমরা তোমার কাছ থেকে একটি গান ছোট করে শুনে নিই।
0: আচ্ছা।

0: কি ভালো গাইলে তুমি! তোমার গানের রেশ ধরেই বলি যে এখন কিন্তু সুর মিউজিককে চিকিৎসার একটি অঙ্গ হিসেবে ধরা হয়। তো আমরা মিউজিক থেরাপি যেটাকে বলে থাকি, একজন রোগীকে সারিয়ে তুলতে মিউজিক সুর কতটা জরুরি, তুমি যদি এ বিষয়ে কিছু বলো।
1: এক্ষেত্রে বলি যে একজন রোগী কেন, আমাদের সাধারণ মানুষেরও যখন আমরা কোনো খুব দুঃখে থাকি কিংবা খুব আনন্দ হয়, আমরাও তো গান শুনতে পছন্দ করি।
0: ওই যে কথাটা আছে না যে মিউজিক হিলস,
1: একদম। এটা কিন্তু ইভেন আমি নিজে, আমার যখন খুব মন খারাপ হয়, একা লাগে, আমি নিজের মতো করে গান গাই, তাতে আমি দেখেছি আমার মন অনেক বেশি শান্ত হয়। ঠিক একইভাবে একজন রোগীর ক্ষেত্রে তো আরও এটা অনেক বেশি কাজ করে, এবং বিশেষ করে আমি বলবো যারা সাইকিয়াট্রিক পেশেন্ট হয়, তারা তাদের ক্ষেত্রে কিন্তু এই মিউজিক থেরাপিটা খুব খুবভাবে মানে এফেক্ট করে, তাদের কাছে খুব ভালো ফল হয় তাদের।
0: পরের কারণের স্বার্থ দিয়া বলি, এ জীবন মনো সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। কামিনী রায়ের কবিতার এই লাইনগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয়, আত্মস্বার্থে মগ্ন না থেকে পরের কল্যাণে জীবন উৎসর্গ করলে প্রকৃত সুখ পাওয়া সম্ভব। আর তোমরা সেবার ব্রতে ব্রতী হয়ে যেই মহৎ কাজটি নিরন্তর করে চলেছ পল্লবী, তার জন্য তোমাকে অনেক অনেক কুর্নিশ জানাই। ঘড়ির কাঁটা বলছে আমাদের সময় আজকের মতন শেষ হয়ে এসেছে। পল্লবী, আজ তোমার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। নিশ্চয়ই যারা নার্সিং নিয়ে পড়তে চাও, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে রাখতে চাও, তারা আমাদের এই কথোপকথন থেকে, আমাদের আলাপচারিতা থেকে, আলোচনা থেকে অনেক অনেক কিছু জানতে পারলে বন্ধুরা। তোমাদের ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল হয়ে উঠুক, এবং যারা আজকের এই বিশেষ যুব অনুষ্ঠান শুনলে, অথচ এ বিষয়ে পড়ার আগামীতে কোনো পরিকল্পনা ছিল না, আমি নিশ্চিত তোমাদের মধ্যে অনেকের কিন্তু আগামীতে বিএসসি নার্সিং নিয়ে পড়ার আগ্রহ জাগতে পারে। এভাবেই আমরা আরও আরও অনেক কোর্স, প্রফেশনাল কোর্স নিয়ে আমাদের এই যুব অনুষ্ঠানে নিশ্চয়ই আলোচনা করব আগামীতে। পল্লবী, তুমি আমাদের আজকের এই অনুষ্ঠানে এসেছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আগামী জীবন তোমার সফল হোক, উজ্জ্বল হোক। যুব বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকের মতন যুব অনুষ্ঠান।
2: শুনলেন যুব অনুষ্ঠান, বিএসসি নার্সিংয়ে ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে পল্লবী দাসের সাক্ষাৎকার নিলেন শ্রীজ্যোতি ভট্টাচার্য, আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি একটি ঘোষণা। আগামী 17ই মে 2026 রবিবার অর্থাৎ আগামীকাল রাত 8টায় সরাসরি সম্প্রচারিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উক্ত রক্তচাপ প্রসঙ্গে জানতে ফোন করুন 9434076705। এই নম্বরে ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, এখন গ্রামে গঞ্জে এই অনুষ্ঠানে গাছের খাদ্য উপাদান, এই নিয়ে বলবেন ডক্টর সন্দীপ হেমব্রম, সংযোজনায় আইভি দে।

0: গ্রামেগঞ্জে অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় গাছের খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা। আর এই আলোচনা করবার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে পেয়েছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক ডক্টর সন্দীপ হেমব্রম, বিষয়বস্তু বিশেষজ্ঞ মৃত্তিকা বিভাগ। ডক্টর হেমব্রম, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার।
1: নমস্কার।
0: আমরা সকলেই জানি যে গাছ বেড়ে উঠতে গেলে তার জন্য চাই পরিমাণ মতো খাদ্য, যা গাছের পক্ষে নির্দিষ্ট হওয়া দরকার। কিন্তু গাছ বেড়ে উঠতে গেলে যথাযথ পুষ্টিগুণ বিশিষ্ট খাদ্য কি তারা পায়? প্রথমেই জানতে ইচ্ছে করে যে পুষ্টিগত খাদ্য বলতে আমরা ঠিক কি বুঝি, বা উদ্ভিদের পুষ্টি বা আসলে কি?
1: হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। আর মেনলি চাষবাসের ক্ষেত্রে আমরা এই পুষ্টি বা উদ্ভিদের খাদ্যটা যদি ঠিকঠাকভাবে এবং সুসংহতভাবে যদি আমরা খাদ্য দিতে পারি বা জমিতে ঠিকঠাকভাবে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছের রোগ পোকা বলুন বা গাছের ফলন বলুন সব কিছুই কিন্তু সঠিক হারে আমাদেরকে দিয়ে থাকে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে উদ্ভিদের খাদ্য বা পুষ্টি আমরা কাকে বলি, তাহলে আমরা সেই সব মৌল উপাদানকেই বলবো যেগুলোকে মানে প্রত্যক্ষ অংশগ্রহণ করে উদ্ভিদ তার নিজের ক্ষয়পূরণ বা বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে গড়ছে, সেটাকে আমরা উদ্ভিদের পুষ্টি বা খাদ্য হিসাবে বলে থাকি।
0: ঠিক।
1: এবং হিসাব মতো অনেক বড় একটা টপিক এই যে খাদ্য, যেটা বললাম খাদ্যর মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন ধরুন প্রধান খাদ্য, তারপরে গৌণ খাদ্য, তারপরে অনুখাদ্য। ঠিক আছে, এই তিনটে ভাগে ভাগ করা যায় খাদ্যকে। তেমনি প্রধান খাদ্যের মধ্যে আমরা পাই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তার মধ্যে যেমন আমরা এমনি পরিবেশ থেকে, যেমন বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে আমরা কার্বনটাকে পেয়ে থাকি, এবং জল থেকে আমরা হাইড্রোজেন পেয়ে থাকি, আর আমাদের যে বায়ুমণ্ডল সে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন পেয়ে থাকি। এগুলো হচ্ছে সহজলভ্য খাদ্য উপাদান গাছের, যেটা পরিবেশ থেকে সহজেই গাছ নিতে পারে। এবং বাকি যে খাদ্য উপাদান আছে সেগুলো কিন্তু সবই মাটির থেকে গাছ নেয়। এই প্রধান খাদ্যের মধ্যে যেগুলো আমরা বাইরের থেকে ইনপুট দিই আর কি, সেগুলো যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এগুলো হচ্ছে প্রধান খাদ্য বা প্রাথমিক খাদ্য। এবার গৌণ খাদ্য বা সেকেন্ডারি প্ল্যান্ট নিউট্রিয়েন যেগুলো বলা হয়, সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। আর অনুখাদ্য, অনুখাদ্য হচ্ছে ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার, বোরন, জিঙ্ক বা দস্তা, ক্লোরিন, লৌহ, নিকেল। এছাড়া সিলিকন, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, আয়োডিন প্রভৃতি এই খাদ্য উপাদানগুলি কয়েকটি গাছে খুব কম মাত্রায় গ্রহণ করে, কিন্তু তা সত্ত্বেও এগুলো লাগে, তাই এদিকে উপকারী খাদ্য উপাদান হিসাবে ধরা হয়।
0: আচ্ছা, আপনি এই কথা বলছিলেন যে প্রাথমিক খাদ্য হিসেবে গাছ যেগুলো গ্রহণ করে, তারপরেও দেখা যায় যে তার মধ্যে কিছু অভাবজনিত লক্ষণ গাছগুলোর মধ্যে প্রত্যক্ষ করা যায়। তো সেই অভাবজনিত লক্ষণগুলো কি প্রাথমিক খাদ্য গ্রহণের পর? সেক্ষেত্রে গাছের আরও নতুন কি ধরনের খাবার নেওয়া উচিত বলে আপনি মনে করছেন?
1: হ্যাঁ, যেমন প্রধান খাদ্যের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তার যদি আমি কাজ হিসাবে বলি, যেমন নাইট্রোজেন কি করে, নাইট্রোজেন অঙ্গজ বৃদ্ধি ও সবুজ বর্ণ গঠনে সহায়তা করে বা প্রোটিন তৈরিতে সহায়তা করে। এবং উদ্ভিদের পাশকাটি বা ধানের সময়ে আমরা দেখি যে পাশকাটির সংখ্যা বৃদ্ধি হচ্ছে না, এগুলো আমরা নাইট্রোজেনের অভাবেও একটা কম বেশি সেটাকে ধরতে পারি, এবং ফুল ফলের আকার ঠিকঠাক বৃদ্ধি হবে না আপনার। তেমনি এর যদি নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণগুলো আমরা যদি নোটিস করি, সেই জায়গায় দেখা যাবে যে গাছের বৃদ্ধিটা ঠিকঠাকভাবে আমাদের হচ্ছে না, বা গাছের পাতার যে নিচের অংশ তা হলদে হয়ে ঝরে পড়ছে, এবং ফুল ফলের আকারও অনেকটা ছোট হয়।
0: আচ্ছা,
1: তেমনি ফসফরাসের ক্ষেত্রে ফসফরাসের কাজ হচ্ছে মূলের বৃদ্ধি তাকে বাড়িয়ে দেওয়া, বা মূলের বৃদ্ধি ঠিকঠাকভাবে হয় এবং ফুল ফল ধারণের ক্ষমতাটাকে বাড়ায়, এবং পাশকাটির সংখ্যা বাড়ায়, এবং মূলজ ফসলের ফলনটাও বৃদ্ধি করে। মূলজ ফসল মানে যেগুলো গাজর, বিট বা মূলো এইগুলোর ধরনের। এবং ফসফরাসের যেগুলো অভাবজনিত লক্ষণ সেগুলো হচ্ছে মূল গঠনে ব্যাহত হয় এবং গাছের কাণ্ড বা পাতার যেটা স্বাভাবিক বৃদ্ধি আর কি, সেই বৃদ্ধিটা ঠিকঠাকভাবে হয় না, বা পাতার বেগুনি লালাবরণের দাগ দেখা যায় ও অনেক ছোট হয়। তেমনি আর একটা নেক্সট যেটা উপাদান সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের কাজ হচ্ছে শর্করা উৎপাদন এবং পরিবহনের সক্রিয় অংশ নেয় এবং রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে এবং দানা পুষ্ট হয় এবং মাটির জলধারণ ক্ষমতাকে বাড়ায়। এর অভাবজনিত লক্ষণ যদি আমরা নোটিস করি সেখানে দেখা যাবে যে গাছের ডগায় সুখা রোগ দেখা যায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দানা অপুষ্ট হয়, পাতার ডগা বরাবর সবুজ অংশ ঝলসে, খড়ের মতো একটা মনে হয় এরকম।
0: আচ্ছা, গাছের গৌণ খাদ্যগুলি উদ্ভিদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কিভাবে সাহায্য করে এবং সেগুলো যদি না পায় তাহলে তার অভাবজনিত লক্ষণগুলি কী কী?
1: হ্যাঁ, গাছের গৌণ খাদ্য হিসাবে যেমন আমি আগেই বললাম যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, যেমন এইগুলোর অভাবজনিত লক্ষণ যদি আমি তুলে ধরি তাহলে এখানে দেখা যাবে কাণ্ড দুর্বল হওয়া, ফুল ও ফল শুকিয়ে যাওয়া, নতুন পাতা কুকড়ে ছোট হয়ে যাওয়া ও নাইট্রিফাইং অগ্রমুকুল শুকিয়ে যাওয়ায় এবং পাতার কিনারায় হালকা ছোপযুক্ত বনের বিকৃতি ঘটে, পাতাগুলো হলদে হয়ে ক্লোরোসিস বা পাণ্ডু রোগ দেখা দেয়। এগুলো মানে অনেক রোগ আছে, যেমন পাতার আকার ছোট হয়, কুকড়ে পরের দিকে গুটিয়ে যায়। ভুট্টার পাতার ক্ষেত্রে আপনি দেখবেন যে পাতার অন্তঃশিরার সাদা ডরা দাগ দেখা যাবে, তুলো পাতার বেগুনি লাল দাগ দেখা যায়, সোয়াবিন পাতার শিরা সবুজ দাগ ইত্যাদি রোগ এরকম দেখা যায়, যেমন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাবে। এবং বিশেষ করে যেমন সালফারের ক্ষেত্রে দেখবেন কাণ্ড অস্বাভাবিক লম্বা ও শক্ত হয়, নতুন ও কচি পাতার রং হলদে হয়ে যায় এবং কাণ্ড ও পাতার বোটা সহজে খুব ভঙ্গুর হয়ে যায় আর কি, ভেঙে যায়।
0: আচ্ছা,
1: এদের ক্যালসিয়ামের কাজ হিসাবে যদি আমি বলি, ক্যালসিয়ামের কাজ মূলতন্ত্র গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে এবং শিম্বগোত্রীয় যে গাছগুলো হয় সেগুলোর যে আমরা অর্বুদ বা যে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো থাকে যার মাধ্যমে বাতাসের যে নাইট্রোজেনটা ধরে রাখার ক্ষমতা রাখে, সেই সব যেমন মটর একটা শিম্বগোত্রীয় উদ্ভিদ এবং সেই গাছের দেখবেন শিকড়ে একটা গুটি টাইপের দানা হয়, সেই দানাটা চুলি যে আমাদের বাতাসে 78% যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেন থেকে কিছুটা পরিমাণ নাইট্রোজেন তারা কিন্তু জমিতে টেনে নেয় এবং সেটা আমাদের নাইট্রোজেন সার হিসাবে ব্যবহার হয়। তেমনি ম্যাগনেসিয়াম সবুজ কণা তৈরিতে সাহায্য করে এবং তৈলবীজ, শস্য তেল ও চর্বি উৎপাদনে সক্রিয় অংশগ্রহণ করে, গাছের যে খরা সহনশীলতা এবং যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাতেও কিন্তু ম্যাগনেসিয়াম যথেষ্ট একটা
0: ভালো
1: ভূমিকা পালন করে। তেমনি সালফারের ক্ষেত্রে যে গাছের শিকড় বৃদ্ধি ও সবুজ অংশ তৈরিতে যথেষ্ট সাহায্য করে এবং সালফারের আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে উদ্ভিজ তেল, মানে তেল জাতীয় যেসব যেমন মাস্টার্ড বা এরকম যেগুলোর থেকে আমরা তেল পাই সেগুলোর যেমন বেশ সালফারের একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জায়গায়। যেমন সরষের ক্ষেত্রে সালফার যদি আমরা ঠিকঠাকভাবে না প্রয়োগ করে থাকি ওই তেলের মধ্যে যে একটা ঝাঁঝালো গন্ধটা সেটা কিন্তু পাওয়া যাবে না এবং সালফারের ক্ষেত্রেও গুটি তৈরিতে সাহায্য করে, যেটা বললাম যে শিম্বগোত্রীয় গাছের যে শিকড়ে গুটি তৈরি করে সেটা কিন্তু সালফারের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: আচ্ছা, আমাদের আলোচনার মধ্যে এটা উঠে এলো যে অনুখাদ্যের ব্যাপারটা, অনুখাদ্য কী কী এবং এদের প্রয়োজনীয়তা গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে গাছের খাদ্য হিসেবে কতটা গুরুত্বপূর্ণ?
1: হ্যাঁ, অনুখাদ্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেমন খুব অল্প পরিমাণ হলেও প্রয়োজনীয় পুষ্টি মৌলগুলিকে অনুখাদ্য আমরা বলছি আর কি, যেখানে আমরা বললাম যে কপার, নিকেল, এই জিনিসগুলো অনেকগুলো যেগুলো বললাম অনুখাদ্য, তো সেগুলো মানে যেমন ধানের ক্ষেত্রে আমার 5 টন ধান বা 5 টন খড় উৎপাদন করতে নাইট্রোজেনের হয়তো দেখা যাবে 100 কিলো লাগবে, সেখানে আপনার অনুখাদ্য মলিবডেনাম 30 গ্রাম মাত্র লাগবে। অনুখাদ্য এমন একটা জিনিস, যেমন তরকারিতে আমরা নুন ব্যবহার করি তেমনি, যে অল্প হলেও কিন্তু নুন না দিলে তরকারিটা কিন্তু ঠিকঠাকভাবে আপনার
0: স্বাদ হবে না
1: বা এই ফলনের ক্ষেত্রেও কিন্তু আপনার ঠিকঠাকভাবে ফলন পাওয়া যায় না। আবার একদিকে যেমন উদ্ভিদের প্রধান খাদ্যগুলির প্রয়োজনের তুলনায় বেশি প্রয়োগ হলে সাধারণ ফলনের তেমন পার্থক্য দেখা যায় না, কিন্তু অনুখাদ্য প্রয়োজনের তুলনায় একটু যদি আপনি বেশি প্রয়োগ করে ফেলেন তাহলে ফসলের কিন্তু মানে ফলন বা ক্ষতিও আপনার হয়ে যেতে পারে। তেমনি যেটা বললেন যে অনুখাদ্যের যে কাজ বা প্রয়োজনীয়তা যেটা, সেটা যদি আমরা দেখি তো অনুখাদ্য হচ্ছে ভিটামিন বা উৎসেচক ও হরমোন তৈরিতে আপনার হেল্প করছে এবং সালোকসংশ্লেষ শ্বসনেও আপনার সহায়তা করছে। ক্লোরোফিল, প্রোটিন, ফ্যাট, শারীরিক নানা অঙ্গ প্রত্যঙ্গ তৈরিতে ও কোষ বিভাজনে কিন্তু সাহায্য করছে এবং বিভিন্ন খাদ্যের বিপাক ও পরিবহনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে। তো উদ্ভিদের মধ্যে যেমন জলের সমতা বা জলের যে ব্যালেন্স সেটাকে রক্ষা করে বা মাটি থেকে উদ্ভিদের যে প্রধান খাদ্যগুলি সেগুলো শোষণে কিন্তু অনুখাদ্য সাহায্য করে। আবার যেগুলো আমি বললাম যে শিম্বগোত্রীয় উদ্ভিদের শিকড়ে যে রাইজোবিয়াম গুটি থাকে সেইগুলো তৈরিতেও কিন্তু অনুখাদ্যর একটা বিশেষ ভূমিকা আছে।
0: ঠিক ঠিক। আচ্ছা, এই অনুখাদ্যর কথা যখন উঠল তখন জানতে ইচ্ছে হয় যে আমাদের এই উত্তরবঙ্গের যে কৃষিজাত জমি সেখানে অনুখাদ্যের ঘাটতি কি রয়েছে, এবং যদি ঘাটতি থাকে তাহলে সেই ঘাটতিকে আমরা কী করে পূরণ করব?
1: অনুখাদ্যের ঘাটতি হলে, যেমন আপনার ফসলে অনুখাদ্যের ঘাটতি হলে আমরা দেখি যে ফুল ফল ঠিকঠাক আপনার ধরবে না বা ঝরে পড়ে যাবে বা ফুলগুলি আপনার ফেটে যাবে, এবং ফলের মধ্যে বা ফুলের মধ্যে দেখবেন অনেক সময় কালো কালো ছোপ ছোপ একটা দাগ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তেমনি কিছু বাঁধাকপির ক্ষেত্রে দেখতে পাবেন যে মাথা ঠিকঠাকভাবে ধরছে না বা মাথা ফেটে যাচ্ছে। ঠিক আছে। তো জিঙ্কের অভাবের আমরা যদি ধরি তো গাছের পাতা কি হয়, বিবর্ণ হয়ে যায়। ঠিক আছে। বা ঝাঁটার মতো একটা হয়ে যায় বা মুকুল ঠিকঠাকভাবে আসবে না। সেক্ষেত্রে আমরা যেমন জিঙ্ক বা বোরন এইগুলোর যখন আমরা অভাব দেখতে পাই তখন আমরা বোরিক পাউডার স্প্রে করতে পারি, যেমন 1-2 গ্রাম পার লিটারে। আর জমিতে বছরে অন্তত একবার বোরন 20% প্রয়োগ করা একান্ত দরকার, এবং সেক্ষেত্রে আমরা ডাইসোডিয়াম অক্টাবোরেট টেট্রাহাইড্রেট দিতে পারি।
0: আচ্ছা।
1: বা জিঙ্ক ADTA 12% বা চিলেট জিঙ্ক 1 গ্রাম পার লিটার জলে।
0: আচ্ছা, এখন আমরা কয়েকটি ফসলের কথায় আসি। ভুট্টার জমিতে যদি ফসফরাসের অভাব হয় তাহলে সেটা কিভাবে বোঝা যাবে, এবং তার থেকে কি করণীয়, আমরা কি করে সেটা বুঝে কি প্রতিকার হিসেবে কি ব্যবহার করব?
1: হ্যাঁ, ভুট্টার জমিতে আমরা দেখি যখন ফসফরাসের ঘাটতি হয় তখন ভুট্টার পাতার কিনারায় দেখবেন একটা বেগুনি বা খয়েরি রঙের একটা বর্ডার দেখতে পাওয়া যায়। এবার সেক্ষেত্রে আমরা DAP বা 19:19 পার ট্যাঙ্কেতে 5 গ্রাম দিয়ে আমরা সেটা স্প্রে করতে পারি।
0: আর টমেটো ফলের নিচে অনেক সময় দেখা যায় যে ধসার মতো হচ্ছে এবং তার ফলে ফল পচে যায়, মানে এটা কিসের সমস্যা, এবং এমন যদি হতে থাকে তাহলে কি করা দরকার?
1: হ্যাঁ, এটা একটা খুব মারাত্মক একটা সমস্যাই বলা যায়। এটা একটা শারীরবৃত্তীয় সমস্যা যার নাম হচ্ছে ব্লোজম এন্ড রট। সাধারণত এটা ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। এটার জন্য আমরা ক্যালসিয়াম এবং বোরনের একটা মিক্সচার দিতে পারি যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন চমক, হটিক্যাপ। এগুলোর থেকে 3 গ্রাম পার লিটার যদি আমরা স্প্রে করি 10-15 দিন অন্তর তাহলে একটা ভালো সুফল পাওয়া যাবে।
0: আচ্ছা, এরপরে জানতে ইচ্ছে হয় যে কুমড়ো গোত্রীয় যে ফসলগুলো রয়েছে তাদের মধ্যে যদি অনুখাদ্যের অভাব দেখা দেয় তাহলে কী ধরনের সমস্যা তৈরি হবে, এবং তার থেকে কুমড়ো গোত্রীয় ফসলকে বাঁচাতে হলে কৃষক ভাইদের কী কী করণীয়?
1: কুমড়ো গোত্রীয় ফসলের অনুখাদ্যের অভাব হলে বিশেষ করে পরাগ সংযোগের একটা ভালো রকমের সমস্যা হয়, এবং আমরা জানি পরাগ সংযোগ যদি ঠিকঠাক না হয় তাতে ফুল ফল ঠিকঠাকভাবে ধারণের সমস্যা তৈরি হয়, স্ত্রী ফুলের সংখ্যা কমে যায়। এই জন্য অনুখাদ্যর মিশ্রণ Grade 5 যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স 2-3 ml পার লিটার জলে যদি স্প্রে করা যায় তাহলে এই সমস্যার থেকে সমাধান পাওয়া যাবে।
0: আচ্ছা, আরেক ধরনের ফসল, ধরুন মূল বা কন্দ জাতীয় ফসল, সেক্ষেত্রে যদি অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ হয় তাহলে কী ধরনের সমস্যা দেখা দেয়, এবং সেক্ষেত্রে কৃষক ভাইরা কী করে বুঝবেন যে অতিরিক্ত নাইট্রোজেনের প্রয়োগ হয়েছে, এবং তার থেকে বাঁচার উপায় কী?
1: মূল বা কন্দ জাতীয় ফসলে অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করলে মূল বা কন্দের বৃদ্ধি অনেকটা কমে যায়। তারপর অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগের ফলে কি হয়, গাছের যে একটা বৃদ্ধি বা ভেজিটেটিভ গ্রোথ যেটা বলে সেটা অনেক বেশি হয়, যার ফলে আমাদের যে মেন জিনিসটা দরকার আর কি, মূলটা বা কন্দটা আর কি, তো সেই জিনিসটার কিন্তু বৃদ্ধি সেরকমভাবে হয় না বা কম হয় বা সেই জিনিসটা আমরা পাই না, এবং তার আকার ছোট হয় বা তার গুণগত মানটাও অনেক কম হয়। এবং নাইট্রোজেন সার বেশি প্রয়োগের ক্ষেত্রে কি হয়, রোগ পোকার আক্রমণও বেশি বাড়ে। যেমন সাধারণত যে পোকামাকড়গুলো থাকলে তাদেরকে কিন্তু আমরা নিজেরাই ইনভাইট করে ফেলি তার ফলে, কারণ মানে জমিতে যখন পোকামাকড়ের আক্রমণ হয় তাদেরকে কিন্তু আমরা ইনভাইটেশন দিই না, কিন্তু ইনভাইটেশন তারা পায় কী করে, যখন আমরা জমিতে কোনো কিছু প্রয়োগ করছি তার মাধ্যমে কিন্তু তাদের যে নেকটার থাকে, তার যে অ্যান্টেনা থাকে, তার প্রত্যেকটা পোকার দেখবেন অ্যান্টেনা টাইপের একটা থাকে আর কি, দুটো সিংয়ের মতো, তো তার মাধ্যমে তারা কিন্তু সেখানে একটা মেসেজ পায়, সেই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই জায়গায় আসে এবং তাতে তারা ফসলটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা কিন্তু সেই জায়গায় চলে আসে। সুতরাং আমরা এই মূল বা কন্দ জাতীয় ফসলে নাইট্রোজেন সার প্রয়োগ করার সময় সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে যদি আমরা প্রয়োগ করি তাহলে একটা ভালো

0: যেমন সাধারণত যে পোকামাকড়গুলো থাকলে তাদেরকে কিন্তু আমরা নিজেরাই ইনভাইট করে ফেলি তার ফলে, কারণ মানে জমিতে যখন পোকামাকড়ের আক্রমণ হয় তাদেরকে কিন্তু আমরা ইনভাইটেশন দিই না, কিন্তু ইনভাইটেশন তারা পায় কী করে, যখন আমরা জমিতে কোনো কিছু প্রয়োগ করছি তার মাধ্যমে কিন্তু তাদের যে নেকটার থাকে, তার যে অ্যান্টেনা থাকে, তার প্রত্যেকটা পোকার দেখবেন অ্যান্টেনা টাইপের একটা থাকে আর কি, দুটো সিংয়ের মতো, তো তার মাধ্যমে তারা কিন্তু সেখানে একটা মেসেজ পায়, সেই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু সেই জায়গায় আসে এবং তাতে তারা ফসলটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা কিন্তু সেই জায়গায় চলে আসে। সুতরাং আমরা এই মূল বা কন্দ জাতীয় ফসলে নাইট্রোজেন সার প্রয়োগ করার সময় সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে যদি আমরা প্রয়োগ করি তাহলে একটা ভালো সুফল পাওয়া যাবে।
1: এই সঠিক সময়টা কি
0: বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম যেমন হয়ে থাকে, তেমনি আমরা মূল বা কন্দ জাতীয় যে কোনো ফসলই হোক না কেন যখন আমরা প্রয়োগ করব আর কি, তখন আমরা হয় জমি তৈরির আগে যখন আমরা জমি তৈরি করব সেই টাইমে আমরা মূল সার হিসাবে যখন আমরা দেব তখন কিন্তু সয়েল টেস্ট বেসড আমরা কিন্তু নাইট্রোজেন সারটাকে প্রয়োগ করব।
1: উত্তরবঙ্গের মাটিতে অনেক ফলের বাগান আছে, সেই ফলের বাগানে আমরা চাই যে ফলের মিষ্টতা বৃদ্ধি পাক, তো ফলের মিষ্টত্ব বৃদ্ধি করতে গেলে কিভাবে বাড়ানো সম্ভব, কী ধরনের খাদ্য বা কী ধরনের প্রাথমিক খাদ্য বা অনুখাদ্য কিভাবে প্রয়োগ করা উচিত বলে আপনি মনে করেন?
0: হ্যাঁ, আমরা জানি যে পেয়ারা বা আম কলা যাই হোক না কেন নর্থ বেঙ্গলে এইসব ফসল খুব বেশি হয়, বা আনারস লেবু এখন দেখবেন অনেক ক্ষেত্রে ড্রাগন ফ্রুটও হয়, এইসব ফলগুলোর ক্ষেত্রে মিষ্টির যে পরিমাণটা সেটা বাড়ানো যায় কম বেশি, কিন্তু আমাদের বিভিন্ন খাদ্য উপাদান প্রয়োগ করে সেগুলোর ক্ষেত্রে আমরা যেমন গাছের গ্রোথের জন্য আমরা বেশি নজর দিই, যেমন নাইট্রোজেন ব্যবহার করি বা গাছের ফলের আকার বানানো ক্ষেত্রে অবশ্যই একটা মাটিতে প্রয়োগের সাথে সাথে আমাদের অনেক সময় ফলের গাছ যখন ফল ধরবে বা ফলের আকার আস্তে আস্তে যখন বাড়তে থাকবে তখন আমরা কিন্তু গাছে কিছু তরল সার, তরল পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করে, তরল পটাশিয়াম নাইট্রেট যে 0050 2-3 গ্রাম পার লিটার আমরা যদি ব্যবহার করি 15-20 দিন অন্তর তাহলে কিন্তু ফলের মিষ্টতা অনেকটাই
1: বৃদ্ধি
0: বাড়বে আর কি। হ্যাঁ
1: ঠিক, রোগ পোকা দেখা যায় বিভিন্ন উদ্ভিদের মধ্যে, সেক্ষেত্রে উদ্ভিদের খাদ্য উপাদানের কি প্রয়োজনীয়তা রয়েছে?
0: হ্যাঁ, প্রয়োজনীয়তা আছে,
1: মানে কি কি খাদ্য প্রয়োগ হলে রোগ পোকা আক্রমণের সম্ভাবনা বেড়ে যায় এবং তার থেকে প্রতিকারী বা কি?
0: আমাদের ফসলের বৃদ্ধি এবং শাখা পোশাকা বাড়ানো আমরা যতগুলো অনুখাদ্য বা প্রধান খাদ্য যাই অ্যাপ্লাই করি না কেন সেগুলো আমাদের উদ্দেশ্য হচ্ছে ফুল ফল যেগুলো বেশি বাড়বে বা আমাদের ফলনটা বেশি হবে, তো এই খাদ্য উপাদান অবশ্যই দরকার আছে। চাষবাসের সময় আমরা বিভিন্ন রকম খাদ্য উপাদান আমরা দিয়ে থাকি, তো সেগুলো আমরা কিন্তু এমনি মাটি পরীক্ষা ছাড়াই কিন্তু সবসময় আমরা বিভিন্ন খাদ্য উপাদান দিয়ে থাকি, এবং তার মধ্যে যেগুলো দরকার সেগুলো তো ঠিক আছে, কিন্তু তার মধ্যে যে রোগ পোকার থেকে বাঁচাবে আর কি সেই সব জাতীয় খাদ্য উপাদান যেমন হচ্ছে পটাশিয়াম, তারপরে আপনার যেমন কিছু গৌণ খাদ্যর মধ্যে আপনার ক্যালসিয়াম, ঠিক আছে, তো এরকম জাতীয় খাদ্য উপাদান আছে যেগুলো কিন্তু আপনার রোগ পোকার থেকে
1: রক্ষা করে,
0: প্রোটেক্ট করবে।
1: ঠিক, অনেকটাই আলোচনা আমরা এগোলাম, কিন্তু আরেকটা জিনিস জানতে ইচ্ছা হয় যে তৈলবীজ জাতীয় ফসল কোন কোন খাদ্য উপাদান বেশি প্রয়োগ করতে হবে, সেক্ষেত্রে তৈলবীজ জাতীয় ফসলের ক্ষেত্রে কি কি উপাদান প্রয়োগ করলে তার ফসলের মাত্রা বেশি হবে?
0: তৈলবীজের ক্ষেত্রে আপনার যেমন আমাদের নর্থ বেঙ্গলে সব থেকে ভালো হয় যেমন সরষা, তিল, সেই সঙ্গে আপনার গ্রাউন্ড নাট, চীনাবাদাম যেটা বলি, কিছু অংশ এখন সূর্যমুখী করা হচ্ছে, এই তৈলবীজগুলোতে ফসল কিন্তু খুব ভালোই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে, এবং এই ফসলগুলো আমাদের মেন পার্ট হচ্ছে তেল, যে তেল আমরা সাধারণত ভালো মানে ভালো একটা বাজার মূল্যও পাই, সেক্ষেত্রে তৈলবীজ ফসলের যখন ফল ধরবে ফসল আসবে আর কি, আমাদেরকে বিভিন্ন অনুখাদ্য আর কি তার একটা মিশ্রণ প্রয়োগ করতে পারে।
1: আচ্ছা,
0: এবং সেক্ষেত্রে অনুখাদ্যের মধ্যে বোরন আমরা দিতে পারি, এবং বোরনের প্রয়োজনীয়তা খুব বেশি আছে, সেই জায়গায় আরেকটা গৌণ খাদ্য আছে, তার মধ্যে যেটা আমি একটু আগেই আলোচনা করছিলাম, যেটা হচ্ছে সালফার। যে তৈলবীজের ক্ষেত্রে সালফারটা একটা খুবই প্রয়োজনীয় একটা খাদ্য উপাদান, বিশেষ করে তৈলবীজ জাতীয় উদ্ভিদ যতগুলো হয়, যে তেলটাকে ঠিকঠাকভাবে তার গুণগত মানটাকে বাড়িয়ে দেয় আর কি। এবং সেই জন্য আমাদের তৈলবীজের ক্ষেত্রে সালফারটাও খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা সালফারটা অ্যাকচুয়ালি আপনার পেঁয়াজ রসুন এগুলোর ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাকভাবে গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান।
1: আমাদের আজকের আলোচনার বিষয় ছিল গাছের খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা। শ্রোতা বন্ধুরা, আমাদের এই আলোচনার জন্য আজকে আমরা স্টুডিওতে পেয়েছিলাম অধ্যাপক ডক্টর সন্দীপ হেমব্রমকে। উনি কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের অধ্যাপক, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে, বিষয়বস্তু বিশেষজ্ঞ, মৃত্তিকা বিভাগ। ডক্টর হেমব্রম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য।
0: নমস্কার।
1: নমস্কার। শেষ করছি আমাদের আজকের গ্রামেগঞ্জে অনুষ্ঠান। আবার কথা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।

শুনলেন গ্রামেগঞ্জে গাছের খাদ্য উপাদান নিয়ে বললেন ডক্টর সন্দীপ হেমব্রম। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত কৃষক ভাইদের জন্য আগামী 20 মে বুধবার পর্যন্ত জল হওয়ার খবরে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জল হওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন, সেই সঙ্গেই শেষ হলো আজকের গ্রামে গঞ্জে অনুষ্ঠানটি। আকাশবাণী।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। প্রাক্তন রঞ্জি খেলোয়াড় দেবজিৎ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎকার নেবেন মনোময় পাল।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের সুস্বাগত জানাই। 8 থেকে 80 আপামর বাঙালি তথা ভারতবর্ষের বর্তমানে সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। এযাবৎকালে ভারতবর্ষের ক্রীড়াক্ষেত্রে যদি কোনো খেলায় সবথেকে সাফল্য থাকে তা হল এই ক্রিকেট। স্বাভাবিকভাবেই ভারতের অলিতে গলিতে গ্রামে গঞ্জ থেকে শুরু করে মাল্টিপ্লেক্স কমপ্লেক্সে শিশুদের বইয়ের ব্যাগের সঙ্গে অপরিহার্য হয়ে উঠেছে ক্রিকেট কিটস। কিন্তু

0: 6 বছর বয়স, তখনই আমি প্রথম ব্যাট ধরি। তো সেটা খেলার ছলেই, তখন কিন্তু মনে কখনো মনে হয়নি যে আমি একটা বেটার জায়গায় যাব, ভালো ক্রিকেটার হব, সেই হিসেবে না, জাস্ট খেলার ছলে তখনই আমার প্রথম হাতি করি। শুরুতে টেনিস বলেই খেলেছি, আমাদের পাড়ায় যারা সিনিয়ররা যারা খেলতো তারা আমাকে প্রায় মাঠে ডেকে নিত, আমাকে তখন কি করতো ফিল্ডিং করাতো।
1: আচ্ছা,
0: আমাকে ব্যাটিং বোলিং দেওয়া হতো না, সেই জন্য আমার প্রচণ্ড জিদ হতো যে আমাকে খেলতেই হবে। তো সেইভাবে একদিন আমার সময় আসলো, আমি সুযোগ পেলাম।
1: এই সুযোগটা কীভাবে পেলেন?
0: সুযোগটা পেলাম আমাদের ওই সিনিয়র প্লেয়ার যারা ছিলেন তারা একদিন প্লেয়ার শর্টেজের জন্য বললেন যে 11 জনের প্লেয়ার হচ্ছে না, তুই আয়, তোকে আজকে ব্যাটিং বোলিং দুটোই করাবো। তো সেই সুবাদে আমার সেই মাঠে প্রথম পদার্পণ।
1: সেটা কত বছর বয়স?
0: সেটা আমার যখন বয়স 6।
1: আচ্ছা,
0: দ্যাট ইজ ইন দ্য ইয়ার 1976 or 78।
1: আচ্ছা,
0: 77 এরকম কোনো একটা ইয়ারে আমার শুরু ক্রিকেটটা, তখন আমি খুবই ছোট। তারপর ধীরে ধীরে খেলার প্রতি একটা ইন্টারেস্ট জাগলো, জাগার পরে আমার মনে হলো আমি কিছু করতে পারবো, হয়তো আমার ভিতরে হয়তো সেই ট্যালেন্টটা আছে। সেটা রিয়েলাইজ করলাম যখন আমি 1 বছর কন্টিনিউ খেললাম, এবং আমার বাবার প্রচণ্ড উৎসাহ ছিল, বাবা নিজেও ফুটবল প্লেয়ার ছিলেন। তো উনার উৎসাহে ধীরে ধীরে আমার এগিয়ে চলা, তারপরে তো বাকিটা আপনারা জানেনই, আজ আমি যে জায়গায় আছি।
1: একদমই তাই। এরপর আপনি প্রথমে টেনিস বলে পাড়ার দলে খেললেন, এবং পরবর্তীতে যেটাকে বলে প্রথাগত কোচিং নেওয়া, সেটা কীভাবে শুরু হলো?
0: অ্যাকচুয়ালি আমাদের সময়, আমি যখন আমার বয়স 10 বছর, 10-11 বছর বয়স, সেই সময় ওখানে কাপুর স্যার বলে একজন ছিলেন গুয়াহাটিতে, উনি খুব বড় ক্রিকেটার ছিলেন, উনি আসাম স্টেটের প্রচুর খেলা খেলেছেন।
1: আচ্ছা,
0: তো ওনার নজরে আসি আমি। তখন আমাদের মালিগঞ্জ স্টেডিয়ামে তখন বাচ্চাদের ডেকে এই শ্যাডো প্র্যাকটিস করানো, বোলিংটা এইভাবে করবি দেখিয়ে দেওয়া, উনি সব করতেন। তো ওনার নজরে আমি আসার পরে উনি আমাকে ডেকে নিয়ে যান। ওনার আন্ডারে আমি 2 বছর ছিলাম ওখানে, একদম শৈশবকালের কথা বলছি, 12-13 বছর বয়সের পর।
1: আচ্ছা,
0: তারপরে আস্তে আস্তে আমি পিক আপ করতে শুরু করলাম খেলাটাকে। এবং বাইদি ভাই সেই সময় বাবা যেহেতু রেলে ছিলেন, তো উনি বাইদি ভাই এনজিবিতে চলে আসেন ট্রান্সফার নিয়ে, তখন আমাকে বাধ্য হয়ে চলে আসতে হয়। এখানে আসার পরে,
1: মানে শিলিগুড়িতে,
0: শিলিগুড়িতে আসার পরে তখন আমি পূর্ণরূপে ক্রিকেটটা আরম্ভ করি, এবং আমার অভিষেক হয় প্রথম আমি শিলিগুড়িতে যে ক্রিকেটটা খেলি সেটা স্বস্তিকা যুব সংঘের হয়, সেখানেই আমার সেই প্রথম অভিষেক। তখন আমার বয়স কত হবে, 13-14 বছর বয়স হবে।
1: আচ্ছা,
0: জাস্ট মাধ্যমিক,
1: এখানে ডিউস বলে খেলা শুরু হলো?
0: তখন আমার এখানে ডিউস বলে খেলা শুরু হলো।
1: আচ্ছা, এখানে
0: সাথে সাথে আমি টেনিস বলটাও চালিয়ে গেছি, টেনিস বলটাও খেলতাম।
1: আচ্ছা, এখানে কোথায় কোচিং নিতেন শিলিগুড়িতে আসার পরে?
0: এখানে সেই সময় সেরকম কোনো কোচিং সেন্টার সেভাবে ছিল না,
1: মানে শিলিগুড়িতে কোনো কোচিং সেন্টার
0: ছিলই না।
1: আচ্ছা,
0: প্রথম শুরু হয়েছিল অগ্রগামী ক্লাব থেকে কোচিং সেন্টার চলটা, সেটাও তো আমরা যখন মিড কেরিয়ারের তখনই শুরু হয়েছে। আমরা যখন শুরু করেছি ক্রিকেট,
1: মানে 70-এর দশকে কোনো কোচিং সেন্টার শিলিগুড়িতে
0: শুধু ওই ক্লাব ভিত্তিক প্র্যাকটিস হতো, প্র্যাকটিসে যারা সিনিয়র ছিল তারা আমাদেরকে গাইড করতো, এভাবে ব্যাটিংটা করবি, এভাবে বোলিংটা করবি, বলটা এই জায়গায় ফেলবি, ব্যাটিং এই টেকনিক, যারা পুরনো শিলিগুড়ি প্লেয়ার ছিল তাদের গাইডেন্স পেতাম, সেভাবেই চলতো খেলাটা।
1: আচ্ছা, আপনি বলছিলেন এই কিছুক্ষণ আগে যে সমগ্র বাঙালি তথা শিলিগুড়ি উত্তরবঙ্গের আপনি একজন গর্ব। এরপরে রঞ্জি ক্যাপটা প্রথম মাথায় যেদিন আপনার এলো, সেই দিনের বা সেই সময়ের মানে জার্নিটা কেমন ছিল?
0: দারুণ অনুভূতি। তার আগে একটু ব্রিফলি বলে নেই যে এইখানে খেলতে খেলতে কিন্তু আমি ক্যালকাটা ভবিষ্যৎ স্পোর্টিংয়ে খেলা শুরু করলাম, ফার্স্ট ডিভিশন লিগ।
1: আচ্ছা,
0: এই লেভেলে কলেজ লেভেলে খেলেছি, লিগ লেভেলে খেলেছি, খেলার পর আসতে।
1: কোন কলেজে পড়তেন? শিলিগুড়ি কলেজ?
0: আমি শিলিগুড়ি কলেজ অফ কমার্সে ছিলাম।
1: আচ্ছা,
0: সেখানে পড়তে পড়তে আমি চলে গেলাম, ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করেছি, 2 বার ক্যাপ্টেনশিপ করেছি আমি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, রুনটেন বেরিয়ে খেলেছি। হ্যাঁ, তারপরে আমি সুযোগ পাই বরিশাল স্পোর্টিংয়ে খেলার, ফার্স্ট ডিভিশনে।
1: আচ্ছা,
0: তো আমারই এক বন্ধু যে আজ প্রয়াত,
1: সে বরিশাল স্পোর্টিং মানে সৌরভ গাঙ্গুলির,
0: সৌরভ গাঙ্গুলির ক্লাব,
1: ক্লাব।
0: তো সেখানে আমার ডেবিউ হয়, তো ওখানে টানা 4 বছর খেলেছি। এবং সেখানে যখন আমি খেলা শুরু করি অ্যাজ এ অলরাউন্ডার, তখন আমি ওপেন করতাম না। তো সেখানে খুব শ্রদ্ধা আমার নিজের গুরু বলতে পারেন, শ্রদ্ধা দেবু মিত্র স্যার।
1: আচ্ছা,
0: উনি আমাকে গাইড করে আজকে একটা ম্যাচিওর জায়গায় নিয়ে এসেছিলেন সেই সময়।
1: আচ্ছা,
0: তো ওনার যে গাইডেন্স, কারণ উনি তো বেঙ্গলের এক্স রঞ্জি ট্রফি প্লেয়ার ছিলেন, তো উনি বরিশাল স্পোর্টিংয়ে কোচিং করাতেন। অ্যাকচুয়াল আমি বলতে গেলে সেই সময় আমার আসল কোচিংটা আমার পাওয়া।
1: আচ্ছা, সেটা কত বছর বয়স?
0: সেটা তখন আমার বয়স কত, আমি তখন বোধ হয় গ্রাজুয়েশন করছি।
1: আচ্ছা,
0: তো এইভাবে যখন আমি খেলছিলাম ওখানে, খেলতে খেলতে আমার একটা স্কোপ আসে কাঠিয়ারে চাকরির একটা স্কোপ আছে।

0: তো তখন আমি এখানে ইন্টারভিউ দিতে আসি, তো ওইখানে আমার স্পোর্টস কোটাতে সিলেকশন হয়ে যায়, তখন আমাকে বাধ্য ওটা ছেড়ে আমাকে চাকরিতে জয়েন করতে হয়েছিল।
1: আচ্ছা,
0: এই কাঠিয়ারে গিয়ে আমার তখন চাকরির সূত্রে ক্রিকেটটা শুরু। সেটা হচ্ছে যখন চাকরি করতে করতে আমি ক্রিকেটটা যে খেলবো সেটা কিন্তু আমার কাঠিয়ারেই শুরু হয়েছে, কারণ আমি ওখানে এই চাকরির সূত্রে আমি চাকরি পেয়েছিলাম।
1: আচ্ছা,
0: পরবর্তীতে আমি আসাম চলে যাই।
1: আচ্ছা,
0: তারপরে ঘটনাটা যে আপনি বললেন যে রঞ্জি ট্রফি ডেবিউ, তো আমি আসাম চলে যাওয়ার পরে ওখানে ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছি, এবং মিরাকল বলতে হয় যে যে বছর আমি জয়েন করেছি আসামে গিয়ে ট্রান্সফার নিয়ে চলে গেছিলাম সেই বছরই ডোমেস্টিক ক্রিকেটে আমার প্রচুর রান ছিল। তার পরবর্তীতে আমাকে ট্রায়ালে ডাকে আসাম টিমে, ট্রায়ালে ডাকার পরে ওখানে ট্রায়াল ম্যাচে আমার রান ছিল, অটোমেটিকলি আমি সিলেকশন হয়েছি। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো সেই সময় জাহির আলম বলে একজন প্লেয়ার ছিল ওপেনার, যার খুবই ভালো পারফরমেন্স,
1: মানে আসাম আসাম
0: আসাম রঞ্জি টিমের একদম রেগুলার ওপেনার।
1: আচ্ছা,
0: ওকে ড্রপ করে দিয়ে আমাকে ডেবিউ করিয়েছিল সে ম্যাচে।
1: আচ্ছা,
0: এবং যেদিন প্রথম আমার নাম আসলো সে অনুভূতি আলাদা, যখন আমি নেহরু স্টেডিয়ামে বসে লিস্টে আমার নামটা দেখলাম তখন সেই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যায় না। তো মানে মনে হলো যে একটা গোল আমি অ্যাচিভ করতে পারলাম।
1: সত্যি তাই
0: তাই। এরপরে যখন ডেবিউ ম্যাচে বিহারের সাথে আমি গেলাম, 300 একাতে আমাদের ম্যাচ ছিল, সেখানে যাওয়ার পরে আমি আরও বেশি ইনফ্লুয়েন্স হয়ে গেলাম, যখন আমি দেখলাম আমার সামনে লালচাঁদ রাজপুত, চন্দ্রকান্ত পণ্ডিতের মতো বড় বড় প্লেয়াররা সামনে দাঁড়িয়ে আছে, তাদের সাথে আমি দাঁড়িয়ে আছি, দে আর দ্য টেস্ট প্লেয়ার অফ ইন্ডিয়া। তো সেই অনুভূতিটা তো মানে অসাধারণ বলতে পারেন, এবং তাদের সেই গাইডেন্স, তাদের সেই মোটিভেশন খুব কাছের থেকে তাদেরকে দেখেছি এবং তাদের থেকে অনেক কিছু শিখেছিও।
1: ব্যাট হাতে বা বল নিয়ে যখন আপনি রঞ্জিতে প্রথম দিন যখন খেলতে নামলেন, সেই দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল?
0: সেই দিনের অভিজ্ঞতা বলতে ইনিশিয়ালি আমি খুব নার্ভাসই ছিলাম বলতে হবে।
1: কোন মাঠে খেলা হচ্ছিল?
0: সেটা আমার 300 গ্রাম ম্যাচ, ডেবিউ ম্যাচ এগেনস্ট বিহার। আমাদের অপোনেন্ট টিমে সাবা করিম ছিল, যে ইন্ডিয়া টিমে খেলেছিল,
1: ইন্ডিয়ান টিমের উইকেট কিপার ছিল,
0: প্লাস ভালো স্পিনার ছিল অবিনাশ কুমার।
1: আচ্ছা,
0: তো ওই টিমটা খুব ব্যালেন্স টিম ছিল, তো সেই টিমের এগেনস্টে আমাকে প্রথম বল করতে দেওয়া হয়েছিল। আমি সত্যি কথা বলতে আমি কনফিডেন্স করেছি, প্রথম ওভারটা আমার ভালো হয়নি, আমি একটু ইরাটিক ছিলাম, জায়গায় ফেলতে পারিনি যেহেতু নার্ভাসনেস ছিল। সেই সময় আমি হ্যাটসঅফ করি লালচাঁদ রাজপুতকে, যিনি সামনে এসে মাথা ঠান্ডা রেখে বল করার যে গাইডেন্সটা আমাকে দিয়েছিল যে এইভাবে বলিং করবি, কোনো নার্ভাস হয়ে তো ডেবিউ ম্যাচ তুই একটু প্রেশারে আছিস আমি জানি, তো উনি আমাকে মোটিভেট করেছিল। তারপরে পরবর্তীতে কিন্তু আমার বোলিংটা খুব ভালো হয়েছিল।
1: এই যে ক্রিকেটের যে আপনি একটা মহাসমুদ্রে আপনি যে এত অবাধ বিচরণ করলেন, আইডল হিসেবে কে ছিল আপনার?
0: কপিল দেব, নো ডাউট, ওনাকে দেখেই বড় হয়েছি, ওনার খেলা দেখেই বড় হয়েছি।
1: তার কোন বিষয়টাকে আপনি বেশি?
0: স্পেশালি হচ্ছে ওনার কিলার ইনস্টিংক্ট পাওয়ার, সেকেন্ড হচ্ছে অসাধারণ প্রতিভাবান ছিলেন, ওনার এভরি স্টেপ আমি ফলো করতাম, কীভাবে বলিং করতেন, ওনার মাঠে ওনার অ্যাটিটিউড কীরকম থাকতো, কীরকম পজিটিভনেস থাকতো, মানে ওভারঅল একটা সম্পূর্ণ ক্রিকেটিং প্যাকেজ ছিলেন উনি। বোলিং করতেন সেইভাবে, ব্যাটিংয়ের সময় অসাধারণ অলরাউন্ডিং পারফরমেন্স ছিল ওনার, তো ওনাকে দেখেই আমি বল হইতাম। তখনই কিন্তু একটা ভিতরে ভিতরে ইয়ে এসেছিলো, তখন আমি রঞ্জি খেলিনি, ডোমেস্টিক ক্রিকেট খেলতাম বা শিলিগুড়ি লোকাল খেলতাম, তখন থেকে দেখেছি যে ওনার এই অ্যাটিটিউডটা, ওনার ক্রীড়ার ইনস্টিংক্ট, এই ব্যাপারগুলো আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছিল, সেই জন্য ওনাকে তখন থেকে আমি আইডল মানতাম।
1: 83 বিশ্বকাপ ইন্ডিয়া,
0: ইয়েস,
1: প্রথম ভারত বিশ্ব জয় করলো, কিন্তু আমরা জানি যে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচটা সেটা তখন সম্প্রচার হয়নি যে কোনো কারণেই হোক, তো সে সময় কেমন মনে হচ্ছিল সেই সেই সময়টাতে যে খেলা দেখতে পাচ্ছি না?
0: খেলা দেখতে পারিনি, কিন্তু কিছু কিছু কমেন্ট রেডিও তো সেই সময় শুনেছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তো পরবর্তী কিছু কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপিংসগুলো আমরা পেয়েছি, তো সেখানে কিন্তু একটা ব্যাপার ছিল, আমি ওদের ইন্টারভিউগুলো পরে শুনেছি যে বিশ্বকাপের শুরুটাতে ওরা কিন্তু ভাবেনি
1: ভালো ছিল
0: যে ওরা বিশ্বকাপ বিশ্ব চ্যাম্পিয়ন হবে, ওরা ম্যাচ বাই ম্যাচ এগিয়েছে তো এটা তো একটা বিশাল অসাধারণ ব্যাপার যে আমরা প্রথম বিশ্বকাপ কপিল দেবের নেতৃত্বে পেয়েছি এবং তার অলরাউন্ডার পারফরমেন্স ছিল, সেই ক্যাচটা তো কেউ ভুলবে না, ভিভিয়ান রিচার্ডসের সেই মুহূর্তের ক্যাচটা যেটা কপিল দেব পিছন
1: দৌড়ে
0: গিয়ে দৌড়েছে, সেটাই হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।
1: এই যে খেলাধুলার যে বিষয় এতদিন ধরে একটা আপনার ক্রিকেটের জার্নি, আমরা আজকে 2026 সালে পৌঁছে গেছি, এখনও দেখা যায় যে বাবা মা পড়াশোনার প্রতি সবসময় বেশি শৈশব শিশুদেরকে প্রেশার। আপনাদের সেই 70 বা 80 দশকের বাবা মা, তারা সেই বাবা মাদেরকে আপনি পেয়েছেন, কেমন সাপোর্ট ছিল পরিবারের থেকে?
0: আমার তো পরিবারের সাপোর্ট বলতে মা শাসন করতো, মা পড়াশোনার ব্যাপারে একটু বেশি প্রেশার দিত সবসময় যে পড়াশোনা কর পড়াশোনা কর, কারণ কিন্তু আমার বাবা সবসময় আমার সাপোর্টে ছিলেন। ইভেন কি আমি মাঠে যেখানেই খেলতে যেতাম, ইভেন কি আমি যদি টেনিস বল খেলতেও যেতাম, সেখানেও বাবা মাঠে এসে উপস্থিত হতো, বসে বসে আমার খেলা দেখতো, বাইরে গিয়ে গাইড করতো, বলতো তোর এখানে ভুল হয়েছে, ওখানে ভুল হয়েছে, এই জায়গাটা এইভাবে করা উচিত হয়নি, তুই এইভাবে করা উচিত ছিল, তাহলে পারফরমেন্সটা তোর আরও বেটার হতো, বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন।
1: এই ফাঁকে আমাদের এই ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি আমাদের আধুনিক প্রজন্মের বাবা মাদেরকে, যারা অভিভাবক, যারা শুধু বইয়ের ব্যাগ ছাড়া কিছুই বোঝে না, তাদের জন্য যদি ছোট্ট করে কিছু বলেন।
0: আজকের দিনে যে কোচিং সেন্টার, আমি নিজেও অ্যাজ এ হেড কোচ বাঘাযতীন ক্রিকেট কোচিং সেন্টারে আছি, যেখানে অলমোস্ট 300 স্টুডেন্ট আসে অন অ্যান অ্যাভারেজ, সেগুলোকে আমাকে সামলাতে হয়। সেখানে বাবা মাদের আমি দেখি যে তাদের অ্যাটিটিউডটা না উৎসাহ দিচ্ছে, বাচ্চাদের উৎসাহ দিচ্ছেন তা না, সারাক্ষণ পড়ে থাকছে, যতক্ষণ বাচ্চা প্র্যাকটিস করছে কন্টিনিউ তারা বসে থাকছে, সব কিছু আছে, কিন্তু তাদের ভিতরে একটাই জিনিসের অভাব আমি যেটা ফিল করি এখনকার বাচ্চাদের, বাচ্চাদের অভিভাবকদের স্পেশালি, যে তারা অল্পতেই বেশি চাচ্ছে,
1: ঠিক প্র্যাকটিস কম করব কিন্তু রান অনেক বেশি করব।
0: তাদের বক্তব্য হচ্ছে যে আমার ছেলেকে আপনার কাছে আমি দিয়েছি, আপনি হেড কোচ,
1: আপনি দুদিনের সাউন্ড সচিন তেন্ডুলকার,
0: হ্যাঁ আপনি খুব ভালো খেলা শেখান, আমার ছেলেকে তাড়াতাড়ি তৈরি করুন।
1: ঠিক
0: তো এই সমস্যাটা আছে, তাতে কি হচ্ছে হাউ টু স্ট্রাগল, এই যে মাইন্ডসেট বা অ্যাটিচিউড সেটা বাচ্চাদের মধ্যে এখন দেখা যায় না। প্রতিভা উঠছে কিন্তু ম্যাক্সিমাম প্রতিভা হারিয়ে যাচ্ছে, তাদের সেই সিরিয়াসনেস অ্যাটিচিউডটা নেই, যেন যারা সব কিছু পেয়ে যাচ্ছে তাদেরকে স্ট্রাগল করে কিছু পেতে হচ্ছে,
1: খিদেটা নষ্ট হয়ে যাচ্ছে,
0: খিদেটা নষ্ট হয়ে যাচ্ছে, কারেক্ট। এই জায়গাটায় কিন্তু একটা ল্যাক আছে, এগুলো চিন্তাভাবনা করা উচিত আমার মনে হয়, এভরি অভিভাবকদের এই ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত।
1: একটু এবারে আপনার খেলার জগতে যে ড্রেসিং রুম, আমরা জানি আমরা সবসময় ক্যামেরার সামনে যেটা থাকে আমরা তাকেই সবসময় দেখতে পাই, খেলার মাঠকে তো আমরা সবসময় দেখি, ড্রেসিং রুম, এই ড্রেসিং রুমের যে অভিজ্ঞতা, যদি কিছু মজার ঘটনা বা কিছু অভিজ্ঞতা থাকে এ নিয়ে যদি কিছু বলেন।
0: ড্রেসিং রুমের ভেতরের ঘটনাটা যদি আমি বলি, যখন আমি ফোর ডে ম্যাচের কথা বলছি, রঞ্জি ট্রফি ম্যাচ,
1: রঞ্জি ট্রফি,
0: যখন দেখা যায় যে টিম একটু ক্রাইসিস সিচুয়েশনে আছে, প্রায়ই আসে, ফার্স্ট ইনিংসে আমরা ফেল হয়ে গেলাম, ভালো খেলতে পারিনি, তখন কিন্তু একটা টেন্স থাকে, সব বোলাররাই বা সব ব্যাটসম্যানরাই বা সব প্লেয়াররাই তো কিন্তু একটা শান্ত মুডে চুপচাপ থাকে, বেশি কথাবার্তা হয় না, কিন্তু যখনই দেখা যায় যে আমরা একটু অ্যাডভান্স স্টেজে আছি, যেমন আমাদের তখনকার দিনে রঞ্জি ট্রফিতে কী হতো, ফার্স্ট ইনিংস লিড নেওয়ার পরে যদি ম্যাচ ড্র হয়ে যেত তাহলে পয়েন্টের ভিত্তিতে যারা ফার্স্ট ইনিংস লিড নিয়েছে
1: তারা
0: তারা কোয়ালিফাই করতো,
1: কোয়ালিফাই করতো।
0: তো সেখানে যখন আমাদের এই সিচুয়েশন আছে, ধরুন আমরা ফার্স্ট ইনিংস লিড নিয়ে নিয়েছি, হাতে একদিন আছে, দুটো ইনিংস এখনও কমপ্লিট হওয়ার সম্ভাবনা নেই, ফ্ল্যাট উইকেট, তা আমরা বুঝে যাচ্ছি যে ম্যাচটা ড্র হবে, সেই সময় কিন্তু ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো থাকে,
1: ঠিক
0: হাসি ফুর্তি আর কি ফাজলামি সব কিছুই হয়, এবং অনেককে দেখেছি ড্রেসিং রুমের ভিতরে এর পিছনে ওকে লাগা, যেমন আমার পিছনে অনেকে লাগতো, চন্দ্রকান্ত পণ্ডিত আমার পিছনে লাগতো, খুনসুটি করতো, হ্যাঁ ইভেন কি ইয়ার্কি মারতো, ধাক্কা ধাক্কি করতো, এইসব চলতো, বাট স্পোর্টসম্যান স্পিড মেনটেন করেই সব কিছু হতো
1: হতো।
0: আর কিছু কিছু প্লেয়ারকে দেখেছি আমি খুব সুপারস্টিশনে ছিল যে আমি বাঁ পায়ের মোজাটা পরবো,
1: আগে বাঁ পায়ের মোজা পরবো,
0: সচিন আমার যেমন ছিল,
1: শুনেছি সচিন তেন্ডুলকার প্রথমে বাঁ পায়ের প্যাড, আগে
0: বাঁ পায়ের প্যাড পরতো, বাঁ পায়ের মোজা পরতো, আবার কেউ কেউ মানে চার দিনের টি শার্ট, সেই টি শার্ট পরে নামছে, সেই টি শার্টকে ধুচ্ছে না,
1: ঠিক
0: আমি এটা ইউজ করে আমি এটা করবো না, খেলা শেষ হবে তারপরে, এরকম অনেকের ছিল। আমার যেমন ছিল যে আমার যেদিন ম্যাচ শুরু হতো তার আগের দিন থেকে আমি শেভ করতাম না,
1: আচ্ছা,
0: এবং চার দিনের ম্যাচ শেষ হওয়ার পরে শেভ করতাম, এটা আমার সুপারস্টিশন ছিল,
1: ঠিক
0: সবসময় এটা আমি বরাবরই মেনটেন করে এসেছি, কখনো সাকসেস হয়েছি রানে কখনো হয়নি, কিন্তু আমি এটার থেকে বেরিয়ে আসতে পারিনি।
1: এই প্রসঙ্গে একটি মজার ঘটনা বলবো, এই কিছুদিন আগে আমাদের ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির একটা সাক্ষাৎকার শুনছিলাম, যে ওই সেই লর্ডসে যে বিখ্যাত তার যে জার্সি ঘোড়া, প্রচুর তার যে তাবিজ কবজ দেখা গিয়েছিল, বলছে তার মা এক একটা খেলার সময় এক একটা তাবিজ একটা একটা করে,
0: ইয়েস একদম,
1: সংখ্যা বেড়ে যেত।
0: আমি যখন বরিশাল স্পোর্টিং খেললাম আমি সৌরভের বাড়িতেও গিয়েছি, ওর মামার বাড়িতে আমি থাকতাম, সৌরভ গাঙ্গুলি আপন একই মামা,
1: আচ্ছা
0: বেহালাতে ওখানেই আমি থাকতাম, তো আমার সৌরভ গাঙ্গুলির বাড়িতে যাতায়াত ছিল, তখন তো সৌরভ গাঙ্গুলি আন্ডার-19 ডেবিউ করেনি ইনিশিয়াল স্টেজে, সেই সময়ই দেখতাম উনার মা নিরূপা দেবী তখনই ওকে বিভিন্নভাবে হাতে আংটি, এখানে আংটি, এখানে মাদুলি, তখনই সেই সময় আমি দেখতাম ওর সবকটু পড়া থাকতো।
1: আচ্ছা স্নেহাশিস গাঙ্গুলির ক্ষেত্রেও কি একই রকম?
0: না, একদম উল্টো, সৌরভ গাঙ্গুলির একদম রিভার্স।
1: আচ্ছা,
0: সৌরভ গাঙ্গুলি যেমন একটু অ্যাগ্রেসিভনেস আছে, স্নেহাশিস গাঙ্গুলি তা নেই, ভেরি কাম অ্যান্ড কোয়াইট।
1: সামনে থেকে জাতীয় দলের বা আন্তর্জাতিক দলের আর কাকে কাকে পেয়েছেন?
0: অ্যাকচুয়ালি দেখেন, যখন আমি বেঙ্গলোর সাথে খেলেছি সেই সময় আমি অশোক মালহোত্রা, চেতন শর্মা, অরুণ লাল, ঠিক আছে,
1: আচ্ছা,
0: প্রশান্ত বুদ্ধ ছিল যে ইন্ডিয়া খেলেছে, বিদর্ভের ছিল, পরে বেঙ্গল খেলে, জোরে বোলার ছিল, সাউথ আফ্রিকা ট্যুরও করেছিল, খুব বড় মাপের বোলার ছিল, ওকে পেয়েছি।
1: আচ্ছা,
0: ঠিক আছে, ওদিকে ভেঙ্কটেশ প্রসাদকে পেয়েছিলাম, লক্ষ্মণ শিবরাম কৃষ্ণকে পেয়েছি, কৃষ্ণমাচারী শ্রীকান্তকে পেয়েছি।
1: আচ্ছা,
0: ঠিক আছে, এদিকে ধরুন আপনার গগন খোড়া বলে একজন প্লেয়ার ছিল রাজস্থান, ওকে পেয়েছি, অজয় শর্মা লেফট আর্মার ছিল দিল্লির, ওকে পেয়েছি।
1: আচ্ছা,
0: প্লাস সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার, আমি হায়দ্রাবাদের এসে যখন বিবিএস লক্ষ্মণকে খুব সামনে থেকে দেখেছিলাম।
1: আচ্ছা,
0: হি ইজ দ্য বেস্ট, যতগুলো আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার সামনে পেয়েছি।
1: কী জন্য বেস্ট?
0: ওর কনসিস্টেন্সিটা অন্যরকম ছিল, তো ওর ঘরানাটা ক্রিকেটটা অন্যরকম ছিল, কারোর সাথে মিলানো যেত না।
1: আচ্ছা,
0: হি ইজ স্পেশাল, কারণ আমার মনে হয় আমাকে আমার কোচ বলল যে আমরা টসে হেরে গেছি, ওরা ব্যাটিং নিয়েছে হায়দ্রাবাদের সাথে প্রি কোয়ার্টার ম্যাচ, তো তোকে কিন্তু কন্টিনিউ বোলিং করতে হবে, খারাপ বোলিং কর আর ভালো বোলিং কর, কারণ আমরা তিনটা স্পিনার নিয়েছি, দুটো বোলার নিয়েছি, জোরে বোলার, তুই যদি ভালো কনসিস্টেন্টলি বল করিস তাহলে তোকে এক সাইড থেকে বল করতে হবে। আপনি বিশ্বাস করবেন, আমি সেদিন ভিজাস লক্ষ্মণ জাস্ট 3 নম্বরে ব্যাট করতে নেমেছে, আমি কন্টিনিউ 25 ওভার বল করেছি, একটা উইকেট পাইনি।
1: আচ্ছা,
0: 25 ওভারের মধ্যে 15 ওভার তো ওই খেলেছে, আমাকে একটা শট বাজে মারতে দেখলাম না, বা মনে হলো না যে ওই শটটাতে আউট হতে পারে।
1: কোথায় খেলা হচ্ছিল?
0: সেটা হায়দ্রাবাদে।
1: আচ্ছা,
0: হায়দ্রাবাদে জিমখানা।
1: কারণ আমি আপনাকে এই প্রশ্নটা করলাম যে বিভিএস লক্ষ্মণ বা মোহাম্মদ আজহারউদ্দিনের ইডেন গার্ডেনের পারফরমেন্স সবসময়, মানে হায়দ্রাবাদী ঘরানার পারফরমেন্সটা সবসময় বেশি ভালো,
0: ভালো সবসময় ভালো, ইডেন গার্ডেন্সে ওদের পারফরমেন্সটা সবসময় ভালো ছিল।
1: আমরা সেই অস্ট্রেলিয়ার
0: মহাকাব্যিক ইনিংস বিভিএস লক্ষ্মণের অস্ট্রেলিয়ার ইনিংসে, সেটা কে ভুলবে,
1: কে ভুলবে। একটু যদি অন্য দিকটাতে যাই, এই যে আপনি যে এত বড় একটা বৃহত্তর আপনার যে ক্রিকেটের পরিধি, কখনো মনে হয়নি জাতীয় দলে খেলবো?
0: নিশ্চয়ই মনে হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটে যখন আমি পারফরমেন্স করেছি, আমার বেস্ট পারফরমেন্স ছিল ব্যাঙ্গালোর এগেনস্টেই, 4টা উইকেট নিয়েছিলাম এবং ওপেনিং করে 89 রান করেছিলাম, তার আগেও আমার 2-3টে সেঞ্চুরি ছিল, কিন্তু ওই ইনিংসটা ছিল স্পেশাল সিচুয়েশন ওয়াইজ, কারণ আমরা টসে বেঙ্গল জিতে আমাদের ব্যাটিং দিয়েছিল, কৃষ্ণনগরে ম্যাচ হচ্ছিলো, সেখানে 32-4 হয়ে গেছিলো, সেই ক্রাইসিস সিচুয়েশন থেকে ধরে ধরে ম্যাচটাকে সারাদিন খেলেছি। নিশান্ত বরদলি আমার পার্টনার ছিল, খুব ভালো ব্যাটসম্যান, দুজন মিলে পার্টনারশিপ করে লম্বা টেনে টিমটাকে একটা সিকিউর জায়গায় 300-350 রানে পৌঁছে দিয়েছিলাম। তো তখন আমার মনে হচ্ছিলো যে এত ভালো অলরাউন্ডার পারফরমেন্স করে নিশ্চয়ই আমি ইজন চান্স পাবো, তো বাই দি ওয়ে পলিটিক্স তো থাকি,
1: সেটা
0: স্বীকার তো আমি হয়েছি।
1: পূর্বাঞ্চলের যে আমরা এটা একটা এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম আপনাকে, যে একটা এখনো পর্যন্ত একটা কথা থাকে, সৌরভ গাঙ্গুলিকে যদি একটু বাদ রাখি, যে কোথাও কি মনে হয় না জাতীয় দলে পূর্বাঞ্চল একটুখানি ব্রাত্য?
0: নিশ্চয়ই, আমি বলবো লক্ষ্মীরতন শুক্লার কথা, ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ছিল সেই সময়।
1: আপনি উৎপল চ্যাটার্জির কথা এর আগে
0: উৎপল চ্যাটার্জির কথা আমি বলতে পারি,
1: এত ভালো একজন অফ স্পিনার,
0: উৎপল চ্যাটার্জি একবার বোধহয় ওয়ান ডে ডেবিউ করেছিল জামশেদপুর,
1: কিন্তু তাকে তো জায়গায় দেওয়া,
0: তাকে কন্টিনিউ দেওয়া হয়নি। সেই সময় আমাদের ইজনের যে লবিটা, লবি থেকে তো একটাই সিলেক্টর যেত,
1: ঠিক,
0: এবার বাকি জোনের যে সিলেক্টর আছে তাদের পাল্লাটা ভারী ছিল, কারণ তাদের মতামতটা বেশি ছিল।
1: আপনি এই যে রঞ্জিতে খেলেছেন, রঞ্জিতে কতখানি রান এবং কতগুলো উইকেট আছে আপনার?
0: আমার রঞ্জিটা দেখেন, আমি টোটাল 34টা ম্যাচ খেলেছি।
1: আচ্ছা,
0: তখন রঞ্জি ট্রফি ম্যাচ খুব কম হতো, সারা বছরে হয়তো 4টা ম্যাচ পেতাম, আমার 34টা ম্যাচ ছিল, সেখানে আমার অ্যাভারেজ আমি অ্যাপ্রক্সিমেট বলতে পারবো 2500-এর কাছাকাছি রান ছিল।
1: আচ্ছা,
0: আর উইকেট 60-70টার মতো উইকেট ছিল ওভার, এরকমই আমার পারফরমেন্স ছিল।
1: আচ্ছা, বর্তমানে যে উত্তরবঙ্গের যে খেলা, আপনি একটা শিলিগুড়ির একটি বিশিষ্ট ক্লাবে আপনি হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন, উত্তরবঙ্গের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে কী দেখছেন?
0: উত্তরবঙ্গের ক্রিকেটটা আমাদের সময় যে স্টেজে ছিল বা যে প্ল্যাটফর্মে আমরা খেলেছি, সেখান থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্রিকেটের প্ল্যাটফর্মটা অনেক বেটার, বিভিন্ন রকমের কোচিং সেন্টার চালু হয়েছে, SMKP শিলিগুড়ি কি মহকুমা ক্রীড়া পরিষদের যারা আছেন তারাও এই ব্যাপারে অনেক বেশি যত্নবান হয়েছেন, প্রসপেক্ট খুবই ভালো, কিন্তু সাবজেক্ট টু দ্য কন্ডিশন একটাই ব্যাপার আছে যে এতগুলো কোচিং সেন্টার যদিও আছে সেখানে প্লেয়ারের স্কারসিটি নেই, সাপ্লাই অফ প্লেয়ার্স প্রচুর।
1: আচ্ছা,
0: কিন্তু কোয়ালিটি অফ প্লেয়ার্স যারা কম্পিটিটিভ জায়গায় গিয়ে একটা জায়গায় নিজেদের জায়গা করতে পারবে সেখানে ল্যাকিং আছে, মানে সেখানে কমতি আছে, খামতি আছে।
1: ঠিক,
0: তার কারণটা হচ্ছে যে ব্যাঙ্গের ছাতার মতো তো কোচিং সেন্টার গুজেছে শিলিগুড়ি চারিদিকে, কিন্তু প্রপার গাইডেড করার জন্য যে প্রশিক্ষিত কোচ তার অভাব আছে।
1: ঠিক,
0: সেই জায়গাটায় কাজ করতে হবে, যদি সেই জায়গাটায় প্রপার কাজ হয়। তো সেইভাবে তৈরি করার ক্ষেত্রে যদি প্রপার গাইডেন্সটা না হয়, আমি বাচ্চাদের যেমন বলি প্র্যাকটিস আর পারফেক্ট প্র্যাকটিস অনেক ডিফারেন্স আছে। আমি প্র্যাকটিস করলাম কিন্তু আমি পারফেকশন আনতে পারলাম না, আমার লাভ নেই।
1: ঠিক,
0: খাটলেও লাভ নেই, প্রতিভা থাকলেও লাভ নেই, কারণ আমি পারফেক্ট প্র্যাকটিসটা করি নাই।
1: করি,
0: এই জায়গাটায় খামতি আছে।
1: আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি থেকে ঋদ্ধিমান সাহা বা কামাল হাসান মণ্ডল, খুব বেশি নাম কিন্তু আমরা ক্রিকেটে পাচ্ছি না, কিন্তু ক্রিকেটের চাহিদা প্রচুর বেশি। কোথাও কি মনে হয় না যে যেটা জাতীয় দলের নির্বাচনের ক্ষেত্রে পূর্বাঞ্চল থেকে হচ্ছে সেটা রঞ্জির নির্বাচনের ক্ষেত্রে উত্তরবঙ্গ কিছুটা ব্রাত্য?
0: সে তো ব্রাত্যই, আমরা উত্তরবঙ্গ থেকে একমাত্র শিবশঙ্কর পালকে পেয়েছি, তার পরবর্তীতে অনেক দিন পর ঋদ্ধিমানকে পেয়েছি।
1: ঠিক,
0: ঠিক আছে। তো কোয়ালিটি,
1: আইপিএল হচ্ছে, আইপিএল এত ছেলেরা এখন সুযোগ পাচ্ছে সারা ভারতবর্ষ থেকে, কিন্তু শিলিগুড়ি কিন্তু সেভাবে করে,
0: পরিকাঠামোর অভাব, কেন পাচ্ছে না সেটার ভিতর থেকে ভাবতে হবে, মানে বেস থেকে ভাবতে হবে। পরিকাঠামোর অভাব, সোজা কথা বলব, শিলিগুড়িতে একমাত্র অগ্রগামী ছাড়া প্রপার ইনফ্রাস্ট্রাকচার কোনো কোচিং সেন্টার শিলিগুড়িতে নেই। আমি এখন আধুনিক ক্রিকেটের যুগে আছি, সেখানে আমাকে সেই ইনফ্রাস্ট্রাকচারটা দিতে হবে। আমি স্টুডেন্ট ভর্তি করাবো, স্টুডেন্টকে খেলাবো, ঠিক আছে, কিন্তু তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়ার জন্য যে সাজো সামান লাগে বলতে পারি আর কি, ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সেটা তো নেই, ক্লাবরা তো সেটা অ্যাফোর্ড করছে না। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে শিলিগুড়িতে একটা ক্রীড়া সংস্থা রয়ে গেছে যে অনেক কিছুই করতে পারে, সেই জায়গাটায় কিন্তু খুব তাদের অনিয়া, তারা ক্লাবভিত্তিক প্লেয়ারদের উপরে নির্ভর করে, সেই জায়গাটায় চেঞ্জ হওয়ার দরকার আছে, তাহলে হয়তো আমরা আরও ভালো সাফল্য পাব।
1: আচ্ছা, আর আরেকটি বিষয় আমরা দেখতে পাই যে একটা হচ্ছে শারীরিক যে কসরত বা বিভিন্ন রকমের ব্যায়াম আমাদের করতে হচ্ছে সঙ্গে, এবং আমাদের ক্রিকেটটাও প্র্যাকটিস করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে ছেলেরা খেলছে তারা ম্যাচেই বেশি আগ্রহী, তারা আগ্রহ প্রকাশ করছে, শারীরিক কসরতটা কিন্তু সেরকমভাবে করতে চাইছে না।
0: একদম কারেক্ট কথা বলেছেন আপনি, এটা আমি নিজেও উপলব্ধি করি অ্যাজ এ হেড কোচ। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে টেন্ডিসি থাকে, আমি মাঠে আসছি, আমার হাতে দু ঘন্টা আড়াই ঘন্টা সময় আছে, আমি অ্যাজ মেনি অ্যাজ পসিবল আমি ব্যাটিংটা করব, যে বলার সে বলবে আমি বোলিংটা করব, ফিজিক্যাল ফিটনেসের উপরে তাদের ধ্যান কম,
1: খুব কম, এবং অভিভাবকরা সেটা
0: এটাও কিন্তু একটা কারণ প্লেয়ার না ওঠার, আমি বলে দিচ্ছি, এটাও আপনি ভালো পয়েন্ট ধরেছেন। কারণ আমি প্রত্যেক বাচ্চাদের বলি যে দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে তুমি ব্যাটিং করবে, বোলিং করবে, ফিজিক্যাল ফিটনেস করবে, সময় পাবে না, হবে না। তো সেই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা তোমাকে নিজে ইনিশিয়েটিভ নিতে হবে। তো যদি বাচ্চাদের মধ্যে সেলফ মোটিভেশনটা না থাকে, প্লেয়ারকে তো নিজেকে তৈরি হতে হবে, আমরা নিজেদের তাগিদে করতাম, কারণ আমি জানি যে ফিজিক্যাল ফিটনেস যদি না থাকে আমি ইঞ্জুরি প্রোন হয়ে যাবো,
1: সেটাই,
0: তখন আমার কেরিয়ার অনেক আগেই শেষ হয়ে যাবে।
1: আমরা দুটো বলার, সোহেব আখতার আর ব্রেটলি, ব্রেটলি একদম ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে, সোহেব আখতার দুটো দুটো করে ম্যাচ করে বসে যাচ্ছে
0: ডিউ টু ফিটনেসের,
1: ফিজিক্যাল ফিটনেস
0: প্রবলেমের জন্য। ওয়ারেজ আমি একটা কথা বলি, এখানে যে কপিল দেবের কথা বলছি, থ্রু আউট দ্য কেরিয়ার তার কোনো ইঞ্জুরি হয়নি,
1: সত্যি তাই। আমরা ভেঙ্কটেশ প্রসাদকেও বলতে পারি, কিন্তু হয়তো কপিল দেবের মতন অতটা সফল নয়, কিন্তু একদম ধারাবাহিকভাবে খেলেছে,
0: ইঞ্জুরি প্রোন ছিল না, এটা একটা বিরাট ব্যাপার না?
1: ঠিক। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ লগ্নে এসে আমরা উপনীত হয়েছি, যারা আগামীর প্রজন্ম তাদের সামগ্রিকভাবে আর কি কি বিষয়ে এই ক্রিকেটে সফলতা অর্জনের জন্য তাদেরকে অভ্যাস করতে হবে, এই বিষয়গুলো যদি একটু বলেন আগামীর প্রজন্মের জন্য।
0: ব্যাপারটা আমি যেটা বলি, তো আমি অনেক বাচ্চাদের দেখি যে ওরা স্ট্রিট ফুড খায়,
1: ঠিক,
0: হ্যাঁ, ভাজা পোড়া বেশি খায়, এতে কি ওদের ইমিউনিটি পাওয়ারটা গ্রো করে না, সেই জন্য নিউট্রিয়াস ফুড খাওয়া দরকার। আমরা নর্মাল যেভাবে নিউট্রিয়াস ফুড খাই, আমি তো বাচ্চাদের বলি যে ভেজিটেবল স্যুপ বা মশলা ছাড়া খাদ্য অভ্যাস করতে, যেটা বিরাট কোহলি করে, পুরো ক্যারিয়ারে সে মিষ্টি খায়নি, ভেজের উপরে যেত, নিউট্রিয়াস ফুড খেত, ইমিউনিটি পাওয়ার গ্রো করত, ইন্টারনাল স্ট্রেংথ বাড়াতো, ফুড হ্যাবিটটা একটা বিরাট ফ্যাক্টর। তো এইসব ক্ষেত্রে কিন্তু এই নিউট্রিয়াস ফুডটা বড় ফ্যাক্টর তার ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্য, ইন্টারনাল স্ট্রেংথ বাড়ানোর জন্য, এবং এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়।
1: আর তাছাড়া
0: দেখুন সেলফ মোটিভেশন থাকতে হবে, আমি নিজে কি করব। আমি প্রত্যেক বাচ্চাদের বলি যে তুই যখন মাঠে আসবি তখন একটা প্ল্যানিং করে আসবি যে আমি আজকে মাঠে কি করব, আমার শিডিউল অফ ওয়ার্ক কী। সেটা যখন করলি, আমি যখন প্রত্যেক দিন বাচ্চাদের বসিয়ে কাউন্সিলিং করাই এন্ড অফ দ্য কোচিং, তো সেক্ষেত্রে আমি ওদেরকে সবসময় অ্যাডভাইস করি যে নিজেকে নিয়ে, কারণ ক্রিকেটটা থিঙ্কিং গেম, ক্রিকেটকে বলে থিঙ্কিং গেম, তো নিজেকে নিয়ে ভাবতে হবে।
1: ঠিক,
0: আমার ডেভেলপমেন্ট কীভাবে হবে এগুলোই আমি বুঝাই বাচ্চাদের। আমার খাদ্যাভ্যাস কীরকম হবে, আমি কতখানি ওয়ার্কলোড নিব, সব কিছু একটা নির্দিষ্ট ডিসিপ্লিন হইতে চলতে হবে, তাহলেই সাকসেস হবে, নাহলে হবে না।
1: ঠিক, তাহলে শ্রোতা বন্ধুরা আপনারা শুনলেন যে শুধুমাত্র দক্ষতাই কিন্তু ক্রিকেট কেন কোনো কিছুরই সফলতার মাপকাঠি নয়। দক্ষতার সঙ্গে সুশৃঙ্খল জীবন, খাদ্যাভ্যাস, এই সমস্ত কিছুই কিন্তু ক্রিকেটার হিসেবে আপনাদেরকে সফল করতে পারে। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আমরা এতক্ষণ শুনছিলাম একটি আলোচনা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার দেবজিৎ চক্রবর্তী। দেবজিৎবাবুকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্রীড়াঙ্গন এখানেই শেষ করছি। নমস্কার।
0: নমস্কার, ধন্যবাদ।

ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন প্রাক্তন রঞ্জি খেলোয়াড় দেবজিৎ চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন মনোময় পাল, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ননিগোপাল সাহা। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। নমস্কার, শুভ সন্ধ্যা। আনন্দধারা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, চলুন কিছুটা সময় গানে গানে আর কথায় কথায় কাটিয়ে দিই। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অপর্ণা। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। আজ আমরা আমাদের চারপাশের এই পরিবেশকে নিয়ে একটু কথা বলি। সত্যি কথা বলতে কি, প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, বৃক্ষরোপণ, বনমহোৎসব, অরণ্য সপ্তাহ, এগুলো কিন্তু প্রথামাফিক পালিত হয়। কিন্তু আমরা কি সত্যি সচেতন আমাদের পরিবেশকে নিয়ে? আমাদের অপরিণামদর্শিতা, বিবেচনাহীন কিছু কাজ আজ কি প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না? জীবজগৎ,

প্রকৃতি কিন্তু বারবার সেই অশনি সংকেত দিচ্ছে। তাই নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পরিবেশকে নিয়ে আমাদেরকে কিন্তু ভাবতেই হবে। বলবো আরো কথা, তার আগে শুনে নি একটি গান। আর আবারও বলছি, আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে। নায়িকা সংবাদ ছবির গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আজকের আনন্দধারা অনুষ্ঠানে আপনারা শুনছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। ফোন করুন 9434076705 এই নম্বরে। বলছিলাম পরিবেশ নিয়ে কিছু কথা। আসলে আমাদের প্রতিদিনের জীবন, যত আমরা উন্নত হচ্ছি, আমাদের অগ্রগতি হচ্ছে, আমাদের জীবনে স্বাচ্ছন্দ্যের আরামের উপকরণ সমাহার চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, কিন্তু এর কোনোই কি কুরূপ প্রভাব নেই পরিবেশের উপরে? নিশ্চয়ই আছে। আমাদের প্রতিদিনের ব্যবহারের এমন অনেক জিনিস আছে যার ফলে বাতাসে প্রতিদিন বাড়ছে গ্রিন হাউস গ্যাস, পৃথিবীর উষ্ণতা বাড়ছে বিশ্ব উষ্ণায়নের ফলে,

এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর তার ফলে হিমবাহের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এবং সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত শহর বা নগর রয়েছে তারা কিন্তু আজ সত্যিই খুব বিপন্ন। এইভাবে সমুদ্রের জলতল বাড়তে থাকলে হয়তো তলিয়ে যাবে অনেক সমুদ্র তীরবর্তী শহর বা সভ্যতা। তো সেই জন্যই পরিবেশ নিয়ে সচেতন হতেই হবে। উন্নয়নের বিরোধিতা নয়, উন্নয়নকে সাথে নিয়ে পরিবেশকে সংরক্ষণ করতে হবে। উন্নয়ন তো নিশ্চয়ই প্রয়োজন আমাদের জীবনে, কিন্তু তার সাথে সাথে পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটাতে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এবং এটা আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। পরের গান শুনবেন শ্রেয়সী ছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো,
1: হ্যাঁ, নমস্কার দিদি।
0: নমস্কার।
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ আমিও ভালো আছি। অনুষ্ঠান শুনছেন?
1: হ্যাঁ, অনুষ্ঠান শুনছি। সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনছি, খুব ভালো লাগছে।
0: আপনাদের যাতে ভালো লাগে সেইভাবেই আমরা চেষ্টা করি সব সময় অনুষ্ঠানকে সাজাতে।
1: হ্যাঁ, এইসব শিল্পীর গান তো চিরে অমর হয়ে থাকবে,
0: একদম
1: আর এই
0: একদম।
1: শিল্পীর গান আমরা শুনতে খুবই ভালোবাসি।
0: হুম হুম হুম
1: তো আমি নিয়মিত অনুষ্ঠান শুনি আপনাদের,
0: আচ্ছা,
1: এবং মাঝে মাঝে ফোনও করি।
0: হ্যাঁ নিশ্চয়ই করবেন। আপনাদের সাথে কথা বলবো বলেই এই লাইভ ফোনের অনুষ্ঠানগুলো আমাদের রয়েছে বিভিন্ন সময়তে। আমাদের সারা দিন ধরে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে অনেকগুলো লাইভ ফোন ইন অনুষ্ঠান রয়েছে, সেটা শুধুমাত্র আপনাদেরই জন্য। আপনাদের সাথে কথা বলবো, আপনাদের
1: হ্যাঁ, আমি সব
0: ভাবনা চিন্তা।
1: অনুষ্ঠানই ফোন করি এবং সব অনুষ্ঠানই শুনি।
0: হুম হুম হুম অবশ্যই অবশ্যই ফোন করবেন আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো
1: হ্যাঁ,
0: থাকবেন।
1: আমাকে একটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের অ্যান্টিফ্রিনি ছবির গান শোনাবেন।
0: নিশ্চয়ই আমি চেষ্টা করব, আমাদের
1: নমস্কার।
0: সংগ্রহে থাকলে আমি নিশ্চয়ই শোনানোর চেষ্টা করব। ঠিক আছে,
1: নমস্কার।
0: হুম হুম
1: হ্যাঁ, নমস্কার।
0: নমস্কার নমস্কার, ভালো থাকবেন।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। আমরা আজ পরিবেশ নিয়ে কথা বলছি। আমাদের এখন গতিময় জীবন এবং এই দ্রুততার সঙ্গে তাল রাখতে গিয়ে যানবাহনের ব্যবহার অসম্ভব বেড়ে গেছে স্বাভাবিকভাবেই। বাতাসে ক্রমাগত মিশছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস। কার্বন নিঃসরণ আজকের পরিবেশের জন্য একটি বিরাট সমস্যা। এছাড়া আমাদের প্রতিদিনের যে উপকরণ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন মেশিন, এগুলো থেকে ক্রমাগত সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন নিঃসৃত হচ্ছে, বাতাসে মিশে যাচ্ছে। সূর্যের যে তাপ প্রতিদিন পৃথিবীতে আসছে, বিকেলবেলা তো সেই তাপ মহাশূন্যে ফেরতই যেতে পারছে না, কার্বনের ভারী আস্তরণে বাধা পেয়ে ফিরে আসছে, ফলে বিশ্ব উষ্ণায়ন। আর জলবায়ুর পরিবর্তন হচ্ছে, আমরা নিজেরাও প্রত্যক্ষ করতে পারি জলবায়ুর পরিবর্তন। গরম, শীত বা বর্ষা কোনোটাই যেন ঠিক আগের মতো ছন্দে হয় না, কিন্তু প্রকৃতির জগতে কোনো অনিয়ম নেই। তাই এই যে অনিয়মগুলো ঘটছে, প্রকৃতি কিন্তু একদিন না একদিন ঠিক তার জবাব দেবে। এবছর অর্থাৎ 2026 সালকে জাতিসংঘ থেকে বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে সেই জন্য রাখা হয়েছে ক্লাইমেট অ্যাকশন। মূল ভাবনাই এটা, জলবায়ুর সংকট মোকাবিলায় সমাধান এবং স্থিতিস্থাপকতা। সারা বিশ্ব জুড়ে আমাদের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এবং সেই দিনের এই ভাবনাটা হচ্ছে জলবায়ুর এই সংকটকে নিয়ে। সত্যিই ভাবনার বটে, ভাবনার সময় এসেছে, ভাবতে হবে সবাইকে।

0: আরেকজন শ্রোতা বন্ধু আমাদের ফোন করেছেন। হ্যালো,
1: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: হ্যাঁ হ্যাঁ সোমাদি, বলুন।
1: হ্যাঁ, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি। আপনি তো নিয়মিত ফোন করেন আমাদের অনুষ্ঠানে।
1: হ্যাঁ, মনপুরা জংশনে ফোন করলাম তো।
0: হুম হুম
1: হ্যাঁ, আজকের বিষয় কি?
0: আমরা আজকে পরিবেশ নিয়ে কথা বলছি।
1: পরিবেশকে বাঁচাতে গেলে
0: হুম
1: আমাদের প্রত্যেকেরই দরকার
0: হুম
1: গাছ লাগানো,
0: হুম একদম।
1: কারণ হ্যাঁ, গাছই মানুষের একটি প্রাণ।
0: হুম হুম
1: তাই হ্যাঁ, গাছ সবাইকেই আমি এটাই বলবো, সব শ্রোতাগণকে, যে গাছ লাগানো খুবই দরকার, খুবই জরুরি।
0: হুম হুম
1: আর হ্যাঁ, আর এখন হচ্ছে বড় বড় গাছ কেটে সব দোতলা বিল্ডিং হচ্ছে,
0: হুম
1: এর কারণ আরো আর কলকারখানার ধোঁয়া
0: হুম
1: কারণে দূষণ হচ্ছে,
0: দূষণ হচ্ছে, ঠিক।
1: পরিবেশ দূষণ হচ্ছে,
0: হুম হুম
1: যার ফলে আবহাওয়ার এইরকম অবস্থা। আমার গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরম, এটা তো
0: হ্যাঁ, জলবায়ু এখন অনেক পরিবর্তিত হয়ে গেছে। ঠিক সময়ে বৃষ্টি হচ্ছে,
1: হ্যাঁ
0: বৃষ্টির সময় বৃষ্টি নেই, অসময়ে বৃষ্টি হচ্ছে। ঠিক ঠিক
1: হ্যাঁ, এই কারণে গাছ লাগাতে হবে। এক এক সময় গাছই আমাদের সব মানুষদের আশ্রয় নিত,
0: হুম
1: কিছু
0: হুম
1: গরম
0: হুম
1: গরম কাটানোর জন্য
0: হুম
1: গাছতলায় বসে থাকতো। এখন তো গাছই নেই,
0: হুম
1: তাই
0: ঠিক,
1: সবাইকেই গাছ লাগাতে হবে, তাহলেই পরিবেশটা ভালো হবে।
0: আপনি একদম ঠিক কথা বলেছেন। এবং এর জন্য আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, নিজেদের ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে, তাই না?
1: হ্যাঁ, সচেতন না হলে তো হবে না।
0: হুম হুম ঠিক ঠিক, আপনি ভীষণ মূল্যবান কথা বললেন। ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ভালো থাকবেন।
1: ধন্যবাদ
0: হুম হুম
1: দিদি।
0: হুম আবারও কথা হবে আপনার সাথে। সোমাদি, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এই যে কলকারখানা থেকে নিঃসৃত ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এর থেকে প্রায় 60% বায়ু দূষণ শুধুমাত্র যানবাহনের ধোঁয়া থেকেই হচ্ছে। আর এই কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে কে? একমাত্র গাছ। পৃথিবীতে আর কোনো জীবের অস্তিত্ব নেই যে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে। তো এই কার্বন ডাইঅক্সাইড বাতাসে যাতে ঠিকঠাক পরিমাণ মতো থাকে, তার জন্য সবুজায়ন ভীষণ ভীষণভাবে প্রয়োজন। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখতে পাই, গ্রামাঞ্চলে তবু কিছু সবুজের আভাস আমরা পাই, কিন্তু শহর নগরগুলো যেন ক্রমাগতই রুক্ষ ধূসর মরুপ্রান্তরে পরিণত হচ্ছে।

হচ্ছে, যেখানে সবুজের চিহ্নটুকুও খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটু চেষ্টা করলে শহরের মাঝেও কি এই সবুজায়ন করা যায় না? নিশ্চয়ই যায়। সরকারি উদ্যোগে সম্ভব, বা কোনো বিশেষ সংস্থার তাদের শুভ উদ্যোগে হতে পারে, কিংবা ব্যক্তিগত চেতনা থেকেও হতে পারে। অনেক সময় এরকম শোনা যায়, কোনো একজন ব্যক্তি তার নিজের উদ্যোগে, তার তিনি যে পাড়ায় বাস করেন সেই অঞ্চলটাতে তিনি গাছ লাগিয়েছেন, কিংবা কোনো একটা মাঠের চারপাশ দিয়ে গাছ লাগিয়েছেন। অনেকেই এগিয়ে আসেন, কিন্তু কিন্তু আরও অনেক বেশি পরিমাণে মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা আজকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ছায়াছবির গান শুনছি, চলে যাব পরের গানে।

প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তনে পরিযায়ী পাখি যারা, তারা তাদের দিক পরিবর্তন করে ফেলছে। জলদূষণের ফলে সামুদ্রিক প্রাণীরা গতিপথ বদলাচ্ছে, ফলে জলে স্থলে সর্বত্র বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। আর এভাবে চলতে থাকলে একদিন সত্যিই পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃতিকে নির্মল সুন্দর রাখতে সবার আগে চাই সবুজায়ন, আর তার সাথে সাথে প্লাস্টিক জিনিস বর্জন, ই ওয়েস্ট ব্যবহার কমাতে হবে। এরম আরও অনেক বিষয় আছে, প্রকৃতি নিয়ে আজ কিছু কথা বললাম, বাকি রয়ে গেল অনেকটাই, আবার তার অনেকটাই আমাদের জানা কিন্তু মানতে পারি না প্রতিদিনের জীবনে, সেই চেতনাটাই আনতে হবে। কারণ এই পৃথিবী আমাদের সকলের, তাকে সুরক্ষা করার কাজটাও আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে।

সময় প্রায় শেষের পথে। আজকে এই পরিবেশ নিয়ে অনেক সমস্যার কথা বললাম, তার সমাধানও অনেকটাই আমাদের হাতে রয়েছে। নিশ্চয়ই আমরা আমাদের চিন্তায় চেতনায় সেই বিষয়গুলোকে নিয়ে ভাবব এবং এগিয়ে যাব, যাতে আমাদের এই পরিবেশকে আমরা সংরক্ষণ করতে পারি সুন্দর নির্মল পরিচ্ছন্ন এক পৃথিবী তৈরি করতে পারি, যাতে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আনন্দধারা অনুষ্ঠানে আমি এতক্ষণ অপূর্ণা ছিলাম আপনাদের সাথে, আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে ভারী বর্ষণ হয়েছে এবং বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উত্তর দিনাজপুর জেলার দু একটি স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গতকালকের তাপমাত্রা সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বাকি এলাকায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা বাগডোগরায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং টেডংয়ে 28 ডিগ্রি সেলসিয়াস। মুখ্য বৃষ্টিপাতের পরিমাণ ওদলাবাড়ি টি এস্টেট 18 সেন্টিমিটার, ঝালং 14 সেন্টিমিটার, সেবক 12 সেন্টিমিটার, মঙ্গন 9, নাগরাকাটা 8, চালৌনি টি এস্টেট, লিজ রিভার টি এস্টেট, সিগনি 8 সেন্টিমিটার, গ্যাংটক ধরলা ভ্যালি টি এস্টেট, গুড হোপ টি এস্টেট 7 সেন্টিমিটার, জিতি টি এস্টেট, গিস চম্পাশাড়ি 6 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 22 মে শুক্রবার পর্যন্ত

সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত এক সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং সিকিমের দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ এবং সেই সাথে ঘণ্টায় 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল ওয়েদার বুলেটিন। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড এট মোস্ট প্লেসেস উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল এট ওয়ান অর টু প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। উইন্ড স্পিড রেকর্ডেড অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার রোজ অ্যাপ্রিসিয়েবলি অ্যাট এ ফিউ প্লেসেস। নো লার্জ চেঞ্জ ইন ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার। ইয়েস্টারডেজ হাইয়েস্ট ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড 34°C অ্যাট বাগডোগরা অ্যান্ড 28°C অ্যাট টেডং। চিপ অ্যামাউন্ট অফ রেইনফল ইন সেন্টিমিটার ওদলাবাড়ি টি এস্টেট 18, ঝালং 14, সেবক 12, মঙ্গন 9, নাগরাকাটা 8, চালৌনি টি এস্টেট 8, লিজ রিভার টি এস্টেট 8, গুডহোপ টি এস্টেট, গ্যাংটক, দোমোহনি, কুমলাই টি এস্টেট 7H, জিতি টি এস্টেট, গাজলডোবা 6। ওয়েদার ফোরকাস্ট ফর নেক্সট 7 ডেজ। 22nd May ফ্রাইডে লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার এট মোস্ট প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। ওয়েদার ওয়ার্নিং ফর নেক্সট 2 ডেজ, হেভি টু ভেরি হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। হেভি রেইনফল ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস ওভার সিকিম অ্যান্ড কালিম্পং, কোচবিহার, দার্জিলিং ডিস্ট্রিক্ট। থান্ডারস্টর্ম উইথ উইন্ড স্পিড 40-50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড লাইটনিং ভেরি লাইকলি টু অকার এট ওয়ান অর টু প্লেসেস। দ্যাট কনক্লুডস দ্য ওয়েদার বুলেটিন। প্লিজ স্টে উইথ আস ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:05 লোকপরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন শিল্পী রামকুমার চট্টোপাধ্যায় এবং নূপুর চক্রবর্তী। অমিতা বর্মনের কণ্ঠে ভাওয়াইয়া গান 6:40। 7:05 বিশেষ অনুষ্ঠান তাপস চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন মৌমিতা সাহা। রাত 8:00 মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অলোক রায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান 8:30। রাত 9:15 গজল শিল্পী হরিহরণ। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান 9:30। রাত 10:00 সঙ্গীতের অখিল ভারতীয় কার্যক্রমে আজ শুনবেন কণ্ঠসঙ্গীত খেয়াল শিল্পী পণ্ডিত কৈবল্য কুমার গৌরব। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজ সন্ধ্যের বিবিধ ভারতী কেন্দ্রের অনুষ্ঠান সূচি। 7:00 জয়মেলা, 7:45 ইনসে মিলিয়ে, 8:00 হাওয়ামহল, 8:15 চিত্রলোক, 9:00 আপ কে লিয়ে, 9:30 আজ কে ফানকার, 10:00 ছায়াগীত, 10:30 ঢালতি যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন লোক পরম্পরা অনুষ্ঠানে শুনবেন কীর্তন। প্রথমে শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

কথা প্রসঙ্গে বলছেন সখীরে, তোদের বলি সেই মাসির কথা শোন। আর আমাদের অন্য প্রসঙ্গ করার কি আছে? মাসি যে কি করলো সেই কথা তোদের বলি। শোন সখী,

মাসির কথা বলি তোদের। সমস্ত বৃন্দাবন সুষুপ্ত, সকলে ঘুমোচ্ছে, কিন্তু মাসির চোখে ঘুম নেই। সে শুধু রাধা রাধা বলে আমাকে ডাকছে। তাই বলছি, আমরা জানি যে ভোগী লোক যদি হয়, তার গাত্রমর্দন না করলে তার ঘুম আসে না। তো শ্রীকৃষ্ণ স্বয়ং গাত্রমর্দন করছে বাঁশির, নাহলে বাজছে কী করে? আর হয় কারোর যদি ক্ষুধা পায়, তার ঘুম আসে না, কিন্তু শ্রীকৃষ্ণ

চন্ডী দাস কয় সেই সে কারণ কান সর্বস্ব মাসে। না রে আমি ভুল করেছি, সর্বস্ব নয় সরে বস, সরে সরে বস, ওই সরেতে যে বস করেছে তাই বলছি তারে সরে।

0: লোকপরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। লোকপরম্পরা অনুষ্ঠানে আবার ফিরছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর লোকপরম্পরা অনুষ্ঠানে। এবারে শুনবেন কীর্তন নূপুর চক্রবর্তীর কণ্ঠে।

সুরধ্বনি তীর উজ্জ্বল করে, শচীমাতার কোল আলো করে, মানুষের বেশে ভগবান এসেছিলেন আদিজ চণ্ডালকে করতে উদ্ধার। অঙ্গে ছিল তাঁর শ্রী রাধিকার ভাবদ্যুতি, আর অন্তরঙ্গে কৃষ্ণ চৈতন্য রূপ। জাগতিক জীবের আরতি মোচনের জন্য, পাপের অমানিসার আধার খণ্ডনের জন্য সাথে নিয়ে এসেছিলেন হরিনামে।

মায়ের বীজ মন্ত্র, মায়ের স্নেহ, প্রিয়ার বাহুডোর, কিছুই তাকে বেঁধে রাখতে পারেনি মায়ার বাঁধনে। নদিয়ার চাঁদ আমাদের প্রাণের নিমাই, ভক্তিরসে অভিসিঞ্চিত করে জগৎবাসীকে উজ্জীবিত করে গেছেন। আজও সেই ভক্তিরস ফল্গুধারার মতো আমাদের জীবনকে সঞ্জীবনী সুধায় ভরে দিচ্ছে।

0: কীর্তন শুনছেন নূপুর চক্রবর্তীর কণ্ঠে, গ্রন্থনা এবং ভাষ্য পাঠে জয়দেব চক্রবর্তী।
1: ভক্ত প্রাণ ঈশ্বর সান্নিধ্য ছাড়া থাকতে পারে না, কাতর হয়ে বলতে থাকে তোমার আশার পথ চেয়ে বিরহী বিশ্বভুবন ব্যাকুল প্রতীক্ষায়। হৃদয় নিকুঞ্জে তুমি না এলে প্রেম মধু পিয়াসী ভক্তজন অভিমানে হয় ধুলি লুণ্ঠিত, তাদের মনে জাগে শ্রীকৃষ্ণের বাল্যলীলার সেই ননীচুরীর লীলা মাধুরী, যমুনা তীরে বংশীবাদন ও পাগল করা সুরের আহ্বান। ভক্তকুল কেঁদে কেঁদে বলে আর কি বাঁশরি বাজবে না, যমুনায় কি আর ঢেউ উঠবে না, মধুর নূপুর সিঞ্জন কি আর শোনা যাবে না। তারা আকুল হয়ে ডাকতে থাকে এসো ওগো প্রেমময়, ব্যর্থ করো না ভক্তজনের নয়ন জল ভরা আকুতি, আর কতকাল তারা বাঁচিয়ে রাখবে তাদের মানসকুঞ্জের মাধবী কুসুমকে।

আমাদের শ্রী রাধিকা আপাত দৃষ্টিতে কৃষ্ণ প্রেমে মাতোয়ালা মনে হলেও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠা আরাধিকা। তাঁর চোখে যমুনার জল কাজল কালো, কৃষ্ণের কালো বরণ যে তাঁর চোখের কাজল, সে কালো যে আলোর অধিক, কারণ তাতে কৃষ্ণ প্রেম মাখানো আছে, আর সেই আলো ঘিরে আছে শ্রীরাধার অন্তর বাহির। কৃষ্ণ বিরহে তিনি কাঁদেন, তাঁর জনম মরণ সেই কান্নার জলে ভরা। তাঁর রাতের ঘুমে কৃষ্ণ আসেন, চুম্বনে করেন বিবশ, তাই দিনের অদর্শন তাকে করে শেলবিদ্ধ। মরণের মধ্যেও শ্যামের অমৃত স্পর্শ তাকে সঞ্জীবিত করে। আহা, জীবনে তিনি চিরবিরহিনী, কিন্তু মরণে তিনি শ্যাম সোহাগিনী।

এতক্ষণ লোকপরম্পরা অনুষ্ঠানে কীর্তন শুনলেন রামকুমার চট্টোপাধ্যায় এবং নূপুর চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া গান অমিতা বর্মনের কণ্ঠে।

ভাওয়াইয়া গান শুনলেন অমিতা বর্মনের কণ্ঠে। শিল্পীকে যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেছেন বাঁশিতে মাধবচন্দ্র রায়, দোতারায় অমৃত শীল এবং ঢোলে রতন বর্মন। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

0: give their blood to extremely. I think so. এইবারে এসসিএসটি ডেভেলপমেন্ট এন্ড ফিনান্স কর্পোরেশন থেকে আনন্দবাজার একটা বিশাল বিজ্ঞপ্তি আর কি, একজন ফিল্ড লেভেল অফিসার না হবে, কোয়ালিফিকেশন অনার্স গ্রাজুয়েট হয়ে গেছে। এইবারে পরীক্ষা দিলাম এবং রীতি নোড়ালে উত্তীর্ণ হলাম এবং উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুটো জন ছিল, উত্তরবঙ্গের মধ্যে দ্বিতীয় হয়েছে। এইবারে জয়েন করতে এসে শুনলাম যে যেহেতু এটা কর্পোরেশন এখানে পেনশনের কোনো ব্যবস্থা নেই, আর স্কুল হলেতে পেনশন আছে। এইবারে বললেন সবাই যে ওইখানে যাস না, ওইখানে গেলে পেনশন নেই, বুড়ো বয়সে খাবি। তো ভাবলাম যে যদি আমার দ্বারা বহু বহু মানুষ উপকৃত হয় তাহলে আমার সেটাই কাম্য, আমার যা হয় হবে। তো তারপরে আমি ওই স্কুলটা ছেড়ে আমি এসসিএসটি কর্পোরেশনে যোগদান করি এবং এইখানে রিটায়ার করি।
1: আপনি যে এই সরকারি কাজগুলো করতেন তাতে, তারপরে যে আপনি সমাজ সেবা কাজগুলো করতেন তাতে আপনার কোনো অসুবিধা হতো
0: না? এটাকে তো আমি একটা ব্রত হিসেবে নিয়েছি, ব্রত এটা আমার একটা পূজা, তো সেখানে আমার তো আত্মনিবেদন আছে, এখানে যুক্ত হয়, তো সেখানে আমার তো কোনো অসুবিধে হলেও কোনো অসুবিধে মনে হতো না। সেটা
1: এই সমাজমূলক কাজ করতে গিয়ে আপনাকে তো অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে,
0: হ্যাঁ
1: তো সেরকম কিছু খারাপ অভিজ্ঞতা একটু প্রথমে শুনি।
0: আছে, বিশেষ করে সিভিল কাস্ট সার্টিফিকেট তখন ওই অনলাইনে ছিল না, তো দালালরা বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়িয়ে যাদের খুব প্রয়োজন এদের কাছে তখনকার দিনে 2,000, 3,000, 5,000 মাই 7,000 টাকা পর্যন্ত নিয়েছে। মেয়েরা করে কি নিজের বাড়ির গরুটা বিক্রি করেছে কি ছাগলটা বিক্রি করেছে, এইসব এইসব যখন আমার নজরে পড়লো এবং কানে এলো তখন ভাবলাম যে এই ব্যাপারটা একটু দেখা উচিত। তো প্রথমেই আমি ওই কাস্ট সার্টিফিকেটের যিনি অথরিটি এসডিও সাহেবের সঙ্গে দেখা করলাম। তখন তো আমি চাকরি করি, কই স্যার এরকম কিছু জটিল কিছু কেস থাকলে আপনাকে একটু মানবিক দিকটা দেখে আপনাকে একটু ব্যবস্থা নিতে হবে। উনি সানন্দে রাজি হলে তারপরে গ্রাম থেকে গ্রামান্তরে আমার সকাল মানে সকালে আমার বাড়িতে একটা অফিসের মতো বসতো আর কি, সেখানে দূর দূরান্ত থেকে ছেলে মেয়েরা অনেকে ছবি লাগবে, ছবি নেই, বললাম যে একটা চিঠি লিখে দিচ্ছি চিরকুট, এটা নিজে ওই স্টুডিওতে দিবি, একবারে 10 বা 12 কপি ছবি দিয়ে দিবি। কই দাদু অত পয়সা তো নেই, কই দেখ এখন থেকে তো লাগবে রেখে দে, আর পয়সার ব্যাপার সে পরে দেখা যাবে। এইভাবে এদের সিভিল কাস্ট সার্টিফিকেট যখন করা হচ্ছে তো যে দালাল মোটর বাইক নিয়ে ঘুরতেন তিনি বাইকটা বিক্রি করে সাইকেল, তারপরে সাইকেলটাও একসময় বিক্রি হয়ে গেল। এইবারে এই ধরনের মানুষ তো শুধু কাস্ট সার্টিফিকেট না, এর সঙ্গে ভোটের ছবি, আধার কার্ড, প্যান কার্ড, দালাল সব ছড়িয়ে আছে। এইসব জিনিসগুলো তখন ক্রমাগত চলতে থাকেও এবং অবস্থা বুঝে বিনে পয়সায়। তো তার ফলে এইসব বৃত্তির সঙ্গে যারা যুক্ত ছিল এরা স্বাভাবিকভাবে আমার উপরে অত্যন্ত আক্রোশ থাকবে, তারা ক্ষিপ্ত হলেন এবং বললেন যে চকলেট দাদু রাত 9টা সাড়ে 9টার সময় ওই বর্ডার এলাকা থেকে আসে, দুপাশে পাটক্ষেত, নির্জন রাস্তা, একা আসে, যে পিছন থেকে বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিব, ওখানে পড়ে মারা যায়। যে আমাকে বলেন যে দাদু একটু সাবধানে চলবি, কই যে আমি যেভাবে চলছি সেভাবেই চলবো, মরতে হলে তো একবারই মরবো, তো মরবার আগে একটা দুঃখ হবে যে কাপড় শেষ মানে আঘাতে মরতে হবে। তো এই যে বিভিন্ন রকমের গ্রামীণ মানুষের সমস্যা, সেই সমস্যা সাধ্যমতো প্রশাসনিক সহযোগিতা, পঞ্চায়েতের সহযোগিতা এবং আমার ব্যক্তিগত আন্তরিক উদ্যোগ, এই উদ্যোগে বহু মানুষ বহুভাবে উপকৃত হয়েছেন, যেটা আমার একটা বড় প্রাপ্তি।
1: আর আপনাকে খুব জানতে ইচ্ছে করছে, সবাই চকলেট দাদু বলে, এই চকলেট দাদু নামটা কোথা থেকে এলো, কেমন করে এলো?
0: এই চকলেট গ্রামে যখন প্রথম প্রথম যেতাম তো গ্রামীণ মানুষ তারা দেখে যে শহরের বাবু এসছে, নানা রকমের তাদের ধারণা, কে বলে যে বাচ্চাদের সঙ্গে খুব খাতির, হ্যাঁ এই বোধ হয় ছেড়ে ধরে। আবার আমার বান্ধবীরা যে যারা 7, 8, 9-এ পড়ে, ওই যে মিশবি না, ভুলি ভালি নিয়ে তোকে বিক্রি করলে। আবার বর্ডার এলাকায় যাই তো কেউ বলে যে দিল্লির ওদিকের লোক হবে, বর্ডারের গুরুটুরু যে পাচার হচ্ছে এসব ব্যাপারে দেখে আর কি, রিপোর্ট যাবে দিল্লিতে। আর একজন বলছে যে না ওটা হবে না, কারণ এক গরু পাচারকারীর সঙ্গে আমি একদিন গল্প করতে দেখেছি ওকে, অন্যরকম হবে। এই যে ভ্যারাইটি মানুষের বিভিন্ন রকমের, আমাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন মানে প্রতিক্রিয়া, তো এইসব প্রতিক্রিয়া থেকে কিভাবে আত্মরক্ষা করব। প্রথমে ছেলেদের মানে ওদেরকে ভীষণ ভালো লাগে আমার, ওদের জন্য এই ঝোলায় চকলেট থাকে, চকলেট নিয়ে চলে যায়। এবারে চকলেটের বুড়ো বুড়ি আসে, ওদের মা আসে, মারও বয়স অল্প, 18 বছর কি 16 বছর বয়সের মা, তার বাচ্চা আছে। এইভাবে 3 প্রজন্ম চকলেট খেল, এবং ওই চকলেট যারা খেয়েছে তারাই হচ্ছে চকলেট জাদু মানে নামটি দিয়েছে।
1: আপনার কাজের অনেক অভিজ্ঞতা, খারাপ ভালো।
0: হ্যাঁ,
1: এবার আমাদের আকাশবাণীর শ্রোতা বন্ধুদের যদি আপনার একটু ভালো অভিজ্ঞতা গুলো কিছু বলেন।
0: ভালো অভিজ্ঞতা বলতে, প্রত্যন্ত গ্রাম গ্রামগঞ্জের যেসব মানুষ আক্ষরিক অর্থেই অসহায় এবং বিপন্ন, যাদের কোনো রকমের কোনো বাইরের কিছু সহায়তা নেই, ভোটের ছবি, আধার কার্ডের গন্ডগোল, কোনো ভাতা নেই, তো এইসব মানুষগুলোকে প্রতি বছর শীত এবং গ্রীষ্মের প্রাক্কালে বিভিন্ন জায়গায় শিবির করা হয়। কেন তো ভুখা মানুষকে প্রথমে একটু ভরপেট সেবা, এবং সেবাটা ওই নরনারায়ণ সেবার মতো নয়, ওইখানে ফ্রাইড রাইস, ছোলার ডাল, আলু পনির, চাটনি, ভাজা, মিষ্টি ইত্যাদি, শুধু মানে দৈহিক ক্ষুধার নিবৃত্তি নয়, ওদের মানসিক ক্ষুধে যেটা সেটারও যাতে নিবৃত্তি হয় সেই ব্যাপারটা আমরা অত্যন্ত ইয়ের সঙ্গে লক্ষ্য করি। এই যে এদের তৃপ্তি, ওই যে অনাথ বাচ্চাটা পুজোর আগে একটু নতুন জামা পেলো, নতুন প্যান্ট পেলো, ওই বিধবা মাটি দুটো বাচ্চার একটু নতুন জিনিস পেয়েছে, সে একটা শাড়ি পেয়েছে, ওই বৃদ্ধটা একটা কম্বল পেয়েছে, মাথায় একটা টুপি পেয়েছে, পায়ে মোজা পেয়েছে, যাদের পায়ে জুতো নেই জুতো পেয়েছে, পর্যাপ্ত ওষুধ পেয়েছে। আর শীতের সময় আমার বাড়িতে কিছু ওই ব্যবহৃত কিন্তু একটু ভালো মানের পোশাক দিয়ে যান যারা, তারা ওই আমরা ওই ত্রিপালে করে বিছিয়ে দিই, যার যেটা প্রয়োজন না। এইসব দেওয়ার পরে যে ওদের মুখের অভিব্যক্তি, তৃপ্তির অভিব্যক্তি, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, এই পাওয়ার উপরে আর কিছু নেই।
1: আপনি এত মানুষের সহযোগিতা করেন, কেমন লাগে আপনার?
0: আমি নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ ঈশ্বরের কাছে নিজেকে ধন্য মনে করি যে মানুষের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস, আস্থা, শ্রদ্ধা এসব পেয়ে গেছি অযাচিত ভাবে। এবং আমি কখনোই ধনের পিছনে ছুটিনি, তা না হলে তো আমি ওই চাকরিটা করতাম, স্কুলের চাকরিটা। আমি কখনো মান যশের পেছনে ছুটিনি, কারণ বঙ্গরত্ন তো আমার আগের বছরেই পাওয়ার কথা, আমাকে মানে মিনিস্টার লেভেল থেকে ফোন করে বলেছিল আপনাকে বঙ্গরত্ন। তখন আমি বললাম যে জেলায় অনেক বড় বড় মানুষ আছেন, তাদের মধ্যে থেকে আপনারা একজনকে দিন আর কি, আমি নিজেকেই এটা এত বড় সম্মান পাওয়ার উপযুক্ত বলে মনে করি না। ওই তারপরে হয়নি, তারপরে এই যে বঙ্গরত্ন কোনো কিছু নয়, এত কাগজপত্র দেখছেন, ঘর ভর্তি আমার বিভিন্ন টপিক মেমেন্টে এসব আছে, এগুলো কিছুই না। এই যে মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, আপনাদের মতো যে তুহিন আজকে এসছেন, হ্যাঁ এখানে ও যে কি আর কি, আমি সেটা এখন অব্দি বুঝতে পারি না, মানে সর্বক্ষেত্রেই তুহিন আছে এবং সামনের সারিতে আছে, জেলার একটা পতিত যশা মুখ নাম। তো
1: কি মনে হয় নতুন প্রজন্ম কি সমাজ সেবায় আসছে?
0: এইবারে যেটা আমার মনে হয় মানে

0: আমার এইসব দেখে দেখে বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে আসছেন, এগিয়ে আসছেন এবং তারা কিছু কিছু করছেন। বিশেষ করে আমার মানে বাড়িতে এসে এসে বিভিন্ন পরামর্শ নিয়ে বুনিয়াদপুর, এখানে বাগিচাপুর বলে একটা জায়গা আছে, সেখানে ওরা একটা অলরেডি একটা রেজিস্টার্ড একটা এনজিও করেছে এবং খুব ভালো কাজ করে। সংবৎসর রক্তদান শিবির থেকে আরম্ভ করে ওখানে একটা পড়া ঘর বলে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে বাচ্চাদের পড়ানো হয়। সেই পড়া ঘরে আবার বিভিন্ন শুভানুধ্যায়ী এসে একটু শিক্ষা সরঞ্জাম পোশাক ইত্যাদি দিয়ে যান এবং সেটা চলছে ভালোভাবে। এইসব যখন দেখি, তারপরে অনেকে প্রস্তাব দেয় যে দাদু আমি আমার মা মানে একটা প্রয়াণ দিবসে আমি কিছু কি কাউকে কিছু দিব, কাকে দিব জানি না, তুমি তো গ্রামগঞ্জে ঘুরি বেড়া। আমি বললাম যে ভাই তুমি আমার সঙ্গে যাবে, তুমি দেখবে যে কাদেরকে দেওয়া হচ্ছে। এইবারে যখন ওরা একবার দেখেছে, দেখবার পরে ও আবারও প্রস্তাব দেয়। আমি বললাম যে ভাই তুমি টিউশন করো, ছোট্ট একটু ব্যবসা আছে, বাড়িতে বুড়ো বাপ মা ছেলে এটা মানে স্ত্রী পুত্র আছে, তুমি একটু পরে করো। তো বলছে না আমার ভালো লাগে। এইরকম বেশ কিছু মানুষ তারা এই যে কাজ করবার একটা চেষ্টা করছেন শিক্ষা।
1: এতক্ষণ শুনলেন সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, তাপস চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন মৌমিতা সাহা। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন প্রথমে গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং তারপরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: ल्याण्ड जर्कमा 124 किलोग्राम र कुल 220 किलोग्राम भार उठाउँदै जम्मा 3 काँस्य पदकहरू जितिन्। भारतीय ग्राण्डमास्टर आर प्रज्ञानन्दले बुखारेस्टमा आयोजित सुपरबेट चेस क्लासिक रोमानिया 2026 को दोस्रो चरणमा उज्बेक खेलाड़ी जावोखिर सिन्द्रोबलाई पराजित गर्दै आफ्नो पहिलो जीत दर्ता गरेका छन्। त्रिपुराका मुख्यमन्त्री माणिक शाहले आज पूर्वाधार विकाससँगै आधुनिक प्रविधि मार्फत जलस्रोतको वैज्ञानिक र उचित उपयोगको आवश्यकतामा जोड़ दिनुभयो। डाक्टर शाहले अगरतलाको कुञ्जवन स्थित विश्वेश्वरैया परिसरमा जलस्रोत विभागद्वारा स्थापित राज्यस्तरीय डाटा सेन्टरको उद्घाटन गरेपछि उक्त टिप्पणी गर्नुभयो। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भारत र नेदरल्याण्डसले विश्वव्यापी अवरोधहरूलाई सम्बोधन गर्न एक विश्वसनीय पारदर्शी र भविष्यका लागि तयार आपूर्ति श्रृंखला निर्माण गर्न मिलेर काम गरिरहेका छन् भन्नुभएको छ। केन्द्रीय गृहमन्त्री अमित शाहले गुजरात भ्रमणको क्रममा विभिन्न विकास कार्यहरूको समीक्षा गर्नुभयो। केन्द्रीय अनुसन्धान ब्यूरो सीबीआईले आज नीट यूजी 2026 को पेपर लीक प्रकरणमा जीव विज्ञान प्रश्नहरू लीक मामिलामा महाराष्ट्रको पुणेकी वरिष्ठ वनस्पति विज्ञान शिक्षिका मनीषा गुरूनाथ मन्धारेलाई पक्राउ गरेको छ। राष्ट्रपति द्रौपदी मुर्मू, प्रधानमन्त्री नरेन्द्र मोदी तथा केन्द्रीय गृहमन्त्री अमित शाहले सिक्किमका जनतालाई राज्य स्थापना दिवसको शुभकामना दिनुभएको छ। आईपीएल क्रिकेटमा आयोजक कोलकाता नाइट राइडर्सले इडन गार्डन्समा गुजरात टाइटन्ससँग मुकाबिला गरिरहेको छ र गुजरातको गान्धीनगरमा भएको एसियाली भारोत्तोलन च्याम्पियनशीपमा भारत।
1: खबर पढ्छ चञ्चल भट्टाचार्य। प्রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দা হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দা হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দা হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি। নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
2: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহাঁ কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহাঁ কি সরকার কা আভার ব্যক্ত করতা হুঁ। মে ইহাঁ কি জনতা কো 140 করোড় ভারতবাসীয় কি তরফ সে আপনি শুভকামনায় দেতা হুঁ।
1: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা ভিলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের

0: সুযোগ বৃদ্ধি পাবে।
1: A great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Out since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরও একটি রায় ভারত আবারও প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য, মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানের শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হলো। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক নানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
2: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi Lendup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit. But once we commit, we should never go back from that commitment.
0: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তু হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14 থেকে 18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ

0: করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য তিনটি ভাষায় বাধ্যতামূলক পড়াশোনা বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE। চলতি বছরের পয়লা জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও JMB-র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রী ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। IPL ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30 খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা OBC সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত BJP সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হলো, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে।
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী শিলিগুড়ি এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অলোক রায়। 8:30 আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। হরিহরণের কণ্ঠে গজল শুনবেন রাত 9:15। 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। রাত 10টায় দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠসঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত কৈবল্য কুমার গৌরব। আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8টায় হাওয়া মহল, 8:15 চিত্রলোক, 9টায় আপকে লিয়ে, 9:30 আজ কা ফানকার, 10টায় ছায়াগীত, 10:30 ঢালতেই যায় রাত। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের পরবর্তী অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটি ঘোষণা, আগামীকাল অর্থাৎ 17 মে 2026 রবিবার রাত 8টায় সরাসরি সম্প্রচারিত সুস্বাস্থ্য অনুষ্ঠানের বিষয় উচ্চ রক্তচাপ। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর কুন্তল বন্দ্যোপাধ্যায়, সংযোজনায় শান্তনু আচার্য। উচ্চ রক্তচাপ প্রসঙ্গে কোনো কিছু জানতে ফোন করুন 9434076705 এ নম্বরে। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যে বিকশিত ভারত জিরামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। আজিগর মামলা তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। আজ ফলহারিণী কালী পুজো, রাজ্যের বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের সমাগম। আইপিএল ক্রিকেটে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে একথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয় এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন।
1: কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোন অবৈধ টোল হকারদের কাছে কালেকশন সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না।
0: তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি, তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে।
1: পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া তারা বেনিফিটেড হয়েছে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে, করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেব উইদিন 90 ডেজ।
0: এরপর মুখ্যমন্ত্রী ফলতায় আগামী 21 তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেন। রাজ্যে বিকশিত ভারত জিরামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের আওতায় 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রয়াস চলেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও সেখানে আলোচনা হতে পারে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়করা। গত 15 বছরের ইতিহাস ভুলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপার। ওই বৈঠক থেকেই জেলার উন্নয়নের প্রাথমিক রুটম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
2: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন, এসআইআর এর ডিলিটেড হয়ে। কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতো সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে।
0: বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর আজ পর্যালোচনা বৈঠক করেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপার রায় বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালের শয্যা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, 2024-22 মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পশ্চিমবঙ্গে তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়, নতুন করে তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। অন্যদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো SC/ST ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে CID-কে দিয়ে তার তদন্ত করানোর আবেদন জানিয়েছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
3: 2011-এর পর থেকে যেসব সার্টিফিকেট SC/ST সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি CID তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী CID তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক SC সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। আরজিকর মামলার তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12 মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। জরুরি ভিত্তিতে বিপজ্জনক বলে চিহ্নিত ভবন ভেঙে ফেলা দমকল বিভাগের একটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডে 6 তলা ওই আবাসনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ছাড়পত্র না থাকায় 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয়। দমকল বিভাগের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আবাসিকরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালুর জন্য আগামীকাল বেশ কিছু অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। আজ ফলহারিণী কালীপুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালীপুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, শতাব্দী প্রাচীন হংসেশ্বরী মন্দির, কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ায় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। ইডেনে আজ IPL এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স এর মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা প্রথমে ব্যাট করে 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 49 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন মুখোমুখি অনুষ্ঠানে শুনবেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অলোক রায়।
5: নমস্কার, আমি অলোক রায়। আজ আমরা ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া অঞ্চলের অন্তর্গত পাটনিপাড়া এসেছি। আজকে আমাদের আকাশবাণী শিলিগুড়ির এই মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। আপনার নাম কি?
6: নমস্কার, আমার নাম দুলু সরকার।
5: এই যে আমরা শুনতে পারলাম যে আপনি কিছুদিন আগেই দিল্লিতে ম্যারাথন প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, তারপরেও আমাদের যে জম্মু কাশ্মীর রাজ্য যে আছে সেখানেও আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ম্যারাথন প্রতিযোগিতায়, সেই ব্যাপারে যদি আপনি কিছু মন্তব্য করেন।
6: 12 অক্টোবর দিল্লি বেদান্তা ম্যারাথনে আমি 10 কিলোমিটারে পার্টিসিপেট করেছিলাম এবং সেখানে আমি সেকেন্ড প্লেস পেয়ে যাই, এবং 2 নভেম্বর কাশ্মীর ম্যারাথনে আমি 21 কিলোমিটারে সেকেন্ড হয়েছিলাম।
5: এটা কি আপনার ছোটবেলার থেকেই শখ, এই ম্যারাথন দৌড়ে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করা?
6: হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ বললেই বলা যায়। 2018 আমার যখন 18 বছর বয়স তখন থেকে আমি ম্যারাথনে যাই এবং স্টেট মিট, ন্যাশনাল মিট করেছিলাম। সেখান থেকে আমার মধ্যে একটা খেলাধুলার ইচ্ছে জাগে, সেখান থেকে আজকে আমি এখানে।
5: আমরা শুনেছি আপনি বিভিন্ন জায়গায়, ধূপগুড়ির বিভিন্ন জায়গায় আপনি প্রশিক্ষণও দেন, সেই মাঠগুলোর মধ্যে যেরকম ধূপগুড়ি পৌরসভার মাঠ আছে, আপনার কদমতলার মাঠ আছে, বৃদ্ধাশ্রম হাই স্কুলেরও মাঠ আছে, সেখানে আপনি কতজনকে প্রশিক্ষণ দেন?
6: ধূপগুড়ি পৌরসভার মাঠে আমি বিকালবেলা প্র্যাকটিস করাই, সেখানে 15-20 জন ছেলে মেয়ে আছে, এবং সকালবেলা বৃদ্ধাশ্রম স্কুলের যে মাঠ আছে সেই মাঠে 20-25 জনের মতো ছেলে মেয়ে আসে, এবং যারা স্টাফ সিলেকশন, জিডি, যারা লাইন দেয় তাদেরকেও প্রশিক্ষণ করছি।
5: আচ্ছা, আপনি তো একটু আগে বললেন যে আপনি 18 বছর থেকে এই ম্যারাথনের সাথে যুক্ত বা বিভিন্ন জায়গায় আপনি অংশগ্রহণ করেন এই ম্যারাথন প্রতিযোগিতায়, তা এখন অবধি কোন কোন রাজ্যে আপনি এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন?
6: আমি এই অবধি ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যারাথনে আহমেদাবাদ গিয়েছিলাম, আহমেদাবাদ আদানি ম্যারাথনে, সেখানে আমার 2024 থার্ড পজিশন আসে, এবং জয়পুর পিঙ্ক ম্যারাথনে গিয়েছিলাম, সেখানে ফার্স্ট প্লেস পাই, এবং এছাড়াও ইন্ডিয়ার যেমন ব্যাঙ্গালোর, মুম্বাই, কলকাতা, বলতে গেলে ইন্ডিয়া সব জায়গাতে গিয়েছি শুধু কেরালা বাদে।
5: আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গেও তো বিভিন্ন জায়গায় এই ম্যারাথন প্রতিযোগিতা হয়, সেই সব জেলাগুলির মধ্যে কোন কোন জেলায় আপনি গিয়েছেন?
6: মালদাতে গিয়েছিলাম, শিলিগুড়িতে গিয়েছি, কুচবিহার, আলিপুর এবং জলপাইগুড়ি, এর বাইরে ইসলামপুরেও ম্যারাথন করতে গিয়েছি।
5: তাহলে যেটা বোঝা যাচ্ছে আপনি মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে আপনি গিয়েছেন, ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তার সাথে আমাদের ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি অঙ্গরাজ্যে বা রাজ্যে গিয়েছেন। এই যে প্রত্যেকটা জায়গায় যান, তাহলে প্রত্যেকটা জায়গাতেই তো আপনি পুরস্কার অর্জন করেন?
6: হ্যাঁ, এই অবধি তো যেখানে যেখানে খেলতে গিয়েছি প্রায় 90% জায়গাতেই পজিশন পেয়েছি, হয়তো কোথাও ফার্স্ট, কোথাও সেকেন্ড বা কোথাও থার্ড। হঠাৎ কোনো শারীরিক সমস্যা হলে তবেই পজিশনের বাইরে চলে যাই, না তো আমি সব জায়গাতেই পজিশন পেয়ে যাই।
5: এই যে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা যখন হয়, এটা আপনি যখন যান নিশ্চয়ই কখনো প্র্যাকটিস করতে হয় আপনাকে, তা আপনি কিভাবে প্র্যাকটিসটা করেন, আর এই যে কিলোমিটারের পর কিলোমিটার দৌড়ান, সেটা আপনার শরীরে কি কোনো সমস্যা তৈরি হয়?
6: এটা তো একদিনকার কষ্টের ফল নয়, এইটা তো যখন আমি প্র্যাকটিস করি, অ্যাকচুয়ালি
5: এটা সাধনা,
6: বছরের পর বছর যখন ট্রেনিং করতে করতে করতে করতে আজকে আমি এই জায়গাটাতে পৌঁছেছি। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনিং সকালবেলা হয় সোম থেকে শনিবার অবধি, এবং আমাদের রোববার দিন করে পুরোপুরি রেস্ট থাকে। সোমবার থেকে শনিবার অবধি এক একদিন এক একরকম শিডিউল থাকে, সেই শিডিউল ফলো করে আমরা ট্রেনিং করি, এবং সপ্তাহে একদিন শনিবার দিন করে আমাদের লং কন্টিনিউ থাকে, যেটা দিয়ে আমরা পেস ট্রেনিং কন্টিনিউ করি, যার মাধ্যমে সেই সারা সপ্তাহ যে আমি ট্রেনিংটা করলাম সেই ট্রেনিংয়ের যে সুফল এবং কুফল যেটা হয় সেটা বুঝতে পারি আমরা।
5: আপনার একটা ব্যক্তিগত আলোচনায় আসি, আপনার পরিবারে কে কে আছে?
6: আমার পরিবারে বাবা মা এবং তিন বোন এবং আমরা চার ভাই। আমি সবার ছোট, সবারই বিয়ে হয়ে গেছে, তিন বোনেরই বিয়ে হয়েছে, তারা সবাই বড়, এবং তিন দাদা আছে, তার লাস্ট আমি। আমাদের সংসারে শুধু একমাত্র আমি খেলাধুলা করছি, তাছাড়া এর বাইরে কেউ নেই। এবং আমার বাবা মা আছে, সদ্য বাবা আমার গত হয়েছে, তিন মাস হলো, এখন একটু ট্রাগল করছে।
5: আপনার বাবা তো গত হয়েছে, এই যে আপনি ম্যারাথন রেসে অংশগ্রহণ করেন, খেলাধুলা বিভিন্ন জায়গায় করে যাচ্ছেন, আপনার পরিবারের থেকে কখনো কি বাধাপ্রাপ্ত হন নাই আপনি?
6: সংসার থেকে তো বাধাপ্রাপ্ত আসবেই, কম বেশি অনেকেই সাপোর্ট করছে, অনেকেই সাপোর্ট করছে না, এ নিয়েই চলছে। কিন্তু আমার অদম্য মনের জেদ যে আমি একটা জায়গায় পৌঁছবো, সেই জেদের মাধ্যমে যতটাই বাধা আসুক না কেন, আমি আমার হার্ডওয়ার্ক যে আছে সেই হার্ডওয়ার্ক আমি করে যেতে চাই। এবং আমি আমার যে গন্তব্যস্থল আছে সেখানে যদি পৌঁছতে না পারবো, আমি যত বাধাই আসুক না কেন, আমি আমার লক্ষ্যে ঠিক থেকে যাব।
5: আপনি কি বিবাহিত?
6: হ্যাঁ, আমি বিবাহিত। 2020 সালে আমার বিয়ে হয়েছে, আমার স্ত্রী মাধবী বর্মন, এবং আমার এক ছেলে আছে যার বয়স 2 বছর 8 মাস, আর সাথে মা আছে।
5: আমরা শুনেছি আপনার সহধর্মিণী, উনিও নাকি এই ম্যারাথনের সাথে বা খেলাধুলার সাথে যুক্ত?
6: হ্যাঁ, উনিও 2017 সাল থেকে ম্যারাথন এসেছিল, 18-19-20 তিন বছর খেলাধুলা করার পরে বিয়ের পর থেকে এখন ছেলের কারণে বন্ধ আছে, ভবিষ্যতে ট্র্যাক এন্ড ফিল্ডে আবার ফিরবে।
5: আচ্ছা, আপনি এই শুধু কি এই খেলাধুলার সাথে যুক্ত, না তার পারিপার্শ্বিক অন্য কোনো কাজও করেন?
6: খেলাধুলার পাশে আমি কৃষি কাজ করি, এবং সাথে ছোট একটা আমার পোলট্রির ফার্ম আছে, সেখানে যতক্ষণ সময় পেয়ে যাই আর কি, তখন ওখানেও সময় দেই, সাথে আবার কৃষিকাজও করি। আর অ্যাকচুয়ালি মেন আমার উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা, এই খেলাধুলা থেকেই আমার যদি কোনোদিন পরিচয় হয় তবে এই খেলাধুলা থেকেই হবে, এই কারণে আমি আমার খেলাধুলাকে কখনোই ছাড়তে চাই না।
5: এই যে আপনি যে বলছেন, আপনি সকালবেলাতেও প্রায় 15-20 জনকে প্রশিক্ষণ দেন, বিকালেও আপনি প্রায় 15-20 জনকে প্রশিক্ষণ দেন বিভিন্ন ময়দানে, মানে ধূপগুড়ি বিভিন্ন ময়দানে, তা এই যাদের যে প্রশিক্ষণ দেন তারা কি আপনাকে পারিশ্রমিক দেয়?
6: না, আমি একজন খেলোয়াড়, আমি চাই না কেউ আমাকে পারিশ্রমিক দিয়ে আমার কাছ থেকে কিছু শিখুক। আমি অনেক কষ্ট করে খেলাধুলা শিখেছি, আমি চাই এই খেলাধুলাটা সবার মধ্যে বিতরণ করে দিতে। আজকে আমি যদি কারো কাছ থেকে টাকা নিতে যাই তাহলে তারা আমার কাছে প্র্যাকটিস করতে আসবে না। আমি এখন অবধি সবাইকে ফ্রিতে প্র্যাকটিস করাচ্ছি।
5: এখন অবধি ফ্রিতে বিনে পয়সায় প্র্যাকটিস করাচ্ছেন। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন জায়গায় যান, খেলাধুলা চর্চা করেন, তাতে তো আপনার শরীরের প্রোটিনের দরকার হয়, সেটা কি করে পরিপূর্ণ করেন?
6: এই যে খেলাধুলা করতে যাই, এখানে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড এদেরকে কিছু প্রাইজ মানি দেওয়া হয়, যে প্রাইজ মানিগুলো থেকে আমাদের কিছু টাকা সঞ্চয় হয়, অন্ন উপার্জন হয়, সেই অন্ন উপার্জনের মাধ্যম দিয়ে ওগুলো দিয়ে আমাদের প্রোটিন ডায়েট যা কিছু থাকে আমরা মেনটেন করে চলছি।
5: আচ্ছা, এই যে আপনি তো বিভিন্ন জায়গায় খেলাধুলা করতে যান, সেখানে তো নিশ্চয়ই শু পরে বা জুতো পরে যান, এই যে জুতো বা আপনাদের যে ড্রেস যেগুলো আপনাদের দরকার হয় সেগুলো নিশ্চয় কিছুটা হয়তো দামি আছে, সেই জিনিসগুলো কেমন করে আপনি ইয়ে করেন?
6: আমাদের এই শুগুলো অনলাইনেও পাওয়া যাচ্ছে।
5: আচ্ছা,
6: এবং যে সমস্ত বড় বড় শপিং মল আছে এবং শোরুম আছে সেই সমস্ত শোরুম থেকে আমাদের গিয়ে নিয়ে আসতে হয়।
5: আপনার মতে কি বলে, এই যে ধূপগুড়িতে বিভিন্ন মাঠ আছে, সেই সব মাঠে এখনকার ছেলে পেলেরা তো বিভিন্ন জায়গায় মোবাইল আসক্তিতে ভুগছে আর কি, আপনি যেখানেই যাবেন আনাচে কানাচে সব ছেলেরা লাইন দিয়ে মোবাইলে বিভিন্ন রকম গেম খেলছে, তা আপনি কখনো এই ছেলে পেলেদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বলেছেন যে চলাচল মাঠমুখো হয়ে এরকম কিছু?
6: এটা আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু আজকালকার ছেলেপেলেরা এই মোবাইলে অনেকটা আসক্ত হয়ে যাওয়ার পরে মাঠের দিক থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ এর মেন উদ্দেশ্য হয়েছে যে তারা খেলাধুলাকে অতটা পছন্দ করছে না, কারণ হয়েছে এই খেলাধুলাতে অনেকটা কষ্ট আর সময় দিতে হয়, কিন্তু তারা আজকে বুঝছে না যে এই মোবাইলের গেম খেলে তাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না। আজকে যদি সে মাঠে আসে তাহলে তার ভবিষ্যৎ একদিন উজ্জ্বল হবে। আস্তে আস্তে আমরা চেষ্টা করছি তাদের মাঝখানে গিয়ে তাদেরকে বুঝাতে, যাতে তারা মাঠমুখো হয় এবং দেশের জন্য কিছু করতে পারে।
5: এই যে আপনারা খেলাধুলার জন্য যান, এই যে ট্রেনে যান বা বাসে যান, সেই বাস ভাড়া বা ট্রেনের যে যাতায়াত করেন বা ফ্লাইটে যাতায়াত করেন, এরকম কোনো কিছু কি সহযোগিতা পান কোনো জায়গার থেকে?
6: এই অবধি তো কোনো সহযোগিতা পাইনি, যাওয়া আসার খরচা, ট্রেন এবং থাকা, হোটেল যা কিছু নিতে হয় এবং কোনো এই ম্যারাথনগুলো খেলতে গেলে একটা এন্ট্রি ফির ব্যাপার থাকে, এগুলো এই অবধি আমি নিজের থেকেই করছি, সেইভাবে কেউ আগিয়ে আসেনি আর কি।
5: এই যে বিভিন্ন জায়গায় যে ম্যারাথনগুলো হয়, বিভিন্ন প্রদেশে হয়, বিভিন্ন জেলায় হয়, আপনাকে কে খোঁজ খবর দেয় যে এই জায়গায় ম্যারাথন আছে আজকে, বা বিভিন্ন জায়গায় কোথা থেকে আপনি জানেন যে এখানে ম্যারাথন আছে?
6: এই খেলাগুলো আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারি, আমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডির মাধ্যমে জানতে পারি, এবং আমাদের যে ইন্ডিয়ান অ্যাথলেটিক গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমাদের মেল করে জানানো হয়, যেটা দিল্লি ফেডারেশন আছে সেখান থেকেও মেল আসে, এবং অনেক সাংবাদিক খবরের মাধ্যমে আমরা পেয়ে যাই, এবং বেশিটা মোবাইল ইন্টারনেটের মাধ্যমেই পেয়ে যাই আর কি।
5: আচ্ছা, আমাদের জলপাইগুড়ি জেলার একটা ক্রীড়া স্টেডিয়াম আছে, আপনি কি সেখানে গিয়ে অনেক সময় প্রশিক্ষণ নেন?
6: না, আমি জলপাইগুড়ি কমপ্লেক্সে গিয়ে কখনো প্রশিক্ষণ নেইনি। অ্যাকচুয়ালি সেখানে আমাদের যে সাই আছে, জলপাইগুড়ি কমপ্লেক্সটা ওটা পুরোপুরি সাইয়ের আন্ডার আছে, তারা বাইরের কোনো ছেলেপেলেকে অ্যালাউ করে না। আমি ছোটবেলা থেকেই পশ্চিম মল্লিকপাড়া রানা স্যারের কাছে মাঠ করেছি, সেই মাঠে আমি প্রশিক্ষণ নিতাম
5: পশ্চিম মল্লিকপাড়াতে গিয়ে। আচ্ছা, আমাদের ধূপগুড়িতে এই যে মাঠ যে আছে সেখানে কি এমন হলে ভালো হয়? মাঠ যে যখন করেন তখন তো বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন, তো কি হলে ভালো?
6: আমাদের ধূপগুড়ি মাঠে মাঠ করতে গেলে অনেক বাধা আসে, যেমন একটা মাঠেই আমরা ফুটবল খেলে সেখানে ক্রিকেটের প্রশিক্ষণ হয়, সেখানে অনেক তীরন্দাজি হয়, অনেকে অনেক বয়স্ক দাদুরা আছে যারা ওয়াকিং করে স্বাস্থ্যের পক্ষে ভালো থাকার জন্য, সমস্যা হয়, কিন্তু সবকিছু নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ আমাদের ধূপগুড়িতে মাঠের সংখ্যা খুব কম। আমাদের ধূপগুড়িতে ভালো মাঠ বলতে শুধু ধূপগুড়ি পৌরসভা মিউনিসিপ্যালিটির মাঠটাই, সেটাই একটা মাঠ গন্তব্যস্থল যেখানে সবাই মিলে সকাল এবং বিকালে মাঠ করে।
5: এখন আমি আরেকটা জিনিস দেখছি যে আমাদের ধূপগুড়ি বড়িতেকুড়ি স্কুলের মাঠেও কিছু লাইট লাগছে, আমাদের যেরকম মিউনিসিপ্যালিটির যে ফুটবল গ্রাউন্ডটা আছে সেখানটাও কিছু লাইট লাগানো হয়েছে, যাতে রাতেও অনেকে খেলাধুলা প্র্যাকটিস করতে পারে। তা সেটা নয় মিউনিসিপ্যালিটির মাঠগুলো, যেটা গ্রামাঞ্চলের মাঠগুলোর জন্য কি বলতে চান আপনি?
6: গ্রামাঞ্চলের মাঠগুলোতে প্র্যাকটিস করতে একটু খুব কষ্ট হয়, কারণ সেই মাঠগুলোতে সকালবেলায় মাঠের যে চারপাশে বাড়িঘর থাকে তারা গরু ছাগল বেঁধে দেয়, মাঠ করতে খুব কষ্ট হয়। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইব যে আপনারা দয়া করে আমাদের মতো যারা খুদে খেলোয়াড় আছে তাদেরকে একটু সহযোগিতা করুন, এবং সকালবেলার যে টাইমটা থাকে সেই টাইমটা মাঠে গরু ছাগল না বেঁধে, যাতে আমি এবং আমাকে দেখে আপনার ঘরের যে ছেলেমেয়েরা আছে তারাও যেন মাঠ ঢুকো হয় এবং মাঠে গিয়ে শরীর চর্চা করে, সেটা আমি আশা করি।
5: আমাদের ধূপগুড়ির কিংবদন্তি যারা ক্রীড়াবিদ আছে, তাদের মধ্যে রানা স্যার আছে বা আমাদের সুপ্রিয় স্যার আছে, তাতে আরও অনেকেই আছে, এরা যেরকম বিভিন্ন জায়গায় কাবাডির টিম থেকে শুরু করে খেলাধুলার বিভিন্ন খেলায় অংশগ্রহণ করার জন্য ছেলেপেলেদের তৈরি করছে, তারা এখন অনেকেই নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে। এবার আপনার কি স্বপ্ন এই যে আপনি যেসব ছেলেপেলেদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তাদের নিয়ে আপনার কি স্বপ্ন?
6: এটা তো সব কোচেদেরই ইচ্ছে যে সে যাদেরকে মাঠ করাচ্ছে তারাও নিজের পায়ে দাঁড়াক এবং দেশের হয়ে কোথাও না কোথাও গিয়ে মেডেল জিতুক, এবং কোনো না কোনো সার্ভিসে যাদের সংসার চালানো যায় সেরকম একটা জায়গাতে, যেমন স্টাফ সিলেকশন আছে, পুলিশের চাকরি আছে, ক্যালকাটা পুলিশের চাকরি আছে, সেই সমস্ত জায়গাতে গিয়ে তারা দেশের জন্য সেবা করুক, এটাই আমি চাই।
5: আর এই যে সকাল আর বিকাল আপনি যখন এই প্র্যাকটিসগুলো করেন কীভাবে করেন?
6: সকালবেলা এই প্র্যাকটিসগুলো যেমন সোমবার দিন আমাদের লং পেস কন্টিনিউ থাকে 8 কিলোমিটার, কারো 10 কিলোমিটার, মঙ্গলবার যেমন 400 মিটার রিপিটিশন থাকে, যে যেরকম পারে সেই হিসেবে, কারো 10টা, কারো 20টা, কারো 30টা। তারপরে মঙ্গলবার দিন আমাদের নর্মাল ওয়ার্ম আপ থাকে, সাথে জিম ট্রেনিং থাকে, এবং বৃহস্পতিবার স্লো কন্টিনিউ থাকে 1-1.5 ঘন্টা করে, এবং শুক্রবার 4 কিলোমিটার থাকে, এবং সপ্তাহ শেষে শনিবার দিন করে যাদের লং ডিস্টেন্স তাদেরকে 30 কিলোমিটার কন্টিনিউ করতে হয়, এবং যাদের শর্ট স্প্রিন্টটা তাদেরকে 16 কিলোমিটার কন্টিনিউ করানো হয়।
5: এমত অবস্থায় যাদের আপনি প্রশিক্ষণ দিচ্ছেন তাদের মধ্যে এই যে 21 কিলোমিটার বা 42 কিলোমিটার এখন অবধি কারা তৈরি হয়েছে, এরকম কেউ দুই একজনের যদি নাম বলেন?
6: এই অবধি আমার এখান থেকে সেইভাবে কেউ তৈরি হতে পারেনি, শুধু একজনই তৈরি হয়েছে, সেটা হচ্ছে ধূপগুড়ি পৌরসভা মাঠের গগন রয়। এই মুহূর্তে ওই ভালো দৌড়চ্ছে, তাছাড়া
5: কত কিলোমিটার দৌড়াতে পারে
6: ও? এখন 21 কিলোমিটার জন্য রেডি হচ্ছে
5: আর। আচ্ছা, আর বাদবাকি সবাই?
6: বাদবাকি সবাই এইখানে তো ওই বেশিরভাগ ছেলে পেলে স্টাফ সিলেকশন এবং জিডির জন্য রেডি হচ্ছে।
5: আমাদের ধূপগুড়ির আপনি গর্ব এই ক্রীড়া জগতে আপনি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্রীয় সরকার থেকে আপনাকে কোনো রকম কোনো কিছু কি সহযোগিতা এখন অবধি করেছে?
6: না, এখনো আমি সেইভাবে কোনো সহযোগিতা পাইনি, আশা করি ভবিষ্যতে আমি সেটা পাবো।
5: আমাদের দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রিয়া দপ্তর আছে একটা, প্রত্যেকটা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে থাকে, সেখান থেকে কখনো যোগাযোগ করছে আপনার সাথে?
6: না, এখন অবধি আমি সেইখান থেকে যোগাযোগ পাইনি।
5: বা কেন্দ্রীয় সরকারের ক্রিয়া দপ্তরও আছে সেখান থেকে?
6: না, সেখান থেকে এখনো যোগাযোগ পাইনি।
5: এই যে 21 কিলোমিটার বা 42 কিলোমিটার বা যদি 10 কিলোমিটারও হয়, সেই দৌড়ানোর জন্য তো আমরা মূলত দেখি রাস্তা দিয়েই এই দৌড়গুলো হয়, সেরকম কীরকম রাস্তা হলে আপনাদের সুবিধা হয় এই দৌড়াতে গেলে?
6: আমাদের দৌড়তে গেলে সবার প্রথমে একটু মোটা রাস্তা লাগে, যেমন ন্যাশনাল হাইওয়ে আছে, সেই রাস্তাগুলো হলে ভালো হয়। সাথে দেখতে হয় যাতে যে রাস্তায় দৌড় হচ্ছে সেই রাস্তাটা যেন কোনো মতে ভাঙা খাল বিল না থাকে,
5: যাতে মসৃণ হয়। আর যেই জায়গায় আপনি এই প্রশিক্ষণ দিচ্ছেন বা নিজে আবার তৈরি হচ্ছেন অন্য জায়গায় পার্টিসিপেট করার জন্য, সেই জন্য কেমন মাঠের দরকার হয় যেখানে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন?
6: মাঠ অ্যাকচুয়ালি 400 মিটার ট্র্যাক হলে ভালো হয়। 400 মিটার ট্র্যাকে কি হয় যে কাপ ব্যান্ডগুলো থাকে, সেই ব্যান্ডগুলোতে টার্নিং করতে সুবিধা হয়।
5: তারপরে
6: সপ্তাহে একদিন শুধু শনিবার দিন করে রুটে যাওয়া হয়, আর যে 5 দিন আছে সেই 5 দিন মাঠেই আমরা ট্রেনিং করি। মাঠ যাতে ভালো থাকে, কোনো খাল বিল না থাকে, যাতে ছেলে মেয়েদের দৌড়তে সমস্যা না হয়, পা মুচকে না যায়, সেই জিনিসটা আমাকে দেখতে হয়।
5: আপনি ছোটবেলার থেকে বিভিন্ন জায়গায় এই অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছেন, আমি শুনলাম আপনার মুখ থেকে আপনি 18 বছর থেকে এই জগতে আছেন, তা আপনার বন্ধু বান্ধবরা অনেকেই এখন হয়তো চাকরি বাকরি করে বা অনেকেই ব্যবসা করে, ওরা তো আর সবাই খেলাধুলা করে না, আপনি যখন এই মাঠে আসেন বা খেলাধুলার সাথে অংশগ্রহণ করেন তখন ওরা কখনো ঠাট্টা করে না আপনার সাথে?
6: হ্যাঁ, সে তো 100 বার তারা করবে, কারণ তারা আমার জুনিয়ার, আমার সাথে যদি ঠাট্টা করে তো দাদা হিসেবে আমাকে মেনে নিতে হবে।
5: না, অনেক সময় বন্ধুরাও করে।
6: হ্যাঁ, সে তো 100 বার করেই।
5: তখন আপনার মন কি বলে?
6: অ্যাকচুয়ালি বন্ধুরা যখন ঠাট্টাবাজি করে তখন আমাকে ভালোই লাগে, কারণ হচ্ছে একসাথে ওদের সাথে একসময় খেলাধুলা করেছি, কেউ এখন সার্ভিস করছে, কেউ দেশের হয়ে খেলছে, কেউ বা স্কুলে, বা কেউ স্টাফ সিলেকশনে, কেউ বা পুলিশে সার্ভিস করছে, যাই যখন সময় পায় সবাই যখন একসাথে মাঠে আসি খুব আনন্দিত হয় আর কি সময়গুলো।
5: আবার ঠাট্টা করে কিন্তু মনটা ভেঙে পড়ে না?
6: না না না, সেরকম কোনো কিছু নেই।
5: আচ্ছা, এই যে পরিবারের কথা যেটা বললেন যে আপনারা
6: চার ভাই তিন বোন,
5: বাবা মা এতজন আপনার পরিবারের সদস্য বা সদস্যরা ছিলেন, এই কখনো বাধাপ্রাপ্ত হন না কোনোভাবে যে খেলার মাঠে আসার জন্য?
6: খেলার মাঠে আসার জন্য কখনো বাধাপ্রাপ্ত হয়নি, কিন্তু যে উৎসাহটা ছিল সেটা আমার বাবা মা ভাইয়েরা সবসময় দিয়ে এসে।
5: আপনি কাকে দেখে বেশি উদ্বুদ্ধ হতেন?
6: আমি সেরকম ভাবে কাউকে দেখে উদ্বুদ্ধ হইনি, কিন্তু আমার মধ্যে একটা ইচ্ছে শক্তি ছিল যে আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি মনে করি খেলাধুলার থেকে বেশি ভালো প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর কোনো কিছু নেই। এই খেলাধুলার মাধ্যম দিয়েই মানুষ জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং রুজি রোজগারও করতে পারে, এবং সবথেকে বড় কথা, এই খেলাধুলার মাধ্যমে সারা ভারতবর্ষের লোক আপনাকে এক ডাকে চিনতে পারবে, এটাই সব থেকে বড় উদ্দেশ্য।
5: আমাদের জেলা, রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল হবে।
6: হ্যাঁ,
5: এটাই তো লক্ষ্য। প্রত্যেক দিন এই যে দৌড়ের মধ্যে আছেন, প্র্যাকটিস করছেন, সবাইকে প্র্যাকটিস করাচ্ছেন, আপনার খাওয়া দাওয়ার একটা তো টাইটিং থাকতে হবে যে আপনাকে এই খেতে, না কোনো ইয়ে নেই।
6: আমাদের যেমন লং ডিস্টেন্স আছে, লং ডিস্টেন্স বা শর্ট স্প্রিন্ট, সবার ক্ষেত্রেই একটা নিজস্ব মেনু কার্ড থাকে, সেই মেনু কার্ডের ডায়েট আছে, সেই ডায়েট মেনটেন করতে হয়। যদি আপনি ডায়েট মেনটেন করতে না পারেন, তাহলে আপনি প্রতিদিনকার যে শিডিউল ওয়ার্কআউট থাকে সেই শিডিউল ওয়ার্কআউট আপনি ফলো করতে পারবেন না, কারণ আপনার শরীরে যতখানি শক্তি আছে সেই শক্তি দিয়ে, যতক্ষণ আপনার শক্তি ততক্ষণই ওয়ার্কআউট চলবে। আর একটা ফুল ওয়ার্কআউট করতে গেলে এক্সট্রা ডায়েটের কিছু দরকার পড়ে, তখন গিয়ে আপনাকে এক্সট্রাভাবে যে নর্মাল যে আমাদের খাবারগুলো থাকে সেই খাবারের বাইরেও কিছু শিডিউল মেনে ডায়েট নিতে হয়।
5: আপনার যে ডায়েটটা, মানে খাওয়ার দাওয়ার কীরকম কী খান?
6: আমাদের ডায়েট যেমন সকালবেলা মাঠ থেকে বাড়িতে গিয়েই ছোলা, কাঠবাদাম, কিশমিশ, আখরোট এইটা খাওয়ার হয়। তার কিছুক্ষণ পরে এক একদিন একটা, যেমন কোনো দিন হালুয়া থাকে, কোনো দিন ডালিয়া থাকে, বা কোনো দিন রুটি থাকে, তারপরে ডিম থাকে, কলা থাকে, এবং শেষে দুধ এবং এনার্জির জন্য জুসের দরকার পড়ে।
5: এটা কি ওই 10টার সময় যেটা খাবারটা খান?
6: হ্যাঁ, 10টার সময়।
5: তারপরে দুপুরবেলা?
6: দুপুরবেলা নর্মাল যেটা আমরা খাই, ভাত। সব জায়গায় তো ভাত চলে না, যেমন আমাদের আসাম এবং ওয়েস্ট বেঙ্গল খুব ভাত প্রচলন আছে, এবং বাইরে গেলে বেশিরভাগটাই রুটি প্রচলন হয়। বেশিরভাগ টাইম ভাতই খাই, বাইরে বাইরে খেলতে গেলে রুটি খেতে হয়।
5: আর ইয়ে দুপুরবেলা, ইয়ে বিকেলবেলা?
6: বিকেলবেলা সেরকম কোনো কিছু খাওয়া হয় না, ওই মাঠে আসার আগে। দৌড়ানোর ক্ষেত্রে সবথেকে ভালো ডায়েট হয় বিকেলবেলা মাঠে আসার আগে এক কাপ কফি।
5: আচ্ছা, সেটা কি প্রতিদিন আপনি খেয়ে আসেন?
6: হ্যাঁ, আমি সেটা ব্ল্যাক কফি প্রতিদিনই খেয়ে আসি।
5: আর এই রাতের বেলা খাওয়া?
6: রাতের বেলা আমাদের সবসময় রুটি হয়, সাত দিনে ছ দিনই রুটি হয়, আর হঠাৎ কোনো দিন ভাত হয়।
5: এই যে আপনি খেলাধুলা করেন, খেলাধুলার সাথে তো আপনি বলেন যে কৃষিকাজের সাথেও যুক্ত, তা আপনি কখনো এই চাকরি বাকরির জন্য ইয়ে করেন নাই, অ্যাপ্লাই করেন নাই? যে আপনি তো অন্যদের সহযোগিতা করছেন, আপনি নিজের জন্য?
6: চাকরি বাকরির ক্ষেত্রে আমি, আমার যখন বয়স ছিল তখন আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার এমন হতে পারে যে আমার কপালে চাকরি ছিল না, সেই ক্ষেত্রে আমি কখনো মেডিকেল পাস করতে পারিনি। আমার একটু দাঁতের সমস্যা ছিল, সেই দাঁতে বারবার আমি মেডিকেলে আটকে গেছিলাম, তার কারণে আমার চাকরি টাকরি হয়নি। তাছাড়া আর কি বলবো, এখন আমার আমার কপাল খারাপ আর।
5: আচ্ছা, মানে অন্যদের জন্য ভালো একটা ইয়ে দিচ্ছেন, কিন্তু নিজে এই জায়গাটার থেকে বিচ্যুত হয়ে গেছেন আর কি।
6: হ্যাঁ।
5: আচ্ছা যাই, এখন আপনার কত বয়স চলছে?
6: এখন আমার বয়স চলছে 38।
5: আচ্ছা, একটা মানুষ কত বছর অবধি এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারে?
6: একটা মানুষ ম্যারাথনে তার মৃত্যুর আগ দিন অবধি অংশগ্রহণ করতে পারে, তার মধ্যে যদি খেলাধুলার যে ইচ্ছে শক্তিটা আছে সেই শক্তিটা যদি থাকে, তার মনের যদি ইচ্ছেটা থাকে, তবে সে খেলাধুলা করতে পারে। যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, কেউ 55+, কেউ 60+, কেউ বা 40+, সবাই খেলছে।
5: যেহেতু খেলাধুলার সাথে যুক্ত, আপনি তো বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, বিভিন্ন রাজ্যে দেশ বিদেশের অনেক খেলোয়াড়রা আসে এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য, তাদের সাথে আপনার বন্ধুত্ব হয়েছে?
6: হ্যাঁ, অনেক আমার কেনিয়ান বন্ধু বান্ধব আছে এবং হরিয়ানা থেকে বেশি, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াতে বর্তমানে মহারাষ্ট্র, ইউপি আর হরিয়ানা থেকে বেশি খেলাধুলার ছেলেপেলে উঠে আসছে, তাদের সাথে আমার মোটামুটি প্রায় যোগাযোগ হয় এবং বন্ধু বান্ধবও আছে অনেক।
5: আচ্ছা, আপনি পড়াশোনা কোথায় করছেন?
6: আমি পড়াশোনা করেছি সুকান্ত মহাবিদ্যালয়ে, বিএ ফার্স্ট ইয়ার অবধি পড়াশোনা করেছি, তারপরে একটু পারিবারিক সমস্যার কারণে সেই সব দিয়ে পড়াশোনা চালাতে পারিনি।
5: তার আগে মাধ্যমিক,
6: মাধ্যমিক আমি বিদ্যাশ্রম, কদমতলা বিদ্যাশ্রম, বিদ্যাজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় থেকেই এই সেই সব দিয়ে পাশ করেছিলাম।
5: আচ্ছা, মানে প্রাইমারি স্কুল সেটাই এখান থেকেই হয়েছে?
6: না, প্রাইমারি স্কুল আমাদের বিদ্যাশ্রম বুদেরি, উত্তর বুড়াগাড়ি, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়।
5: আচ্ছা, ওখান থেকে তারপরে বিদ্যাশ্রম, তারপরে সুকান্ত মহাবিদ্যালয়ে আপনি পড়াশোনা করছেন। আচ্ছা, এই খেলাধুলা ছাড়া আর আপনার কি, মানে একটা তো থাকে আমি খেলাধুলা থেকে সিনেমা ভালো লাগে বা খবরের কাগজ পড়তে ভালো, তাছাড়া কি ভালো লাগে এই খেলাধুলা ছাড়া?
6: খেলাধুলার বাইরে আমার সেরকম কোনো একটা ভালো বা হবি কিছু নেই, আমি খেলাধুলাটাকেই পছন্দ করি। এর বাইরে একটু ফুটবল খেলাকে আমাকে খুব ভালো লাগে, সময় পেলেই ফুটবল খেলা দেখি।
5: আর খেলেন নিচে?
6: একটা সময় খেলাধুলা করতাম, কিন্তু ফুটবল খেলা খেলতে গেলে কি হয়, আমাদের তো সেরকম ট্রেনিং নেই, এবার খেলতে গেলে চোটাঘাত লেগে যায়, চোটাঘাত লেগে গেলে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হয়, সেই ভয়ে যখন থেকে বাইরে বাইরে যাচ্ছে, বাইরে রাজ্যতে খেলতে যাচ্ছি, তখন থেকে খেলি না, কিন্তু খেলাটাকে খুব পছন্দ, মন থেকে পছন্দ করি। যখনই ফাঁকা সময় পেয়ে যাই তখন ফুটবল খেলা দেখতে, মা আমাদের যে গ্রাম আছে, গ্রামের বাইরে শহরেও খেলাধুলা হয়, সেখানেও যাই।
5: আমাদের ধূপগুড়িতে বিশেষ করে অনেকেই, যেরকম ডালিয়া, ভৈরবী বা হিমাশ্রী, এছাড়াও ওই আমাদের কিছুদিন আগে ওই গীতাঞ্জলিও একটি ইন্টারন্যাশনাল খেলায় ওয়েট লিফটিংয়ে ও চ্যাম্পিয়ন হয়েছে, এরকম অনেকেই ভালো ভালো একটা জায়গায় যাচ্ছে, রাজ্যস্তরে কাবাডি টুর্নামেন্টেও আমাদের মেয়েরা জিতে আসতেছে, খুব একটা ভালো দিক। কিন্তু এই যে আপনার যে এই যে ব্যাপার, আপনি ম্যারাথনে অংশগ্রহণ করলেন, দিল্লি বা কাশ্মীরে গিয়ে ওখানে সেকেন্ড পজিশন পেয়ে আসলেন, কিন্তু এই ব্যাপারটা সেরকমভাবে প্রচার পেল না, তাতে কি আপনার মন খারাপ হয় না?
6: মন খারাপ তো হয়, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমার হাতে নেই, আমিও যেমন চাই যে আমিও প্রচার আলোতে আসি, কিন্তু অ্যাকচুয়ালি টিম গেমগুলোকে সবাই বেশি প্রাধান্য দিচ্ছে, আর নর্মাল যে সিঙ্গেল গেমগুলো হয় সেই গেমগুলোতে অতটা লোক ছেলেপেলে মানে

0: প্রথমে দেয় না, কারণ হয়েছে এই নর্মাল সিঙ্গেল গেমগুলোতে নিজেকে প্রচণ্ড কষ্ট করতে হয়। এই গেমে কি হয়, আপনি যদি জিতেন তাহলে আপনার নাম, আপনি যদি হেরে যান তাহলে আপনার লস। আর টিম গেমে কি হয় যে একজন যদি একটু দুর্বল হয়ে যায় তাকে আরও দুজন মিলে ঢাকা দিয়ে দেয়। এই কারণে আজকের দিনে টিম গেমগুলোতে বেশি উৎসাহ আছে, তাতে আমার কোনো আফসোস নেই। আমি চাই সে যেভাবেই হোক, চাই সে টিম গেম হোক, চাই সে ম্যারাথন হোক, চাই সে এক সিঙ্গেল 5 কিলোমিটার 10 কিলোমিটার 100 মিটার 200 মিটার লং জাম্প হোক।
1: এটা তো ঠিকই আছে, এই যে আপনি যখন বিভিন্ন জায়গায় যান সেখানে যখন পুরস্কার পান, আপনাকে যখন হয়তো মেডেল পরানো হয় বা আপনাকে এক মেমেন্টো দেওয়া হয় বা যাই কিছু করা হোক না কেন, তখন আপনার মন কি বলে?
0: তখন তো মানে কি বলবো, তখন সেই সময়টা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তখন একটা যে কোনো জায়গায় একটা খেলতে গিয়ে যখন সেই খেলাটা সাকসেসফুলি শেষ হয়, তখন আর কি আমার মনের মধ্যে একটা আলাদাই ফিলিং চলে আসে যে হ্যাঁ, আমি যেখানে এসেছিলাম সেখানে আমি সাকসেসফুল হতে পেরেছি। সেটা একটা আলাদা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করতে আমি পারবো না এই মুহূর্তে।
1: আর সেটা তো প্রকাশ করা যায়ও না, যাই হোক মনে তো একটা আলাদা,
0: মনে অনেক অনেক খুশি লাগে মনটাতে।
1: আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় আপনি যখন এই খেলতে যান বা পুরস্কার পান, সেখানে তো বহু এরকম যারা ক্রীড়ার সাথে যুক্ত, যারা ক্রীড়াবিদ আছে, তাদের সাথে তো অনেক সময় পরিচয় হয়েছে।
0: হ্যাঁ, অনেক সময় পরিচয় হয়েছে।
1: তারা তো আপনাকে নিশ্চয় উৎসাহ দেয়।
0: অবশ্যই অবশ্যই, তারা যদি আজকে উৎসাহ না দেয় তাহলে একটা সময় কি হয়, আমি যদি একাই খেলে থাকি তখন দিন দিন দিন দিন একটা সময় মনটা খারাপ হয়ে যায়। আজকে এবার পাশে থেকে যদি বন্ধু বান্ধব তারা যদি সাপোর্ট না করে তাহলে এক সময় আপনার মন ভেঙে যাবে। আর খেলাধুলা ভালো করতে গেলে বন্ধু বান্ধবের সাপোর্টের খুব দরকার, আর সেটাই সব থেকে বড় সাপোর্ট।
1: আমাদের ধূপগুড়িতে যেরকম অনেকেই আছে যারা এখন বিভিন্ন জায়গায় ফুটবল খেলার পরিচালনা করছে, আমাদের ধূপগুড়ি মাঠেই আছে আশরাফুল থেকে শুরু করে আরো অনেকেই, সুব্রত ধর, আশরাফুল, আরো অনেকেই আছে। সেটা একটা ভালো দিক। আমাদের একটা মেয়ে মালতী রায় হ্যাঁ, ও যেরকম হচ্ছে ফুটবল খেলায় যারা খেলে আর কি সেখানে জাজমেন্ট করছে, সেগুলো দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে। এই যে আমরা জানতে পারলাম, এতদিন তো সত্যি প্রচারের আলোর বাইরে ছিলেন আপনি, আমি ওই নিজেও জানতাম না, আমরা জানতাম ধূপগুড়ি ম্যারাথন মানেই আমাদের মঙ্গল রায়। তা এই যে এটা দুলু সরকার, যেটা সত্যি আমিও জানতে পারলাম গত 3 দিন আগে। যাই হোক, এটাও একটা খুব ভালো দিক যে আপনাকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে, আপনি আরও এগিয়ে যাবেন। আগামীতেও আপনার লক্ষ্য এর যে মাঠে আপনি অনেককে প্রশিক্ষণ দেবেন। এবার আপনি তো নিশ্চয়ই চান যারা এই যে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে বা নেশার সাথে যুক্ত হয়ে যাচ্ছে অনেক ইয়াং ছেলে মেয়েরা, তাদের জন্য যে আপনি বললেন চিন্তাভাবনা আছে, তাদেরকে আপনি মাঠমুখে করতে চাই, সেরকমভাবে আপনি এখন অবধি কোনো বিদ্যালয়ের সাথে কি কথা বলেছেন?
0: না, আমি এই অবধি আমাদের বিদ্যাসন স্কুলের সাথে কথা হয়েছিল, স্যারের সাথে কথা হয়েছে যে আমাদের বিদ্যাসন স্কুলের বিবেক গৌরচন্দ্র রায় আছে, তার সাথে কথা বলেছি। এই যে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তো আমাদের পক্ষে ছেলে মেয়েদেরকে মাঠমুখো করানোটা সম্ভব না, এটা একমাত্র যদি বিদ্যালয়ের শিক্ষকরা এবং শিক্ষিকারাই যদি সাপোর্ট করে তবেই সেটা সম্ভব। কারণ প্রতিটা গ্রামগঞ্জে, প্রতিটা শহরে, প্রতিটা বাড়ি থেকেই তাদের ছেলে মেয়েরা স্কুলে পড়াশোনা করতে আসে। এবার স্কুল থেকে যদি তাদেরকে মাঠমুখো করানোর চেষ্টা করা হয় তাহলেই একমাত্র সেটা সম্ভব যে আমি যেটা আজকে চাচ্ছি সেটা সফলতা পাবে।
1: এরকমও তো হতে পারে কোনো সংগঠন বা কোনো সংস্থা আপনাকে বলল যে আপনাকে নিয়ে কিছু সচেতনতা শিবির করবে, এই খেলাধুলার বিষয়ে আপনাকে নিয়ে কিছু সচেতনতা শিবির করবে, বিভিন্ন বিদ্যালয়ে নিয়ে যাবে আপনাকে, আপনাকে দিয়ে ওখানটায় যাতে আপনি সবার সামনে কথাগুলো বলতে পারেন, এই খেলাধুলা বা মাঠমুখো হওয়া, সেই ব্যাপারে কি আপনি রাজি আছেন?
0: হ্যাঁ, এটা তো আমার পক্ষে গর্বের বিষয় যে আমাকে বা আমার মাধ্যমে যদি শহরের বা গ্রামে যদি 10-20টা ছেলে মেয়ে যদি মাঠমুখো হয় সেটা, তাহলে আমি বলতে পারবো যে আমি আজকে যে কষ্টটা করেছি সেটা আমার সাকসেসফুল হয়েছে। আমি চাই এই সমস্ত সংস্থাদের পাশে দাঁড়াতে এবং তারা যেন ইচ্ছুক থাকে যে আমাকে ডেকে এবং বা আমার মাধ্যমেও যাতে যতটা সম্ভব হবে সামর্থ্য আমি করবো।
1: অনেকেই চাচ্ছে, আমরা 2-4টা সংস্থার সাথে কথা বলেছি, আপনি ম্যারাথনে আছেন, একজন আছে গীতাঞ্জলি শাহ, ও ওয়েটলিফটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল খেলায়, নেপালে কিছুদিন আগে হয়ে গেল। তাই আপনাদের নিয়ে যদি বিভিন্ন বিদ্যালয় বা কলেজে যদি যাওয়া হয়, আপনারা যদি উদ্বুদ্ধ করেন, আপনি বলছেন যে তাতে যদি 10 জন উপকৃত হয় সেটাই আপনাদের অনেক বড় ব্যাপার, সেটাই লক্ষ্য হওয়া উচিত সেই সব সংগঠনগুলোর। মনে করেন আপনি কোনো স্কুলে গেলেন বা বিদ্যালয়ে গেলেন, সেখান থেকে 10 জন ছেলে ওখানটা ম্যারাথনের জন্য তৈরি হবে, তা প্রথমে তাদেরকে কি বলে আপনি বলবেন, কি বলবেন?
0: অ্যাকচুয়ালি ম্যারাথন তো একদিনে তৈরি হয় না, তো ধীরে ধীরে তৈরি করতে হয়। সবার প্রথমে আমি তাদেরকে বলতে চাইব যে তোমরা মোবাইল ছেড়ে মাঠে আসো, মাঠে ধীরে ধীরে প্র্যাকটিস করো, তোমাদের শরীর চর্চা করো। শরীর চর্চার মাধ্যম দিয়েই তোমাদের এক সময় খেলাধুলাতে প্রতিষ্ঠিত হবে। আমি সবাইকে এইটুকুই বলবো যে সবার প্রথমে তোমরা মাঠে আসো খেলাধুলা করতে, এটুকুই বলতে চাই।
1: যেটা আমরা জানি যে খেলাধুলার উপরে আর কিছু নেই, আর খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সব কিছুই। এই যে আপনি বললেন যে আপনি ধূপগুড়িতে 3-4 মাঠ আপনি করেন বা অন্যদেরও প্রশিক্ষণ দেন, সেটা খুব ভালো দিক। আগামী দিনে আমাদের ধূপগুড়ির মানুষ প্রচুর উপকৃত হবে আপনার দ্বারা। আরও একবার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি আমাদের রাজ্য তথা জেলার জন্য কাশ্মীর সহ বিভিন্ন প্রদেশের থেকে আপনি পুরস্কার জিতে নিয়ে আসতেছেন। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: থ্যাংক ইউ, নমস্কার।
2: মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ক্রীড়াবিদ দুলু সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অলোক রায়। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আধুনিক গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ গজল শুনলেন হরিহরণের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। নমস্কার বন্ধুরা, গানে গানে অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি অপর্ণা, রয়েছি আপনাদের সঙ্গে গানে গানে আর কথায় কথায়। আপনারা ফোন করুন 9434076705, এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। সদ্য পালিত হল 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী। কিন্তু রবীন্দ্রনাথ মানে তো শুধু 25শে বৈশাখ নয়, রবীন্দ্রনাথ আমাদের জীবনে প্রতিদিন প্রতিক্ষণ। তাঁর গভীর জীবনবোধ এবং জীবন দর্শন আমাদের চেতন অবচেতনে এক জ্যোতির্ময় আলোক শিখার মতো সদা উজ্জ্বল। তাঁর সৃষ্টির আলোতে আমরা পথ চলি। রবীন্দ্রনাথের সৃষ্টির বিপুল সম্ভার আমাদেরকে আশ্চর্য করে। তিনি এক জীবনে যা লিখেছেন, আমরা এক জীবনে তা পড়ে উঠতে পারব না হয়তো। আজ আমরা রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা নিয়ে একটু কথা বলি। সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের কিছু বিবেচনাহীন কাজ এবং সচেতনতার অভাব পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। জীবজগৎ বিপন্ন, তা নিয়ে কবি কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। তার প্রতিফলন আমরা কবির অনেক গান, কবিতা, প্রবন্ধ, নাটকে দেখতে পাই। কথা তো হতেই থাকবে, শুনে নি প্রথমেই একখানি গান। তার আগে একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, ফোনটা ধরে নেব। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: কোনো কারণে না আমরা কিছু শুনতে পাচ্ছি না। তো ফিরে যাই গানে। তিন ভুবনের পারে ছবির গান মান্না দের কণ্ঠে।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। শ্রোতা বন্ধুরা ফোন করুন 9434076705 এই নম্বরে। কথা বলছিলাম রবীন্দ্রনাথের পরিবেশ ভাবনা নিয়ে। রবীন্দ্রনাথের অনেক গান কবিতায় আমরা প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে দেখতে পাই, কিন্তু তিনি প্রকৃতির এই সৌন্দর্যকে নিয়েই শুধুমাত্র আবেগময় কাব্য রচনা করেননি, পাশাপাশি তার অনেক লেখায় আমরা পরিবেশ মননের ব্যবহারিক প্রয়োগ দেখতে পাই। বৃক্ষবন্দনা কবিতায় তিনি বলেন, মৃত্তিকার হেবির সন্তান সংগ্রাম ঘোষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তি দান। বৃক্ষকে তিনি মৃত্তিকার বীর সন্তান বললেন। আজ যে আমরা একটি গাছ একটি প্রাণ এই স্লোগানটি দিই, সেই পরিবেশ আন্দোলনের পথিকৃৎ কিন্তু ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। শুনে নেব আরও একখানি গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে কবিতা ছবির।

0: একটি ফোন এসছে, আমরা চেষ্টা করব ধরে নেওয়ার। হ্যালো, নমস্কার।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
0: হ্যাঁ প্রবীর বাবু।
1: হ্যাঁ দিদি ভাই, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, ভালো আছি, খুব ভালো আছি। এই আপনাদের সঙ্গে নিয়ে চলছি, এটাই অনেক বিরাট প্রাপ্য আর কি, এটাই, এই জন্য আরো ভালো থাকি।
0: আপনারা আমাদের সাথে আছেন, আমাদেরও এটা বিরাট প্রাপ্তি।
1: না কিন্তু তার মধ্যেও দেখুন, আপনাদের সাথে এক আত্মা এক প্রাণ হয়ে গেছে, তো সেই জন্য সব সময় জুড়ে থাকি, শুনতে থাকি অনুষ্ঠান।
0: বাহ,
1: তো হ্যাঁ, তো সেই জায়গায় দিদি ভাই আজকে কিছু আছে দিদি ভাই?
0: আজকে আমরা এখন তো গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনতেই পাচ্ছেন।
1: হ্যাঁ, গান গান যদি হয় তাহলে সে গানের কথা বলবো, বাংলা হিন্দি যেটাই হোক শোনাবেন তো?
0: হুম হুম হুম গান শোনাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে।
1: হ্যাঁ দিদি ভাই, আজকে তো ফলোহারি মা কালীর পুজো,
0: হুম হুম হুম
1: মান্নাদের একটা গান, মায়ের মন্দিরে যদি বসতাম সেই গানটা যদি আপনার সংগ্রহে থাকে। হ্যাঁ
0: আচ্ছা, নিশ্চয়ই আমার সংগ্রহে থাকলে আমি নিশ্চয়ই শোনাবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক,
1: ভালো থাকবেন,
0: হ্যাঁ
1: সুস্থ থাকবেন।
0: অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আপনিও খুব ভালো থাকবেন।

আপনারা শুনছেন লাইভ ফোন ইন গানে গানে। ফোন করুন 9434076705 এই নম্বরে। আজ আমরা রবীন্দ্রনাথের পরিবেশ চেতনা এই নিয়ে কিছু কথা বলছিলাম। আপনারা ফোন করুন, আপনাদের ভাবনাও আমাদের সাথে ভাগ করে নিতে পারবেন। আসলে পরিবেশের জন্য সবুজ অর্থাৎ গাছপালা কতটা যে প্রয়োজন, আজ যখন যান্ত্রিক শক্তির প্রাবল্যে প্রকৃতি সত্যি অসহায়, তখন আমরা দেখি যে রবীন্দ্রনাথ অনেক আগেই সেই বিষয়ে লিখে গিয়েছেন। কতটা দূরদর্শিতা এবং সচেতনতা থাকলে তিনি তার অরণ্য দেবতা প্রবন্ধে লিখে গেলেন, লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতি ডেকে আনছে। আজ আমরা এই অরণ্য বাঁচিয়ে রাখবার জন্য কতটা পরিকল্পনা করছি, গাছ লাগাবার জন্য, সবুজায়ন করার জন্য, অরণ্যকে বাঁচিয়ে রাখার জন্য, প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখার জন্য কত কিছু পরিকল্পনা করছি। কবি কিন্তু সভ্যতার প্রতি কবিতায় অনেক আগেই তার সেই আকুল আবেদন রেখেছিলেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়ারাশি। সত্যি ভাবতে অবাক লাগে, কতদিন আগেও তিনি পরিবেশকে নিয়ে এতটা সচেতন ছিলেন এবং তার সৃষ্টির আঙিনায় তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে রেখে গেছেন পরিবেশকে সুন্দর করে রাখার, পরিবেশকে বাঁচিয়ে রাখার এই সতর্কবার্তা। এবারে শুনব মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে শঙ্খবেলা ছবির গান।

সময় একটু একটু করে পেরিয়ে যাচ্ছে, তাই শ্রোতা বন্ধুরা চটপট ফোন করুন 9434076705 এই নম্বরে, গানে গানে লাইভ ফোনের অনুষ্ঠানে। রবীন্দ্রনাথের ভাবনায় পরিবেশ ছিল জীবন্ত এবং চৈতন্যময়। পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, সবুজায়নের জন্য তিনি শান্তিনিকেতনে 1928 সালে বৃক্ষরোপণ এবং হলকর্ষণ উৎসবের সূচনা করেছিলেন এবং তার প্রধান উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল ও আনন্দমুখর করে তোলা। যে শিক্ষা তিনি সেদিন দিয়েছিলেন এই উৎসবের সূচনা করে, আজকের পরিবেশের এই গভীর সংকটকালে আমাদের কাছে তা খুবই প্রাসঙ্গিক। এবারে শুনবেন অজস্র ধন্যবাদ ছবির গান শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে।

গানখানি শুনলেন ফুলেশ্বরী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনে প্রকৃতির সাথে মিশে থাকা স্থাপত্য শৈলী এবং গাছপালা ঘেরা পরিবেশ রবীন্দ্রনাথের পরিবেশ চেতনারই পরিচায়ক। তিনি কিন্তু উন্নয়নের বিরোধী ছিলেন না, কিন্তু তিনি চাইতেন পরিবেশকে বাঁচিয়ে রেখে তাকে সঙ্গে নিয়ে উন্নয়ন হোক, অগ্রগতি হোক। শ্রীনিকেতনে তিনি যে কৃষিকাজের শুরু করেছিলেন, সেখানে কিন্তু তিনি পরিবেশ বান্ধব কৃষিবিজ্ঞানকে কাজে লাগিয়েছিলেন। আর শান্তিনিকেতনে প্রকৃতির সাথে যাতে নিবিড় বন্ধন তৈরি হয়, তার জন্য খোলা আকাশের নিচে গাছতলায় ক্লাস নেওয়ার কথা আমরা সবাই জানি, সবাই শুনেছি। তাই প্রকৃতিও বাঁচুক, সাথে আমরাও সুস্থভাবে বাঁচি, এ বিষয়ে কবি কিন্তু ভীষণ সচেতন ছিলেন। তারই পরিবেশ ভাবনা, পরিবেশ চেতনা আজকের এই দিনে যখন আমরা পরিবেশকে নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন, জীবজগৎ বিপন্ন, তখন আমাদের বারবার সেই কথাগুলোই মনে পড়ে। এবারে শুনবেন প্রক্সি ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

সময় কারোর কথা শোনে না, সে বয়ে চলে নিজের ছন্দে। আমাদেরকেই সময়ের সাথে সাথে চলতে হয়, তাই সময়ের হাত ধরে গানে গানে অনুষ্ঠানেরও অন্তিম পর্বে উপস্থিত। আজকের মতো বিদায় নিচ্ছি, এতক্ষণ গানে কথায় আমি অপর্ণা ছিলাম আপনাদের সাথে। কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ শুনলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতানুষ্ঠান। আজ রয়েছে কণ্ঠ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত কৈবল্য কুমার গৌরব।

সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন এখন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 অমৃতবাণী, তারপর বন্দনা, 6:25 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ এবং আবহাওয়ার পূর্বাভাস, তারপর থাকবে চাষবাসের টুকিটাকি, বীজ কিভাবে তৈরি করবে এ নিয়ে বলবেন পার্থ রায়, 6:30 আরোগ্য, হাইপারটেনশন ও যোগা এই বিষয় নিয়ে বলবেন বনানী দে, 6:35 ভাওয়াইয়া গান বসুমতী সিংহ সিনহার কণ্ঠে, সাগর সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, 6:45, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুলগীতি শিল্পী পুরবী দত্ত, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:30 ছোটদের নিয়ে অনুষ্ঠান কলকাকলি, 10:00 শুনবেন শ্যামাসঙ্গীত ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে, বিভিন্ন শিল্পের কণ্ঠে দ্বিজেন্দ্রগীতি 10:20, 10:30 কিছু কথায় কিছু গানে রবীন্দ্রসঙ্গীত নিয়ে অনুষ্ঠান রবি কিরণে, 11:30, বেলা 12:00 প্রান্তিক থাকবে স্বরচিত কবিতা পাঠ চন্দ্রাণী চৌধুরী, স্বরচিত গল্প পাঠ তাপসী ঘোষ এবং স্বরচিত কবিতা এবং গল্প পাঠ মৃদুলা দেবনাথ, আলাপচারিতায় থাকবেন অনামিকা দেব, 12:30 নাটক, কালকের নাটক আত্মকথা, মূল কাহিনী অমৃতা প্রীতম, প্রযোজনা সুব্রত মজুমদার, 1:50 ভাওয়াইয়া গান বসুমতী সিংহ সিনহার কণ্ঠে, বেলা 3:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জংশন। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 বন্দনবার চিন্তন, 6:35 রামচরিত মানুষ, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রী গীত, 7:30 হম হ্যায় রাহি পেয়ার কি, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 বোম্বে টকিজ, চয়নিকা বেলা 11:00, 12:05 ইয়াদো কি মাহফিল, 1:00 সুরেলা সফর, 2:00 ত্রিবেণী, 2:30 বিবিধ, 3:00 সখী সাহেলি। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আগামীকাল সকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:13। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েব 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। শুভরাত্রি, জয় হিন্দ।